যখন দেখলেন জরা, ব্যাধি এবং মৃত্যুকে। চতুর্থ দিন যখন দেখলেন সেই প্রশান্ত মূর্তি সৌম্য দর্শন সন্ন্যাসীকে, তার মনের মধ্যে কোথাও একটা ধারণা বা বোধ তৈরি হল, ইনি এত আনন্দময় প্রফুল্লময়, তাহলে কি এই বৈরাগ্যের মধ্যে দিয়েই সত্যি সত্যি মুক্তির উপায় কিংবা দুঃখ বিনাশের উপায় পাওয়া যাবে, যার জন্য তিনি বেরিয়ে পড়েছিলেন। প্রথম যখন তিনি বেরিয়েছিলেন, তিনি কিন্তু সত্যের সন্ধানে বেরোননি, তিনি বেরিয়েছিলেন জরা, ব্যাধি, মৃত্যু এই দুঃখে কষ্ট জগৎ থেকে পরিত্রাণের জন্য, ভয় থেকে পরিত্রাণের জন্য, দ্বন্দ্ব থেকে, অসহায়তা থেকে পরিত্রাণের জন্য। তারপর হাঁটতে হাঁটতে তিনি পৌঁছলেন আলোর দেশে, জ্বালিয়ে তুললেন নিজের মধ্যে প্রদীপ, সবাইকে বললেন আত্মদীপ ভব। সেই প্রদীপ জেলে সবাইয়ের মধ্যে সেই প্রদীপের আলো বিতরণ করলেন। আসলে এই যে প্রদীপ হয়ে জ্বলে ওঠা, সেটা কিন্তু সত্যি সত্যি খুব সহজ কাজ নয়। অনেক জ্বালা, অনেক যন্ত্রণা সহ্য করে কিন্তু এই প্রদীপ হয়ে উঠতে হয়। যখন আমরা এটাকে মনে রাখতে পারি, বুঝতে পারি, তখনই কিন্তু আমাদের আসল কথা তৈরি হয়। সেটা হচ্ছে অনেকটা এরকম, আমি একটা সময় রুমির একটা কবিতার পড়ে মনে হয়েছিল যে ভাবে যদি লেখা যায়, প্রদীপ হয়ে জ্বলে ওঠা সহজ কথা নয়, আলো ছড়াতে গেলে আগে জ্বলার জ্বালা সইতে হয়। এই জ্বলার জ্বালা যখন সইতে হবে, তখনই কিন্তু প্রদীপ হয়ে জ্বলে উঠতে পারা যায়। আর প্রদীপ হয়ে যখন জ্বলেই উঠলে, তখন সেই আগুন থেকে আরও দশজনের প্রদীপ জ্বালিয়ে দাও না কেন। সুতরাং এই যে মনোভাব, এই যে আমাদের জীবনের যাত্রা, সেটাই তো আত্মদীপ ভব। আমরা ফিরে আসবো আবার হয়তো যদি সময় পাই গল্পে, এবং তাছাড়াও কবিতা দিয়ে যেহেতু শুরু করতাম, এখন একটু পাল্টে নিয়েছি, যেহেতু সময়টা বড্ড কম পাওয়া যায়, আপনারা প্রচুর বার্তা পাঠান, কবিতাটা শেষের দিকে রাখি। হয়তো একটা কবিতাও শোনানোর ইচ্ছে আছে বুদ্ধ সংক্রান্ত, ঠিক আছে, দেখা যাক। এই মুহূর্তে যারা যারা বার্তা পাঠিয়েছেন তাদের বার্তাগুলো একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি। লিখছেন কে, অনেক বার্তা, প্রচুর বার্তা এসে গেছে, চটপট চটপট চটপট করে খোলার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমে পাঠিয়েছেন, গুড মর্নিং চিরন্তনী, এই অনুষ্ঠান খুব ভালো ছিল কিন্তু এই অনুষ্ঠানের গুরুত্ব হারিয়ে গেছে, মেসেজ এবং হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ার জন্য এত, এটা এখন মেসেজ পড়ার অনুষ্ঠানে পরিণত হয়েছে, তাই বিষয়ের গুরুত্ব দিয়ে দেখার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। আনন্দ কুমার কর, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে লিখেছেন। আসলে দেখুন, আমি বুঝতে পারছি যে আপনারা আরও গল্প, আরও আলোচনা শুনতে চান, কিন্তু আমাদের প্রচুর বন্ধু আছেন যারা নিজেদের ভালো লাগাটুকু প্রকাশ করেন। আপনি যদি একটু মানে সহানুভূতিশীল হয়ে যদি দেখেন বা ভাবেন যে সেই বার্তাগুলো তারা কিন্তু পাঠান অনেক কষ্ট করে, যেমন আপনিও পাঠিয়েছেন অনেক সকালে উঠে ফোন নিয়ে মেসেজ করে, আমাদের কি একটু ভালো লাগা মানে কোথাও একটা দায়বদ্ধতা থাকে না সেগুলো করে দেওয়ার? আপনি কি বলেন? অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা যে ভাবে ভেবেছেন জিনিসটাকে তার জন্য। এরপরে শর্মিষ্ঠা মুখার্জি লিখছেন, দাদা ভাই, চিরন্তনীর নতুন গল্প শোনার জন্য অপেক্ষা করে আছে। আচ্ছা, একদম শুরুতে লিখেছেন, অনেক ধন্যবাদ, একটু স্পিডে পড়ি তারপর গল্পটা একটু পড়ব। এরপর লিখছেন, চিরন্তনীতে আবার এলাম গল্প শুনতে, গল্পগুলো জীবনের জন্য খুব দামি, সৌভিক সরকার, কসবা হালতু থেকে, অনেক ধন্যবাদ, ধন্যবাদ সৌভিক। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সেজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, বৈশাখী শনির প্রাতে চিরন্তনীর আসরে, গৌতমের কথার ডালিতে শুভ এই বাসরে, ভালো থাকার নানান কথন উজ্জ্বলবাবুর সাথে, ছন্দক ও যুবরাজের ভাবনা শুভ এই প্রাতে, জরা জীবনে অবশ্যম্ভাবী, শুনে ছন্দক বাণী, প্রমোদ ভ্রমণ রেখে দূরে ভাবনার সাগর মানি, দেহ থাকলে ব্যাধি থাকবে, মৃত্যু জরার জ্বালা, ক্রমে ক্রমে গৌতমের হচ্ছে বোধি লাভের পালা, পিতা জায়া পুত্র রাহুল, সবার মায়া সরিয়ে, বাঁচার আলো আনলেন জিনে আপনায় নিবেদন করিয়ে, গৌতম সিদ্ধার্থ বিশ্বের তুমি ভগবান বুদ্ধ,
জনজীবনের মুক্তিদানে হলে তুমি সিদ্ধ। পরমার্থিক পথের খোঁজে বাধার বাধা তুচ্ছ, বাবার বাধা তুচ্ছ, মনের কোণের শুভ চিন্তায় জীবনের মুক্তি খুঁজছ। প্রভুপদে প্রাণ শোপিন আলোর পরশ চাই, অসাধারণ এই নিবেদনে আলোর দিশা পাই। অনেক ধন্যবাদ আপনাকেও অরিজিৎবাবু, প্রতিদিনের মতো আজকেও লিখেছেন খুব সুন্দর করে। এরপর লিখছেন, প্রিয় উজ্জ্বলতা ভাই, সুপ্রভাত জানে আপনাকে সকল শ্রোতা বন্ধুদের। বুদ্ধের কাহিনী মন ছুঁয়ে গেল, খুব ভালো লাগলো উপস্থাপনা। প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখেছেন। এরপর লিখছেন কে, সুপ্রভাত উজ্জ্বল ভাই, বুদ্ধের স্তুতি দিয়ে শুরু হলো শনিবারের চিরন্তনী। গৌতম বুদ্ধের গল্প শুনছি, খুব ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন। এরপরে লিখছেন শ্রবণসাথী উজ্জ্বল, সুপ্রভাত, দুনয়নে মেলে দি নবরবি কিরণে, এ দুনয়ন মেলে দি নবরবি কিরণে, শ্রবণ সুখে তৃপ্ত হই চিরন্তনী শ্রবণে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। সুপ্রভাত চিরন্তনী, স্নেহের ভাই উজ্জ্বলবাবু। উজ্জ্বলবাবু, ভোর চারটে উঠে যখন পদচারণা করতে বেরোই তখন পশ্চিম আকাশ ঢলে পড়া চাঁদ স্মরণ করিয়ে দিল আজ বুদ্ধ পূর্ণিমা। রাতে একটু ঝড় বর্ষা হাওয়াতে রাস্তার ওপরে সজনে ডাঁটা দানা আর শুকনো ডাঁটা ছড়িয়ে আছে, কারণ এবছরে ডাঁটা বিক্রি হয়নি। তার মাঝে দেখি চোখ না ফোটা দুটি পাখির শাবক। প্রভু বুদ্ধকে সব জানালেন, বুদ্ধং সারনাম গাচ্ছামি। তিনি নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনি প্রতিদিনের সকালে যে বেরোন এবং এত সুন্দর করে লেখেন আপনার প্রত্যেক দিনের অনুভূতিগুলো, খুব ভাল লাগে। সুপ্রভাত। এরপরে লিখছেন, আজ মোহিত হয়ে উজ্জ্বল দাদার অপূর্ব সুন্দর উপস্থাপনায় বুদ্ধদেবের জীবনকথা শুনছি। বুদ্ধং সারনাং গাচ্ছামি, অপূর্ব তার জীবনকথা। এবার আমার ভাবনা একটু ভাগ করে নিই। নদীর বুকে নৌকো আমার চলে ভাটার টানে, সাগর পথে মিলিয়ে যাব কখন কে বা জানে। অসময়ে ডাকছে মাঝি বলছে কাছে আয়, ভাঙা নায়ের বৌঠাট বৈঠা ঠেলে উজান যাওয়া যায়। ভাটি দেশের গাছগাছালি, নোনা দেশে নোনা হাওয়ার গন্ধ, উজান দেশে মাঠে বনে সবুজ কোমল ছন্দ। কোথায় আমার মনের বসত বুঝতে আমি নারী, দু চোখ ভরে দেখছি জগত, নেই তো আমার বাড়ি। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। আসলে এই কবিতাটার মধ্যেও কোথাও একটা সেই বৈরাগ্যের ছোঁয়া আছে, যে বৈরাগ্য বুদ্ধ বা সিদ্ধার্থ অবলম্বন করেই গৌতম বুদ্ধ হয়ে উঠেছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। সুখেন্দু ঘোষ শান্তিনিকেতন থেকে লিখছেন, সুপ্রভাত, ঘুম ভেঙেছে রাত দুপুরে, ঘুম আসেনি আর চাঁদের আলোয় ভাসছে ধরা দেখছি রূপ তার, যার আলোয় আলোকিত তার গায়ে কেন দাগ, বুদ্ধ পূর্ণিমার চাঁদের মুখে দেখি নাই কোনো রাগ। দিতে পারো যদি আলো, দিতে পারো ভালোবাসা, জানবে তখনই তোমার বুকে শোক তাপ বাঁধবে বাসা। সামান্য মানুষ সামান্য জন, নাই জ্ঞানসাগর সম, বুদ্ধ কথা শুনি শুধুই, দূর হোক অজ্ঞান মম। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, নমস্কার, শুভ সকাল চিরন্তনী কথায় সাজানো চিরন্তনীতে। খুব প্রাসঙ্গিক গান গল্পে সকালটা ভালো লাগায় ভরিয়ে দেওয়ার জন্য উজ্জ্বলদাকে আন্তরিক ধন্যবাদ। গানগুলো সত্যি অসাধারণ, জীবনের এক গভীর উপলব্ধি, মুক্তির পথ খুঁজে নেওয়ার অনুপ্রেরণা আজকের অনুষ্ঠানে। উজ্জ্বলদার পরিবেশনায় বারবার মুগ্ধ হই। শুভ বুদ্ধ পূর্ণিমা। মুকুল সর্দার, তিলডাঙ্গাং, কাছারিপাড়া, দাকব, খুলনা, বাংলাদেশ থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ। প্রতিবেশী দেশ থেকে আপনি লিখেছেন। ভবানী শঙ্কর রায় চক ঝাউডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, আকাশবাণী চিরন্তনী অনুষ্ঠানে আজকে বিশ্ববরণ্য গৌতম বুদ্ধের জীবন কথা গানে গল্পে জমে উঠেছে। বিশ্ব মানবতা ও অহিংস আদর্শের প্রবক্তা তিনি। এ বিশ্বে মানুষই শ্রেষ্ঠ, কাল্পনিক অন্ধবিশ্বাস দূর করতে চেয়েছিলেন তিনি। ঐশ্বর্য ভোগ বিলাস বিসর্জন দিয়ে তিনি বোধিলাভ করেন। ভবানী শঙ্কর রায়, অনেক ধন্যবাদ আপনাকে ভবানীবাবু। আজ সকালে শ্রবণ বন্ধু উজ্জ্বল দাদা, বুদ্ধং সারনাং গাচ্ছামি, গৌতম বুদ্ধের কাহিনী অবলম্বনে গল্পের কিছুটা শুনলাম, খুব ভালো লাগলো, বাকিটা শোনার অপেক্ষায় আছি। অজিত কুমার আদক উত্তর বাওয়ালি, আদকপাড়া, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত দাদা ভাই, শনিবারের গল্প শুনছি, খুব ভালো লাগছে। অর্জুন সিং লিখেছেন, অনেক ধন্যবাদ অর্জুন। এরপর লিখছেন, শনিবারের প্রাতে রয়েছে আমি চিরন্তনীর সাথে, বুদ্ধাং সারনাং গাচ্ছামি, ধাম্মাং সারনাং গাচ্ছামি, সংঘাং সারনাং গাচ্ছামি, চন্দ্রা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এরপর লিখছেন ডিপি চ্যাটার্জি, বাঁকুড়া থেকে, বাহ কি চলন, অনেক ধন্যবাদ, মনে হয় প্রথম পেলাম আপনার বার্তা, ভাল লাগলো। এরপরে লিখছেন সাগিনা মাহাতো, সিন্দ্রি চাষ রোড, পুরুলিয়া থেকে, চিরন্তনী শুনছি ভগবান বুদ্ধের গল্পটা, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত ভাই উজ্জ্বল, বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে গৌতম বুদ্ধ কেন্দ্রিক উপাখ্যান চয়ন পরিবেশন অবশ্যই প্রশংসনীয়। আপনার পাঠের গুণে ও কণ্ঠের কারুকার্যে ভিজুয়ালাইজ করছি যেন পুরো ঘটনাটা। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখছেন, অনেক ধন্যবাদ সাধনবাবু।
এরপর লিখছেন, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বল দা, শুনছি ভীষণ ভালো লাগছে, আপনার কথাগুলো আরও সুন্দর লাগে, অসাধারণ উপস্থাপনা। ধীরেন পাল মিরবাজার মেদিনীপুর শহর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ ধীরেন। এরপরে লিখছেন, গুড মর্নিং দাদা, গল্প কথায় ভোর সকালে ঘুম ভেঙেছে আজকে আমার, মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া, পাখির ডাকে, মেঘলা সকালবেলা, সঙ্গে আছে পুবের মেলা, দারুণ সুন্দর আনন্দ আজ, বহুদিনের পরে আবার আপনার উপস্থাপনায়, চিরন্তনী অনুষ্ঠানে ফেরা, ভালো থাকবেন, নমস্কার নেবেন এস এন মণ্ডল বাপি কেরা কোড়াকাটি সন্দেশখালী থেকে। অনেক ধন্যবাদ বাপি আপনাকেও। এরপরে লিখছেন, শুভ সকাল চিরন্তনী, আজ ছোটোবেলায় ফিরে গেলাম গল্পটা শুনে, জরা ব্যাধি মৃত্যু অপূর্ব অপূর্ব পরিবেশন চিরন্তনীর মাধ্যমে, মনটা ভরে খেলো, সকলে ভালো থাকুন, শুভ সকাল ও সকলে ভালো থাকুন, পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দীঘি মুর্শিদাবাদ থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন লিখছেন শেওড়াপুরি থেকে, উজ্জ্বল দা, আজ শনিবারে চিরন্তনীতে শুনছি গান গল্পই চিরন্তনী, আজ সবটা শুনতে পাইনি, ঘুমিয়ে পড়ার জন্য খুব দুঃখ লাগছে, বুদ্ধদেবের কথা কিছুই শুনতে পেলাম না। হ্যাঁ, বুদ্ধদেবের একটা গল্প শুনিয়েছি, আবার কিছুটা শোনানোর ইচ্ছে আছে, দেখা যাক যদি সময় পারমিট করে। কমলেন্দু দাস বাঘাযতীন পাক শিলিগুড়ি থেকে লিখছেন, শুভ সকাল দাদা ভাই, বুদ্ধের গল্প খুব ভালো লাগলো, ধন্যবাদ চিরন্তনী। শুভ সকাল দাদা ভাই। এরপরে লিখছেন রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায়, তথাগত বুদ্ধের গল্প শুনতে শুনতে ছোটোবেলার পাঠ্যপুস্তকের একটা ছবি মনের মধ্যে ভেসে উঠল, মুচ্ছমান সিদ্ধার্থ রথের ওপর বসে, ছন্দক রথের সারথী, রাস্তায় জরা ব্যাধি মৃত্যুর দৃশ্য, গল্প পাঠ খুব ভালো লাগছিল, ভালো থেকো, ভালোবাসা নিও, মিনতি চট্টোপাধ্যায়। অনেক ধন্যবাদ আপনাকেও। সিদ্ধার্থের জীবন কাহিনী অনেক কিছু বুঝতে পারলাম, তার সঙ্গে তিনি দিগদর্শন করান, এই রকম মহারাজ ধৃতরাষ্ট্রের সঙ্গে সঞ্জয় কাছ থেকে সব কিছু জানতে পারে, এরকম উজ্জ্বলতাভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারছি আজ। আজ তরাই ডুয়ার্সে সারারাত্রি বৃষ্টি হচ্ছে, দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে। সেই আপনাদের ওখানে গতবারও খুব বৃষ্টি হয়েছিল বলেছিলেন অবশ্য। যাই হোক, এরপরে যারা যারা বার্তা পাঠিয়েছেন সে বার্তাগুলো একটু পড়ে দিই চট করে, পাঠিয়েছেন অনেকে। কুণাল বারুই বেনিয়াপাড়া বাওয়ালি বড়পুল থেকে পাঠিয়েছেন, সুন্দাই সুন্দর গান আর গল্প, থ্যাংকস উজ্জ্বলদা, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে পাঠিয়েছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ গৌতম বুদ্ধ বাই ইয়োর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু স্যার সরসুনা থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে পাঠিয়েছেন, মে মাসের প্রথম শনিবারের মিষ্টি ভরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল উজ্জ্বল ভাই, বুদ্ধদেবের জীবনের মূল্যবান গল্পের পরিবেশনার খুব ভাল লাগলো, আজ ইন্টারন্যাশনাল হ্যাপি হ্যারি পটার ডে, হ ম খ বারে আজ শনি, রূপকথা গল্পে ভরা মিষ্টি সোনার খনি, অপরূপা অনন্যা নয়নের মণি, প্রিয়তমা তুমি চেনা চিরন্তনী। সবাই ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, বিশ্ববরণ্য সত্যজিৎ রায়ের জন্মদিনে অন্তরের শ্রদ্ধা। ঠিক আজকে সেই মহারাজের জন্মদিন, মহারাজকে সেলাম আমরা জানাই। আমরা একটু ছোট্ট করে গল্পের পরবর্তী কিছু পর্বে ফিরে আসছি।

মহারাজ শুদ্ধোধন সিদ্ধার্থের মহান উদ্দেশ্য বুঝতে পারলেন। সিদ্ধার্থ বললেন, আমাকে আগাম অনুমতি দিন পিতা, আমি জীবের মুক্তির সন্ধানে যাই। জগৎবাসী যাতে জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে পরিত্রাণ লাভ করে তারই সাধনায় আমি আমার জীবন উৎসর্গ করতে চাই। মহারাজ বললেন, আমি তোমাকে অনুমতি দিলাম বৎস, আর আশীর্বাদ করি তুমি তোমার সাধনায় সিদ্ধি লাভ করো। পিতার অনুমতি লাভ করে সিদ্ধার্থ নিশ্চিত হলেন। এবার আর তার কোনো বাধা রইল না, কিন্তু গোপা, শিশু রাহুল, এদের কি করে ত্যাগ করবেন? তিনি গভীর চিন্তায় নিমগ্ন হলেন। সিদ্ধার্থ স্থির করলেন এদের কাছ থেকে গোপনে সরে যেতে হবে তাকে। ডেকে পাঠালেন তার প্রিয় সুহৃদ সারথি ছন্দককে। সব কথা শুনে ছন্দক তো কেঁদেই আকুল। সিদ্ধার্থের সামনে সচল চোখে দাঁড়িয়ে বললেন, না না যুবরাজ, এ হতে পারে না, আপনি আপনি সংকল্প ত্যাগ করুন যুবরাজ। তুমিও কি শেষে আমার শত্রু হলে ছন্দক? শত্রু

0: চমকে উঠলেন চন্দক। তারপর ধীরে ধীরে বললেন, শত্রু, তবে তবে তাই হোক যুবরাজ, এ জীবনে কোনোদিন আপনার আদেশ অমান্য করিনি, আজও করব না। তবে আজই মধ্যরাত্রে রাজপ্রাসাদের গুপ্ত দ্বারে রথ প্রস্তুত রাখবে, আর আমার প্রিয় অশ্ব কণ্ঠকে সে রথে যোজনা করো। চন্দক ধীরে ধীরে চলে গেল, রাত্রিক্রমে গভীর হয়ে এলো। রাহুলকে বুকে জড়িয়ে গোপা শুয়ে আছে নিজের ঘরে। অতি সাবধানে সিদ্ধার্থ প্রবেশ করলেন। গবাক্ষ দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘুমন্ত গোপা রাহুলের মুখের ওপর। কি সুন্দর মুখখানি রাহুলের! সিদ্ধার্থ বার বার দেখতে লাগলেন। ক্ষণিকের জন্যে বুঝে মোহন দুর্বল হয়ে গেল, কিন্তু তখনই তিনি নিজেকে সামলে নিলেন। তার খুব ইচ্ছে করছিল রাহুলকে একবার একবারের জন্য কোলে নিতে, কিন্তু পাছে গোপা জেগে ওঠে সে কাজ তিনি করতে পারলেন না। নীরবে গোপা রাহুলের কাছ থেকে শেষ বিদায় নিয়ে তিনি গুপ্ত পথে প্রাসাদের বাইরে এলেন। ছন্দক রথ নিয়ে অপেক্ষা করছিলেন। সিদ্ধার্থ রথে উঠতেই তিনি ধীরে ধীরে রথ চালনা করলেন। ঘুমন্ত কপিলাবস্থু তখন নিদ্রামগ্ন। কেউ জানতে পারল না যুবরাজ সিদ্ধার্থ রাজ্য ছেড়ে মহানিষ্ক্রমণের পথে এগিয়ে গেলেন। ক্রমে তিনি অনেকখানি পথ অতিক্রম করলেন। উষার আলো দেখা দিল পূব দিকে। তিনি জিজ্ঞেস করলেন, বলতে পারো ছন্দক, আমরা কোথায় এলাম?
1: মৈনীয় প্রদেশের বেনুবনে যুবরাজ।
0: তবে রথ থামাও, আর তোমার যাবার প্রয়োজন নেই। রথ থেকে নেমে সিদ্ধার্থ তার অঙ্গের বহুমূল্য উত্তরীয় অলংকার সব খুলে দিলেন ছন্দকের হাতে। নিয়ে যাও ছন্দকে সব, কি হবে আমার আর উত্তরীয় অলংকারে? তোমাকে শুধু আমার একটা অনুরোধ, আমার বৃদ্ধ পিতার দিকে একটু লক্ষ্য রেখো, আর তাকে তাকে প্রবোধ দিও। ছন্দক অশ্রু সজল চোখে রথ ফিরিয়ে নিয়ে গেলেন। এবার সিদ্ধার্থ অগ্রসর হতে লাগলেন বেনুবনের মধ্যে দিয়ে। তার মনে হলো, যাক, আভিজাত্যের সব বন্ধন খসে গেল, আজ আমি অতিদিন, আজ আমি ভিক্ষুক। বনের মধ্যে খানিক দূর যেতেই তার চোখে পড়ল এক ব্যাদ পরনে তার ছেঁড়া ময়লা কাপড়। সিদ্ধার্থ ভাবলেন, এর সঙ্গে কাপড় বদলে নেওয়াই ভালো। তিনি ডাকলেন ব্যাদকে কাছে। ব্যাদ কাছে আসতেই তিনি জিজ্ঞেস করলেন, দেবে তুমি আমাকে তোমার ওই ছেঁড়া কাপড়? আমি আমার এই কাপড়খানা তোমাকে দিচ্ছি? ব্যাদ তো অবাক, এই লোকটা বলে কি, এমন সুন্দর চেহারা, চোখে মুখে মধুর ভাব, ছলনা করতে কোনো দেবতা এলো না তো? ব্যাদ প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না। শেষে সিদ্ধার্থ অনেক বুঝিয়ে তার ছেঁড়া কাপড়খানি নিজের বহুমূল্য কাপড়ের সঙ্গে বদলে নিলেন। ব্যাদ চলে যাচ্ছিল, সিদ্ধার্থ আবার তাকে ডাকলেন, শোনো। কেন দেবতা? আমি দেবতা নই, তোমারই মতন একজন মানুষ। তোমার এই হাতের অস্ত্রখানা আমায় দাও তো। ব্যাদ চমকে উঠলে, কি করবে তুমি এনে? দেখোই না কি করি, দাও। অস্ত্র দিল ব্যাদ। সে অস্ত্র হাতে নিয়ে যুবরাজ সিদ্ধার্থ তার মাথার চমৎকার সব চুল কেটে ফেললেন। মুন্ডিত মস্তক, চিরবাস পরা, এ যে একদম সন্ন্যাসীর বেশ।

সেই মানুষটা তারপর বেরিয়ে পড়লেন আলোর সন্ধানে, যে আলো তিনি প্রজ্বলিত করেছিলেন আজ এত হাজার বছর পরেও সে আলো আমাদের আলোকিত করে। আর তাই রবীন্দ্রনাথের

কবিতার কথা মনে পড়ছে এই মুহূর্তে, মূল্যপ্রাপ্তি, অবদান শতকের একটি গল্প অবলম্বনে রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখেছিলেন। শোনাই আপনাদেরকে শেষ নিবেদন হিসেবে। অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া, সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া, তুলি লয়ে পেঁচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন হেনকালে হেরিফুল, আনন্দে পুলকাকুল, পথিক কহিল একজন, অকালের পদ্ম তব আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার, বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরমাজ, তার পায়ে দিব উপহার, মালিক কহে এক মাসা স্বর্ণ পাব মনে আশা, পথিক চাহিল তাহি দিতে, হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ লোহে, নৃপতি বাহিরে আচম্বিতে, রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত, চলেছেন বুদ্ধ দর্শনে, হেরি অকালের ফুল শুধালেন কত মূল, কিনে দিব প্রভুর চরণে, মালিক কহে হে রাজন স্বর্ণমাশা দিয়ে পণ কিনেছেন এই মহাশয়, দশ মাসা দিব আমি, কহিল ধরণী স্বামী, বিশ মাসা দিব পান্থ কয়, দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত, মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে, তারে দিলে আরো পাবো কত, কহিল সে করজোরে দয়া করো ক্ষম মোরে, এ ফুল বেচিতে নাহি মন, এত বলে ছুটিল সে যেথা রয়েছেন বসে, বুদ্ধদেহ বুজালি কানুন, বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দ মূরতি, দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর ধরে করুণার সুধা হাস্য জ্যোতি, সুধাস রহিল চাহি নয়নে নিমেষ নাহি, মুখে তার বাক কোনাহি স্বরে, সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি, প্রভুর চরণ পদ্ম পরে, বরষি অমৃত রাশি বুদ্ধা শুধলেন হাসি, কহ বৎস কি তব প্রার্থনা, ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে, চরণের ধুলি এক কণা, যার জন্য নৃপতি এবং পথিক এত দাম দিতে চেয়েছে, তাকে দিলে না জানি আরো কত বেশি কিছু পাবো, সেই বেশি কিছু রয়েছে সেই পদধূলির মধ্যে, এক কণা পদধূলির মধ্যে, শান্তি, মনের শান্তি। আমরা যা কিছু করি না কেন, যদি মনের শান্তি না থাকে, তাহলে জীবনে কিন্তু কিছুই থাকবে না, যার ফলে সেই শান্তি পেয়ে সুদাস মালি সেই একটি পদ্ম হয়েছিল সেই রাজ্যে, সে পদ্মটি উৎসর্গ করলেন। রবীন্দ্রনাথ কি সুন্দর করে ছন্দের মধ্যে গেঁথে আমাদের সেই গল্পটি বলে গেছিলেন। একদম প্রায় শেষ মুহূর্তে এসে পড়েছি। আজকে আরও কিছু বার্তা এসেছে, সে বার্তাগুলো যদি সম্ভব হয় একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করছি, আমি জানি না কতটা পড়া যাবে কিভাবে। পাঠিয়েছেন উজ্জ্বলবাবু, অনবদ্য আপনার উপস্থাপনা শুনছি, মন দিয়ে মুগ্ধ হলাম, তাই আর কিছু লিখলাম না। অখিল বন্ধু মহাপাত্র লিখছেন, পুরনো জানা গল্প নতুন করে শুনলাম আপনার অপূর্ব বাচন শৈলীতে, শৈশবের শোনা সেই গল্প নতুন হয়ে ফিরে এলো, খুব ভালো থাকবেন উজ্জ্বলবাবু। রামকৃষ্ণ দাস, দেবী পারুলিয়া, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। শনিবারের সপ্তাহের দ্বিতীয় দিনে চিরন্তনীকে ঝড় বৃষ্টি কুয়াশা ভেজা সকালের শুভেচ্ছা। আজকের গল্পটা খুব ভালো লাগছে। বুদ্ধের আমি শিব শঙ্কর সাঁত, পুয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। লিখছেন এরপরে চন্দন কুমার মাল, দমদম, কলকাতা থেকে, খুব ভালো লেগেছে জানিয়েছেন। লিখছেন নবদ্বীপ থেকে কার্তিক দাস, তিনিও ভালো লেগেছে জানিয়েছেন। তপতিদি লিখেছেন, তারও খুব ভালো লেগেছে, সত্যজিৎ রায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, একদম শেষ মুহূর্তে সমক অপেক্ষা করছে আপনাদের জন্য আজকে এরপরে। আর আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, রবিবারের চিরন্তনী। সামনের সপ্তাহে আবার আমি

ফিরে আসবো আপনাদের কাছে চিরন্তনীতে। আর আজকের এই শেষ মুহূর্তে বঙ্কিমচন্দ্রের সেই অবিস্মরণীয় গানটি, সেই গানটি দিয়েই শেষ করব। তবে তার আগে আরও দু একটা কথা বলি, যে এই যে বুদ্ধের গল্প বা কাহিনী, আসলে এই গল্প বা কাহিনীগুলো কিন্তু আমাদের জানা, তবুও বারবার ফিরে ফিরে কেন পড়তে ইচ্ছে করে? কারণ যতবার পড়া হয় ততবার নতুন নতুন রূপে সেগুলো ধরা দেয় আমাদের জীবনে, আমাদের মননে। আর সেটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেই কিন্তু আমাদের ভালো লাগাটা থাকবে। শেষ মুহূর্তে পাঠিয়েছেন এরপরে মে মাসের প্রথম শনিবারের মিষ্টি ভরে, আচ্ছা তিনি তো আচ্ছা হয়ে গেছে এটা অবশ্য, যাই হোক ঠিক আছে, আমরা শেষ করছি একদম শেষ মুহূর্তে বন্দে মাতরম দিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আজকের দিনটা সবার খুব ভালো কাটুক।

বাদ বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা 100.1 FM।

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM.

মানুষকে আবারও চেনার চেষ্টা নতুন করে এই মাসে দুজন এমন শিল্পীকে আমরা চেনার চেষ্টা করব আজকের প্রভাত বীণায়। তারা হচ্ছেন রবীন্দ্রনাথ আর সত্যজিৎ রায়। কারণটা আশা করি আপনারা ধরতে পেরেছেন। আজ সত্যজিৎ রায়ের জন্মদিন, আগামী সপ্তাহে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। নতুন করে রবীন্দ্রনাথকে চেনার চেষ্টা, নতুন করে সত্যজিৎ রায়কে চেনার চেষ্টা, এবং কোথাও গিয়ে রায় পরিবারের সঙ্গে ঠাকুর পরিবারের যে একটি সেতুবন্ধনের যোগ, সেটিকেও ফিরে দেখার চেষ্টা। তারিখ হোক 25শে বৈশাখ কিংবা 18ই বৈশাখ, বলার অনেক কিছু থাকে এবং সম্পূর্ণ বলার অধিকার বাঙালির থাকে, কারণ প্রাণের আরাম, আত্মার শান্তি আমরা খুঁজে পাই রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায়ের সৃষ্টিকর্মে। যখন গোটা বিশ্বে অন্ধকার ছড়িয়ে পড়েছে, বিশ্বব্যাপী আমরা কোথাও গিয়ে আশার খোঁজ করছি, সেই অন্ধকারের মধ্যে আশার আলো দেখান যিনি, তিনি রবীন্দ্রনাথ। জীবনে রবিপ্রকাশের দিন কি শুধুমাত্র 25শে বৈশাখ? কখনোই নয়। শুধুমাত্র আমরা রবীন্দ্রনাথকে জন্মদিবসে মনে করিনি বা গোটা মে মাস জুড়ে মনে করিনি, তাও নয়। বেশ কিছু শব্দ থাকে যা সুরের অনুসঙ্গে অক্ষরমালা তৈরি করে এবং অনেক উপলব্ধি তৈরি করে। আজকের প্রভাত বীণায় আমরা যেভাবে ভাবনাটিকে সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, ছোট্ট একটা প্রয়াস যেখানে কোথাও গিয়ে রায় পরিবারের কৃতি সন্তানদের সঙ্গে রবীন্দ্রনাথের যে যোগসূত্র, যে যোগাযোগ পরম্পরা, সেই সূত্রটি আরও একবার স্থাপন করার চেষ্টা করব। হয়তো কিছুটা হলেও আমরা ধরার চেষ্টা করব, হয়তো সম্পূর্ণ চিত্রনাট্য সমাপ্ত হবে না প্রভাত বীণায় আজ, তবু চেষ্টা করছি আজকে প্রভাত বীণায় অন্তত যোগসূত্রটুকু স্থাপন করার। আমরা আজকে যেহেতু সত্যজিৎ রায়ের জন্মদিন, তার সম্পর্কে কথা তো বলবই, রবীন্দ্রনাথের অনুসঙ্গে, রবীন্দ্র গানের অনুসঙ্গে তার বেশ কিছু সৃষ্টিকর্ম রয়েছে, সেগুলো নিয়ে কথা থাকবে। এবং একটু আগেই বলছিলাম যে রবীন্দ্রনাথের সঙ্গে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায় এবং পরবর্তীকালে সত্যজিৎ রায়ের, অর্থাৎ রায় পরিবারের যে যোগসূত্র এবং সেই সম্পর্ক চিরস্থায়ী হয়ে থেকে গেছে, সেটি একটু সকলের সঙ্গে ভাগ করব। 1212 বঙ্গাব্দ, আষাঢ় থেকে মাঘ মাস, বালক পত্রিকায় 26টা অধ্যায় এবং একটা ধারাবাহিক উপন্যাস যেটা অসমাপ্ত হয়ে প্রকাশিত হয়েছিল এবং হঠাৎ সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে আরও 18টা অধ্যায় যুক্ত করে সেই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত করা হয়। সেই গ্রন্থর নাম ছিল রাজর্ষি এবং ঔপন্যাসিক নিশ্চয়ই বোঝাই যাচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথ। এই মাসিক পত্রটি জ্ঞানদানন্দিনী দেবীর সম্পাদনায় হয়েছিল শুরু এবং প্রায় বছর খানেক চলেছিল। এখানে যখন রাজর্ষি প্রকাশিত হচ্ছিল তখন অনেকেই প্রভাবিত হয়েছিলেন এই কাজের মাধ্যমে। আর সেই সময়ে কলকাতার দুজন সদ্যজাত শিশুর ডাক নাম রাখা হয়েছিল হাসি, অন্যদিকে তাতা। সেই শিশুকন্যার পোশাকি নাম সুখলতা এবং শিশুপুত্রের নাম সুকুমার। এদের দুজনের বাবা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তার সন্তানদের নামের সঙ্গে রবীন্দ্রনাথকে জুড়ে দিয়েছিলেন রবীন্দ্র সৃষ্ট উপন্যাসের চরিত্রের নাম, জড়িয়ে করে রেখেছিলেন চিরস্থায়ী একটি ব্যবস্থাপনা। এইভাবেই যোগসূত্র শুরু রায় পরিবারের। এইভাবেই ছোট্ট একটা সেতু বন্ধনের খোঁজে আমরা আগামী কিছুটা সময় কাটাব, যেখানে রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং গোটা রায় পরিবার, সেখানে সত্যজিৎ রায় অবশ্যই আলোচনায় পরবর্তীকালে আসবে, সেই ইতিহাসের দিকে আজ আরও একবার চোখ তুলে যাওয়ার চেষ্টা, যেহেতু আজ মহারাজার জন্মদিন। আমরা একটু আগেই মহারাজাকে সালাম জানিয়েছি, কিন্তু সত্যজিৎ রায়ের

সুপ্রভাত, শুভ সকাল। আজ 2 মে 2026। নতুন করে এই মাস

দিন সেখানে রবীন্দ্রনাথের গান অবশ্যই থাকবে, তার সঙ্গে অন্যান্য গান থাকবে না, এটা কখনো হতেই পারে না। আমরা যেহেতু জন্মদিন বলছি তাই আকাশে বাতাসে আজ আনন্দ। অনুপ ঘোষালকে শুনে তারপর ফিরে এসে আরো কথা আপনাদের জন্য 100.1 FM গোল্ড কলকাতায়। আজ প্রভাত বীণায় সত্যজিৎ রায়ের জন্মদিন, সঙ্গে থাকুন অম্বিকার।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.
1: শুনছেন প্রভাত বিনা অম্বিকার সঙ্গে, স্টুডিও ক্লক বলছে এখন 6:25:18। আজ সত্যজিৎ রায়ের জন্মদিন। সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ, দুই বাঙালি একই মাসে যাদের জন্ম। আগামী সপ্তাহে রবীন্দ্রনাথের জন্মদিন আমরা পালন করব। এই দুই বাঙালি এবং সেই দুই বাঙালির সৃষ্টিকর্ম নিয়ে বাঙালি সমাজ ভীষণভাবে গর্বিত। দুই মননশীল ব্যক্তি এবং সেই দুই মননশীল ব্যক্তির মধ্যে সবথেকে বড় কমন জায়গা হচ্ছে সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা চর্চা। শুরুটা হয়েছিল আসলে এই যাত্রাপথ, এবং এই যাত্রাপথের আনন্দ গান আসলে শুরু হয়েছিল কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর হাতে।

সঙ্গে ঠাকুর পরিবারের যে যোগসূত্র তা ঘটে ওই 1880 সাল নাগাদ, যখন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কলকাতা চলে এসেছিলেন। স্কুল থেকে এন্ট্রেন্স পাশ করে আইএ পড়তে আসেন, তারপর কলকাতায় এসে উঠেছিলেন 50 নম্বর সীতারাম ঘোষ স্ট্রিটে। সেটি ছিল ব্রাহ্মদের নিজস্ব একটি ডেরা, ব্রাহ্ম কেল্লা বলা চলে। 1884 সালে বিএ পাশ করে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলেন তিনি। এরপর কলকাতায় সাধারণ ব্রাহ্ম সমাজের নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা বিধুমুখীকে বিয়ে করেন। আর সেই সময় ব্রাহ্ম সমাজেরও 3টি ভাগ ছিল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ব্রাহ্ম সমাজের দ্বারা প্রভাবিত হয়ে দেবেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ করলেন, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যোগাযোগ করলেন। তারপর থেকে ঠাকুর বাড়িতে তার প্রবেশ অবাধ হয়। সেই বাড়িতে যাবার সুবাদে খুব স্বাভাবিকভাবেই প্রায় সমবয়সী দুই মননশীল যুবকের সঙ্গে অল্প দিনের মধ্যেই সম্পর্ক আস্তে আস্তে সুদৃঢ় হতে থাকে। তার কারণ তো একটাই, দুজনেই সাহিত্য ভালোবাসে, দুজনেই সঙ্গীত চর্চায় নিমগ্ন এবং চিত্রকলা চর্চায় গভীরভাবে যাদের মনোযোগ। মজার ব্যাপার হচ্ছে, রবীন্দ্রনাথ এবং উপেন্দ্র কিশোর দুজনেরই ঝোঁক ছিল ছোটদের জন্য লেখা এবং ছবি গড়ার ব্যাপারে। আর সেই সময় রবীন্দ্রনাথ শিশুপাঠ্য গ্রন্থ রচনার উদ্দেশ্যে নদী নামে একটি দীর্ঘ কবিতা লিখেছিলেন এবং সেখানে যুক্তাক্ষর বর্জিত সহজ ছন্দে রচনা করেছিলেন। এই নদী যখন পরবর্তীকালে বই আকারে প্রকাশিত হবে মনস্থির করছেন কবি, তখন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে দিয়ে তিনি 7টি সাদা কালো ছবি আঁকিয়ে নিয়েছিলেন। রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আঁকা ছবি ছিল আরও একটা যুগলবন্দী। এছাড়াও আরও একটা যোগসূত্র, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অসাধারণ বেহালা বাজাতেন, যা কিনা বয়স 2 বছরের বড় রবীন্দ্রনাথের অসম্ভব পছন্দ ছিল। উপেন্দ্র রায়চৌধুরীর কন্যা পুণ্যলতা চক্রবর্তীর স্মৃতিচারণে পাওয়া যায় এই কথাটি যে, প্রতি বছর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে উৎসবের সময় বাবাকে রবীন্দ্রনাথের নতুন গানের সঙ্গে বেহালা বাজাতে হতো এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথের 9টি গানের স্টাফ নোটেশন করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবং প্রাচীন যে দণ্ডমাত্রিক পদ্ধতিতে স্বরলিপি, কবির 12টি গানের স্বরলিপিও তারই করা। ইনি ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যার সঙ্গে রবীন্দ্রনাথের যোগসূত্র এতক্ষণ আমরা বলছিলাম। এরপর উপেন্দ্র কিশোরের সূত্র ধরেই কিন্তু সত্যজিৎ রায়ের বাবা অর্থাৎ সুকুমার রায়ের ভাব জমেছিল রবীন্দ্রনাথের সঙ্গে। এই বিশেষ স্নেহভাজনকে আমার যুবক বন্ধু বলে অভিহিতও করেছেন কবি নানান সময়ে নানান অবসরে। সুকুমার রায় রবীন্দ্রনাথের ইংল্যান্ড যাত্রার সঙ্গী ছিলেন 1912 সালে, এবং ইংল্যান্ড থাকাকালীন রবীন্দ্রনাথের বেশ কিছু কবিতা তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। সেই ইতিহাস সুকুমারের চিঠি থেকেই জানা যায়। রথেনস্টাইন সেখানে এসেছিলেন, সেখানে রবীন্দ্রনাথের কয়েকটা পোয়েট্রি ট্রান্সলেশন করে ভীষণ ভালো লেগেছিল তার। সেই সৃষ্টি যেন কালের অতলে হারিয়ে না যায়, শুধুমাত্র এটি আমাদের একমাত্র ভরসা, বিশ্বাস, আশা। কলকাতা ফিরে যখন সুকুমার বিয়ে করবেন ঠিক করলেন, 13ই ডিসেম্বর সুকুমার এবং সুপ্রভার বিয়েতে রবীন্দ্রনাথ কলকাতায় আসেন এবং সুপ্রভাও রবীন্দ্রনাথের পূর্ব পরিচিত ছিলেন। সুপ্রভা এবং কনক দাস দুজনেই রবীন্দ্রসঙ্গীতের দক্ষ শিল্পী ছিলেন। নোবেল প্রাপ্তির পর 1914 সালে জানুয়ারি মাসের শেষ দিনে যখন রামমোহন লাইব্রেরিতে শিবনাথ শাস্ত্রীর পৌরোহিত্যে এক সভায় রবীন্দ্রনাথকে সম্বর্ধনা দেওয়া হয়, সেখান থেকে সুপ্রভার গানের খবর আমরা পেয়েছি যে সেই সভার শেষে কিন্তু সুপ্রভা রায় অর্থাৎ সুকুমার রায়ের স্ত্রী গান গেয়েছিলেন। এরপর মন্ডে ক্লাব, খামখেয়ালির সভা, এর সূত্রে তো ধীরে ধীরে যোগাযোগ আরও গাঢ় হতে থাকে। শান্তিনিকেতনে কবির কাছে প্রায়শই যেতেন, আশ্রমিকদের সঙ্গে সময় কাটাতেন, বাঙাল সভার আয়োজন করতেন। প্রচুর প্রশ্রয় পেয়েছেন সুকুমার রায় রবীন্দ্রনাথ থেকে, এবং রবীন্দ্রনাথের কাছে ভীষণ ভালোবাসা, আবদার সব কিছুই ছিল। ধীরে ধীরে সুকুমার রায়ের পর যিনি এলেন তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। সুশোভন সরকার লিখছেন যে তাতাদা, তাতাদা অর্থাৎ যার কথা এখানে বলা হচ্ছে,
আমরা অনেকেই হয়তো তাতাদা হিসেবে নামটি বুঝতে পারবো না, কিন্তু তাতাদা রবীন্দ্রনাথকে অনুরোধ করলেন যে একটা গান শোনাতে, এবং সুকুমার রায় যখন দুরারোগ্য কালাজ্বরে আক্রান্ত হন সেই বছরই পুজোর সময় সত্যজিৎ রায়কে নিয়ে তিনি শান্তিনিকেতনে কবির সঙ্গে দেখা করতে যান। সেটা কালিদাস নাগের স্মৃতিচারণায় রয়েছে যে সুকুমারের শেষ সজ্জায় কবি দেখা করতে আসেন কবির কাছে। সুকুমার চেয়েছিলেন আনন্দের গান শুনতে, রবীন্দ্রনাথকে অনুরোধ করলেন তাকে একটা গান শোনাতে, গানটা নির্দেশও করে দিলেন, দুঃখে নয় সুখ নহে গো গভীর শান্তি এ যে। বেশ মনে পড়ে যে যায় যে রবীন্দ্রনাথ খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর গানটা শোনালেন। কবিতাটির নাকি তখন সুর দেওয়া ছিল না, রবীন্দ্রনাথ সেখানে বসে বসেই সুর দিয়েছিলেন, এমনটাই উপেন্দ্র কিশোর এবং সুকুমারের পর রবীন্দ্রনাথের কাছাকাছি এলেন এইভাবেই সুকুমার পুত্র সত্যজিৎ রায়। একজন আধুনিক মানুষ অন্য এক আধুনিক মানুষ পরিবার আধুনিক পরিবারের সঙ্গে যুক্ত হলেন, এবং তিন প্রজন্মের সেই সৃষ্টি আজও আমরা রবীন্দ্র সৃষ্টির সঙ্গে মিশিয়ে দিতে পারি। মুক্ত মনের চিন্তাধারা আমরা দেখতে পাই, বাল্য বয়স পেরিয়ে, কৈশোর পেরিয়ে, যৌবন পেরিয়ে, স্কুলের চৌকাঠ পেরিয়ে, কলেজ পড়াকালীন সত্যজিৎ কিন্তু রবীন্দ্রনাথের প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন। ধীরে ধীরে স্কুল জীবনে একবার রবীন্দ্রনাথের একটি গান অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া সেই চিত্ররূপ তৈরি করেছিলেন, এবং এই কারণে স্কুল থেকে তাকে পুরস্কৃত করা হয়েছিল। রবীন্দ্র প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সত্যজিৎ রায় লিখেছিলেন, যে কবার রবীন্দ্রনাথের সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়েছে তাকে কি সত্যিই দেখা হওয়া বলে, তার কাছে ভয়ে সম্ভ্রমে জড়সড় হয়ে কোনক্রমে এগিয়ে গিয়ে তার পা ছুঁয়েছি, কিন্তু যতবারই এটা ঘটেছে রবীন্দ্রনাথ আমার মায়ের দিকে মুখ তুলে বলেছেন, তোমার ছেলেকে আমার আশ্রমে পাঠাচ্ছ না কেন? সত্যি কথা বলতে কি, তাঁর আশ্রমে যাওয়ার কোনো বাসনা আমার ছিল না। সত্যজিৎ রায় তখন প্রেসিডেন্সি কলেজে অর্থনীতিতে অনার্স নিয়ে পড়ছেন, এবং তার বাবার বন্ধু প্রশান্তচন্দ্র মহালনবিশের ইচ্ছা অনুসারে তিনি পড়াশোনা করছেন, যদিও অর্থনীতি তার একেবারেই পছন্দ ছিল না। ফলে মাঝপথ ছেড়ে তিনি চলে গেলেন এবং শান্তিনিকেতনের কলা ভবনে আঁকা শিখতে শুরু করলেন ছাত্র হয়ে। যদিও এর আগে একাধিকবার তার দেখা হয়েছিল শৈশবে, তিনি বলেছিলেন, রবীন্দ্রনাথকে আমি প্রথম কখন কাছ থেকে দেখেছি আমার মনে নেই, যখনকার কথা মনে আছে তখন আমার বয়স 7, মায়ের সঙ্গে শান্তিনিকেতন গিয়েছিলাম পৌষের মেলায়, সঙ্গে একটা হোয়াইট ওয়েল অ্যাডলের দোকান থেকে কেনা নতুন অটোগ্রাফের খাতা। রবিবাবু নাকি খাতা দিলেই তখন তখন কবিতা লিখে দেন, তাই ভারী শখ আমার খাতার প্রথম পাতায় তাঁকে দিয়ে কবিতা লিখে নেব। ঠিক সেই মতো সেবার উত্তরায়ণে সত্যজিৎ রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেলেন। কবির জানলার দিকে পিট করে চেয়ারে বসেছিলেন, সামান্য টেবিলের সামনে অনেক বই খাতা ছিল, ছিল আরও চিঠিপত্রের বিরাট অগোছালো একটি স্তূপ। ধীর পায়ে সত্যজিৎ রায় তাঁর কাছে গিয়ে অটোগ্রাফের খাতাটা দিলেন এবং সুপ্রভা দেবী কবিকে সেই খাতায় একটা কবিতা লিখে দেওয়ার অনুরোধ করলেন। সত্যজিৎ বলছেন, আমি ছিলাম বেজায় মুখ চোরা, বিশেষ করে রবিবাবুর সামনে তো বটেই। তিনি সেদিন আশ্চর্য হয়ে দেখেছিলেন, বা বলা যেতে পারে নিরাশ হয়েছিলেন দেখে, যে কবি তখনই কোনো কবিতা লিখে দিলেন না কেন। শুধু বলেছিলেন, রবীন্দ্রনাথ কাল সকালে এসে নিয়ে যেও। যথারীতি পরের দিন দেখা গেল সকালে খুব সংকোচ নিয়েই কবির সামনে সত্যজিৎ রায় গেলেন, যদিও মনে মনে ভেবেছিলেন এত কাজের মধ্যে তার খাতায় কবিতা লেখার কথা কি আর কবির মনে থাকবে, কিন্তু না, মনে ছিল। এবং কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ছোট্ট বেগুনি খাতাটা অনেক বই খাতার নিচ থেকে বের হলো, সত্যজিৎ লিখছেন। সেই খাতার প্রথম পাতা খুলে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এর মানে আরেকটু বড় হলে বুঝবে, আরেকটু বড় হ। আর সেই দিন রবীন্দ্রনাথ 7 বছরের সত্যজিতের অটোগ্রাফের খাতায় একটি 8 লাইনের কবিতা লিখে উপহার দিয়েছিলেন। পরবর্তীকালে রবীন্দ্র জন্মশতবার্ষিকীতে সেই কবিতা সত্যজিতের ব্যক্তিগত মহল থেকে বেরিয়ে জনগণের দরবারে প্রকাশিত হয়েছিল। কবিতাটি ছিল, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই।

চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। পরবর্তীকালে যুবক সত্যজিৎ যখন কলাভবনের ছাত্র, তখন বৃদ্ধ রবীন্দ্রনাথের সঙ্গে শান্তিনিকেতনে দেখা করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু করেননি। কারণ হিসেবে নিজেই কবুল করেছেন, তার সামনে কী কি বলবো সেটা কোনো সময়ই ভেবে স্থির করতে পারিনি। কবি রবীন্দ্রনাথ এবং রায় পরিবারের তিন পুরুষ, তাদের ব্যক্তিগত সাক্ষাতের কাহিনীর কথা এমনটাই। রবীন্দ্রনাথের উত্থান ঘটে, সত্যজিতের উত্থান ঘটে, তাদের কখনো প্রয়াণ হয় না। তাদের সৃষ্টির মাঝে আমাদের মন বিকশিত হতে থাকে। আজ সত্যজিৎ রায়ের জন্মদিন, তাই আমরা রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায়কে একই সঙ্গে চেনার চেষ্টা করছি, আবারও জানার চেষ্টা করছি। রবীন্দ্র গানের অনুষঙ্গে অবশ্যই আরও কিছু কথা থাকবে, তবে তার আগে চলে যাচ্ছি আরও একটা অত্যন্ত জনপ্রিয় গানে, অনুপ ঘোষাল এবং রবি ঘোষের কণ্ঠে। তারপর ফিরে এসে অবশ্যই রবীন্দ্রনাথের গান আপনাদের সকলের জন্য থাকবে। 100.1 FM গোল্ড কলকাতা শুনছেন আপনারা সকলে, সঙ্গে রয়েছি আমি অম্বিকা। আজ 2 মে 2026 শনিবারের প্রভাত বীণা নিয়ে রয়েছি আমি আজ সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে স্মৃতিচারণায়। সঙ্গে থাকুন অম্বিকার।

0: ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক নম্বর,
0: যেখানে খুশি যাইতে পাহাড়ি,
1: দুই নম্বর, দুই নম্বর।

0: কেবল পেটে বড় ভুক, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও জলদি লাও, জলদি লাও
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও।
3: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold।
4: ফিরে এলাম প্রভাত বিনায়, সঙ্গে রয়েছি আমি অম্বিকা। আজ প্রভাত বিনায় সত্যজিৎ রায়ের জন্মদিন। রবীন্দ্র প্রয়াণের ঠিক পরের বছর ডিসেম্বর মাসে সত্যজিৎ রায় শান্তিনিকেতন ছেড়ে কলকাতায় ফিরে আসেন। তখন তার বয়স মাত্র 20।

তখন ছিল সঙ্গে ঝুলিতে কলা ভবনের নানান অভিজ্ঞতা, নন্দলাল বসু থেকে বিনোদ বিহারীর ছায়া। আর এর প্রভাব থেকে বেরিয়ে তিনি কমার্শিয়াল আর্টের জগতে ঢুকে পড়লেন, গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ শুরু করলেন। সুধীরচন্দ্র করের জনগণের রবীন্দ্রনাথ বইটির প্রচ্ছদ এঁকে আবার রবীন্দ্রসাগরে শুরু করলেন অতল জলে জ্বলিয়ে। এরপর 1955-তে আঁকলেন অমল হোমের পুরুষোত্তম রবীন্দ্রনাথ, প্রসঙ্গ রবীন্দ্রনাথের প্রচ্ছদও তিনি এঁকেছিলেন। ঠিক 6 বছরের মাথায় 1961 সালে দেশজুড়ে রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালন শুরু হলো, তখন তিনি তৈরি করলেন 54 মিনিটের তথ্যচিত্র রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের উপর ভারত সরকারের প্রকাশিত ডাকটিকিটের ডিজাইনটিও তিনি করে দিলেন। তার অন্তরের আত্মীয়তা ধীরে ধীরে রবীন্দ্রনাথের সঙ্গে বেড়ে উঠতে লাগল, অনেকটা যেন কবির ভাষাতেই, কাছে যবে ছিল পাশে হলো না যাওয়া, চলে যবে গেল তারই লাগিল হাওয়া। আর রবীন্দ্র জন্মশতবর্ষেই তখন মুক্তি পেল 3টি রবীন্দ্র গল্প, সমাপ্তি, পোস্টমাস্টার এবং মণিহারা। আর সেই ছবি তৈরি করলেন তিনি, যার নাম 3 কন্যা, 61 থেকে 64, 1961 থেকে 1964, এই সময়টা। মাঝে মাত্র 3 বছর তারপর আবারও মুক্তি পেল নষ্ট নীরের চলচ্চিত্র রূপ, চারুলতা। এই ছবিতেও সত্যজিৎ রবীন্দ্রনাথকে ছুঁয়ে দেখলেন, অমলের মধ্যে যুবক রবির ছায়া আনলেন। প্রত্যেকটি কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল। ছবিতে রবীন্দ্রনাথের গান ব্যবহার করলেন, কিশোর কুমারকে দিয়ে গান গাওয়ালেন, যথাযথ প্রয়োগ করলেন, কিন্তু গানটির স্বরলিপি নানান রকমভাবে গাওয়া হলো। সত্যজিৎ রায় রবীন্দ্রনাথকে নিয়ে তার চর্চার মাধ্যমে প্রচলন রীতি তৈরি করলেন, সুরে ছন্দে বৈশিষ্ট্য ছড়িয়ে পড়ল মানুষের মাঝে। দুজনেই ছিলেন বহুমুখী প্রতিভা, সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ। সযত্নে আজ তাঁদেরকে আবারও মনে করে নেওয়া প্রভাত বিনায়। চলে যাচ্ছি কিশোর কুমারের কণ্ঠে একটি গান, যেটি অবশ্যই আমরা চারুলতা সিনেমায় শুনেছি।

0: আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.
1: আবারও ফিরে এলাম, আমরা শুনছিলাম কিশোর কুমারের কণ্ঠে চারুলতা ছবি থেকে রবীন্দ্রনাথের গান সত্যজিৎ রায়ের। অবশ্যই সেই চারুলতা আজও আমাদের মনে দাগ কেটে যায়। মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, সেই জুটি। আজ শুধুমাত্র চারুলতা কেন, এরকম আরও অনেক চলচ্চিত্রের কথা আমরা জানি যেখানে সযত্নে রবীন্দ্রনাথের গানকে ব্যবহার করা হয়েছে। আরও একটা সিনেমা, আরও একটি চলচ্চিত্রের কথা আমরা এক্ষুনি বলবো, যা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সেই ছবিতে অমিয় ঠাকুরের একটি গান, রবীন্দ্রনাথের গান। সেই গানের প্রয়োগ কিন্তু চলচ্চিত্রকে একটা অন্য মাইলস্টোন দিয়েছে, অন্য এক মাত্রা যোগ করেছে। রবীন্দ্রনাথের গান খুব সুচারুভাবে ব্যবহার করেছিলেন যিনি, তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। এবং সেই চেতনার আলো আজও আমাদের ছড়িয়ে পড়ছে, আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে। সেই আলোক বর্তিকা হাতে যেন আমরা রবীন্দ্র গানের ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারি। কথা যেহেতু বলছি কাঞ্চনজঙ্ঘা ছবির, এবং আমরা যেহেতু অমিয় ঠাকুরের কথাও বললাম, ওই গানটি একবার একটু শুনে নিয়ে ফিরে আসছি আবারও।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: রবীন্দ্রনাথের গানের উপর নানা দৃষ্টিকোণ থেকে সত্যজিৎ রায়ের ফেলা যে আলো আমাদের কিন্তু ভাবনার রসদ যোগায়, ঋদ্ধ করে। আর সেই অমূল্য ভাবনার মধ্যে কিছু ফাঁক হয়তো অনেক বিশেষজ্ঞরই নজর কেড়েছিল। তারপরও রবীন্দ্রনাথের গান নিয়ে অতটা তলিয়ে ভাবাটা সত্যজিৎ কিছু হলেও পেরেছিলেন। মানুষটি যেহেতু সত্যজিৎ রায়, তার বুদ্ধিদীপ্ত কাজ আমরা বিবেচনা করে এটুকু বুঝেছি তাদের যোগসূত্রের কথা। রবীন্দ্রসঙ্গীতে ভাববার কথাই প্রবন্ধে সত্যজিৎ রায় নিজে বলেছেন। তার সহজাত ক্ষমতার বাইরে কোনো কিছু শিখে আয়ত্ত করায় তার চিরকালই আপত্তি ছিল, এবং তার শিক্ষায়তনের বিরুদ্ধে আপত্তিটি একাডেমিক সব কিছুর বিরুদ্ধে প্রযোজ্য ছিল। তার শিল্পবোধ ছিল সহজাত, ইনস্টিংটিভ, এবং কিছু সাহসী পদক্ষেপ অবশ্যই তিনি নিয়েছেন, এবং তার দৃষ্টান্ত আমরা দেখতে পাই। রবীন্দ্র ভাবনায় অভিনবত্বের সন্ধান দেয় কিছু চর্চা, কিছু সিনেমার মাধ্যমে, যখন গানগুলো আমরা সেইভাবে দেখতে পাই। ছত্রে ছত্রে লুকিয়ে থাকে জাগরণের কথা, ছত্রে ছত্রে লুকিয়ে থাকে তৃপ্তির বিশ্বাস। আমরা পরে যে গানটি শুনব সেই গানটি শুনে দেখুন আপনাদের কেমন লাগছে। আবারও চারুলতা,
2: ধরি

আমরা শুনছি 100.1 FM গোল্ড কলকাতা, এবং শুনছিলাম ফুলে ফুলে ঢোলে ঢোলে আবারও ফিরে এলেন চারুলতা। কিন্তু এবার শেষ করব যেই গানে গানে, সেই গানটি আসলে আগন্তুক ছবি থেকে শ্রমণা ঘোষাগ্রতা গাইছেন। এই রবীন্দ্র গান দিয়ে শেষ করব আজকে সত্যজিৎ রায়কে নিয়ে চর্চা। জানি সমাপ্তি এর ঘটতে পারে না, তবে তবুও চেষ্টা করেছি একটু হলেও আপনাদের কাছে চিত্রটি হালকাভাবে ছুঁয়ে যেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো দিন দেখা হবে, প্রভাত বিনায় দেখা হবে। ফিরে আসবো আমি যদিও আবারও 8:30 নিয়ে মনের মেলোডি। আজ মনের মেলোডিতে কিন্তু থাকছে পুলক বন্দ্যোপাধ্যায়, জন্মদিনের স্মৃতিচারণ। আপনাদের সকলকে সঙ্গে চাই, এবং 9903052992 নম্বরটিও করে রাখবো আমি আপনাদের সঙ্গে আড্ডা দেবার জন্য। আগন্তুকের এই অসামান্য রবীন্দ্র গানের ছবি এঁকেছিলেন যিনি সত্যজিৎ রায়ের তুলিতে, তিনি হচ্ছেন শ্রমণা ঘোষাগ্রতা। অনবদ্য সেই গান, অনবদ্য সেই ছবি, একে এলাম এই গান, এই সুরে ভাসতে ভাসতে শেষ করব আজকের প্রভাত বিনা। সকলে ভালো থাকবেন, অম্বিকার সঙ্গে আবারও আপনাদের কথা হবে 100.1 FM গোল্ড কলকাতায় 8:30 আজ মনের মেলোডিতে।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

শোনা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

100.1 FM Gold কলকাতায় রয়েছি আমি অম্বিকা নিয়ে মনির মেলোডি। আজ 2 মে 2026 ঠিক যেমনটা কথা দিয়েছিলাম ঠিক তেমনভাবেই চলে এসছি কথা রাখতে। স্টুডিও লকে 8:36 হয়ে 20 সেকেন্ড, মনির মেলোডি জুড়ে আজ আধুনিক এবং সিনেমার গান। 10টা পর্যন্ত 9903055992 তে আমরা আজ কি বিষয় নিয়ে কথা বলবো সেটা একটু পরেই সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। শুনছিলাম আমরা শিল্পী মান্না দেকে। 1999 সালের সেপ্টেম্বর মাসের 7 তারিখ পরন্ত বিকেল, পশ্চিমবঙ্গের হুগলি জেলার উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদীর একটা শাখা নদী হুগলি, আর নদীর দুপারে পারাপার হয়ে চলেছে অগণিত মানুষ, কর্মব্যস্ত নদীর ঘাট। সেই ঘাটের এক পাশে দাঁড়িয়ে পরবর্তী লঞ্চের জন্য অপেক্ষা করছিলেন একজন। একসময় যাত্রীবাহী একটি লঞ্চে উঠেও পড়লেন তিনি, ডেকের পাশে একটি খালি বেঞ্চিতে বসে পড়লেন। ধীরে ধীরে ছোট লঞ্চ নোঙর তুলে যাত্রা শুরু করে। লঞ্চের সাথে সাথেই শুরু হয় সেই মানুষটির মনের মধ্যে উথাল পাতাল ঢেউ। নিজের জীবনের পাওয়া না পাওয়ার হিসেব কষতে থাকেন মনে মনে, ভীষণ চাপা ছিলেন স্বভাবে। সময় খুব কম, তাই হিসেব শেষ করতে হবে দ্রুত, এমনটাই ভাবছিলেন মনে মনে। লঞ্চ নদীর মাঝামাঝি চলে এসেছে তখন। তখনও জীবনের হিসেবটা কষে মনে হল এখনো অনেকখানি অঙ্ক করা বাকি। ফলাফলের বিচারের প্রাপ্তির চাইতে হারানোর বেদনায় যেন বেশি মনে হলো। প্রাপ্তি অনেক ছিল জীবনে, কিন্তু হারিয়ে ফেলার কষ্টটা তার থেকেও দ্বিগুণ বেশি। আর তাই তো সেই দুঃসহ জীবন, সেই কষ্ট থেকে মুক্তি পেতে, ছুটি পেতে এক বুক যন্ত্রণাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে কেউ কিছু বোঝার আগেই ঝাঁপিয়ে পড়লেন মাঝ নদীতে। তারপর চারপাশ হাহারব। তখনও হয়তো অনেকেরই জানা ছিল না আমরা আসলে কি হারিয়েছি। অনেক কিছু পাওয়ার মাঝে তার দ্বিগুণ বেশি হারিয়ে ফেলেছি আমরা। হারিয়েছি আমরা একজনকে, তিনি হচ্ছেন শিল্পী, অবশ্যই গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। তাকে গানটা শুনতে শুনতে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছিল ঠিকই, কারণ এই গানের কথাগুলো আমরা যেটা শুনছিলাম, মায়ের কথা তিনি বলছেন, মায়ের থেকে শ্রেষ্ঠ বন্ধু হয়তো কেউ হয় না এই পৃথিবীতে কোনো মানুষের। এক বুক যন্ত্রণা নিয়ে গান লেখা, এবং তারপর তিনি তার নিজের জীবন শেষ করে দিলেন, আত্মহননের পথ বেছে নিলেন। যেই মানুষটি আমাদেরকে এত কিছু দিয়ে গেছেন, যেই মানুষটি নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন তার সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে, তিনি তৃপ্তি পেয়েও খুশি থাকতে পারলেন না, চলে যেতে হলো তাকে, শেষ করে দিলেন নিজেকে। সুরের ওপর গান যে লেখা যায় সেই আশ্চর্য গুণের অধিকারী ছিলেন তিনি। রেস্তোরাঁর বিলের ওপর দীর্ঘদিন গান লিখেছেন বিভিন্ন শিল্পীর জন্য। এত গুণী একজন শিল্পী, কিন্তু তার জীবনে অতৃপ্তি বেদনা ভরেছিল। আজ যদিও 2 মে 2026 আজকের এই তারিখে জন্মগ্রহণ করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, আজ আমরা তাকে নিয়ে কিছু কথা, তার রচিত কিছু গান শোনাবো আপনাদের মনের মেলোডিতে। 9903055992 এই নাম্বারটা খোলা রইল আপনাদের সকলের জন্য। আজ শুধুমাত্র পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা হবে, তার কিছু রচনা করা গান আমরা শুনবো, তার জীবন দর্শনকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। যে মানুষটি এত কিছু পেয়েছে, এত কিছু উজাড় করে দিয়ে গেছে, সেই মানুষটির শেষ জীবন এতখানি কষ্টের, এতখানি ডিসস্যাটিসফাইড ছিলেন উনি, এত দুঃখ তার জীবনে ছিল, সেই বেদনার ঝুলি আঁকড়ে ধরে তিনি মাঝগঙ্গায় ঝাঁপ দিলেন, আত্মহননের পথ বেছে নিলেন। এর থেকেও হয়তো অনেক কিছু উপলব্ধি করা যায়। বাবা ছিলেন কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়, হাওড়ায় জন্মেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। ছবি আঁকতেন, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতেন, গান গাইতেন, কবিতা লিখতেন,
এবং ছোটবেলা থেকেই লেখালেখির হাতে খড়ি হয় পুলক বন্দ্যোপাধ্যায়। যখন ক্লাস সিক্সে পড়েন, সেই সময় বন্ধুদের রিকোয়েস্টে একটা ছড়া লিখে পাঠিয়েছিলেন একটা জনপ্রিয় ম্যাগাজিনে, আর ঠিক সেই বছরের পুজো বার্ষিকীতে সেই ছড়াও ছাপা হয়। রেমিউনারেশন হিসেবে পেলেন 5 টাকা। সেই থেকে যে শুরু হলো লেখালেখিতে এক ধরনের অদম্য আত্মবিশ্বাস অনুভব করতে লাগলেন, সেই মুহূর্তে অদম্য ইচ্ছা তৈরি হলো। ক্লাস টেনে পড়ার সময় প্রথম ছবির জন্য গান লিখলেন, আর তারপর দীর্ঘ এক যাত্রাপথ। তার জীবনকে আবারও ফিরে দেখার চেষ্টা, তার রচনা করা গান শোনার চেষ্টা আজ করব আবারও। জানি দেড় ঘন্টার একটা এপিসোডে হয়তো পুলক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টিকর্মকে তুলে ধরা যায় না, তবুও আমরা চেষ্টা করব আমাদের মতো করে। আমি যেভাবে আজকে আমার এই অনুষ্ঠান সাজিয়ে রেখেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন 9903055992-তে। আমরা আধুনিক গানের সম্ভার শুধু বলছি না, সিনেমার গানও থাকবে। তার কলমের জোর ঠিক কতখানি, সেখানে প্রেম থেকে শুরু করে, বিরহ থেকে শুরু করে, মজার গান থেকে শুরু করে অনেক কিছু মাথায় আসছে। তবে এই মুহূর্তে একটা গান দিয়ে শুরু করছি, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। সঙ্গে থাকুন অম্বিকার, ফিরে আসছি ঠিক 3 মিনিট 10 সেকেন্ড পর।

প্রজন্মের প্রত্যেক শ্রোতাদের কাছে এই প্রজন্মের কথা বলছি আমরা, জেন জি মিলেনিয়াল অনেক কিছু ব্যবহার করি তাদের উদ্দেশ্যে, তাদেরকে রিনেম করা হয়, আইডেন্টিফাই করা হয় সেই নামগুলোতে। এই প্রজন্মের শ্রোতাদের কাছে হয়তো পুলক বন্দ্যোপাধ্যায়ের নামটা অনেকেই মনে করবেন খুব অচেনা, কিন্তু যারা আধুনিক গান ভালোবাসেন বা যারা সিনেমার গান চলচ্চিত্র ভালোবেসেছেন আজীবন, তারা জানেন কোন গান চেনা, কোন মানুষ চেনা, কোন শিল্পী চেনা। কপোটা চোখের জল তুমি নিজের মুখে বললে যেদিন, চিরদিনই তুমি যে আমার ভালোবাসা ছাড়া আর কি আছে, রঙিলা বাঁশিতে কে ডাকে আমার বলার কিছু ছিল না, একের পর এক গান মনে পড়ে যায় মুহূর্তে, পুলক বন্দ্যোপাধ্যায় যেই মুহূর্তে স্মৃতির ক্যানভাসে ছবি হয়ে ওঠে। এমন বাঙালি বোধহয় খুব কম আছে যারা এই ধরনের গানকে শোনেননি এবং ভালোবাসেননি। বহু জনপ্রিয় বাংলা গান, বা বলা ভালো বহু বাংলা গানকে জনপ্রিয় করেছিলেন যিনি, তিনি হচ্ছেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। এবং সেই আধুনিক বাংলা গানের যুগ, সেই গানের যুগটি ছিল স্বর্ণযুগ, গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন ইরা। এবং জুটিতে জুটিতে পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দে, পুলক বন্দ্যোপাধ্যায় গৌরীপ্রসন্ন মজুমদার এত গান একসঙ্গে সৃষ্টি করেছেন, সুপারহিট হয়ে রয়েছে সেই সমস্ত গান। খিড়কি থেকে সিংহদুয়ার, এক মুঠো রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম, কোন গান ছেড়ে কোন গান আজকের প্লেলিস্টে আপনাদেরকে শোনাবো জানি না, সব গান প্লেলিস্টে রেডি করা রয়েছে, শুধু কথার ফাঁকে ফাঁকে সেগুলো আপনাদেরকে শুনিয়ে দেওয়া। হৈমন্তী শুক্লার কথার প্রসঙ্গে আসি, এই গান দুটো ভীষণ প্রিয় আমার, ভীষণ ভীষণ প্রিয়। দুটো গান রয়েছে হৈমন্তী।

শান্তি শুক্লার কণ্ঠে, এবং দুটো গানই ভীষণ মনের কাছাকাছি। পুলক বন্দ্যোপাধ্যায় আর মান্না দে নিজেদের মধ্যে পরামর্শ করে গান দুটি দিলেন হৈমন্তী শুক্লাকে, এবং হৈমন্তী শুক্লা গাইলেনও প্রাণ ঢেলে, এবং প্রাণ ফিরে পেল শুধুমাত্র সেই গান নয়, তার সঙ্গীত জীবনও। সেই গান দুটো পরপর একটু শুনিয়ে দিই। কেরিয়ার কিন্তু তখন যেই মুহূর্তে গানগুলো পাওয়া হয়েছিল হৈমন্তী শুক্লা, সেই মুহূর্তে কেরিয়ার তার অলমোস্ট ধ্বংসের পথে বলা ভালো, তখনকার উঠতি গায়িকা একজন সেইভাবে নাম ডাক হচ্ছিল না। কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্না দে দুজনে মিলে কিন্তু একটা কোলাবোরেটিভ এফার্ট নিয়ে গান দুটি তৈরি করেছিলেন, যার জন্য সেই হৈমন্তী শুক্লাকে আমরা এখন শুনে নেব। প্রথম গানটা আমার বলার কিছু ছিল না, আর তারপরের গানটা ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। পরপর দুটো গান শুনে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন অম্বিকা।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
1: জীবন সত্যি খুব জটিল হয়ে যায় মাঝে মাঝে, হয়তো কিছুটা সময়ের কারণে, পরিস্থিতির কারণে। কিন্তু জটিল জীবন, তার সঙ্গে জটিলতা মনের, কোথাও গিয়ে পুলক বন্দ্যোপাধ্যায়ের কলমে এসে যখন ঝরে পড়ত, তখন গানগুলো খুব সহজ হয়ে আমাদের মনে দেখা দিত। গানগুলোর বিশেষত্ব এটাই ছিল যে খুব সহজ কথা সহজভাবে বলা যায়, তিনি সেটা প্রমাণ করেছিলেন বারবার। গানগুলোর বিশেষত্ব এমনই ছিল, দুঃখের গানে ভীষণ দুঃখ লাগত, মনে কষ্ট হতো, আবার মজার গানে ভীষণ প্রাণোচ্ছলত একটা আশ্বাস তৈরি করত। যে কোনো ঘটনাকে তিনি এত সুন্দর ছন্দে ফেলে গানে রূপ দিতেন, তার গান শুনে বোঝা যেত যেটা পুলক বন্দ্যোপাধ্যায় লেখা, এবং খুব সাবলীল একটি দৃশ্য চোখের সামনে, প্রেক্ষাপট, পরিস্থিতি অনুযায়ী গান লিখতেন তিনি। অন্যের সুরের উপর ছন্দ ফেলে গান লেখায় যে তিনি দারুণ দক্ষ ছিলেন, এবং চলচ্চিত্রের গানের জন্য তো এটা ভীষণ একটা দরকারি স্কিল আমরা বলতে পারি। হঠাৎ দরকারে, হঠাৎ গানের দরকার হলেই ডাক পড়ত পুলক বন্দ্যোপাধ্যায়ের। যে গানগুলো আজ জনপ্রিয় হয়েছে, সেখানে কথার কোনো মারপ্যাচ নেই, খুব সহজ কথা সহজভাবে বলা হয়েছে। কিন্তু এই সহজ কথাগুলো যে প্রেক্ষাপটে ফেলা হয়েছে, সেই প্রেক্ষাপট বা সেই দৃষ্টান্ত, সেই দৃশ্যায়ন হয়তো খুব জটিল একটা জীবনের অঙ্কের কথা বলে, জীবনের গল্পের কথা বলে। বাবা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের ছাত্র ছিলেন, অভিনয় করতেন, আর বাবার শিল্পী জীবনের সূত্রে পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনেক শিল্পীর যাওয়া আসা ছিল। অভিনেতা, গায়ক, সুরকারদের আড্ডা জমত তাদের বাড়িতে, আর এসবের মধ্যেই বেড়ে ওঠা পুলক বন্দ্যোপাধ্যায়। সেই সৃষ্টিশীল পরিবেশ, সেই ক্রিয়েটিভ

একটা এনভায়রনমেন্ট তিনি পেয়েছিলেন, যার জন্য তার মধ্যে সেই আগ্রহ জন্মায় যে তিনি স্কুল বাড়িতে গান নাটক আবৃত্তি সব কিছু নিয়ে এগিয়ে থাকবেন। এবং ছোটবেলা থেকেই তার গান লেখার প্রতি এক ঝোঁক ছিল। শরীর খারাপের দোহাই দিয়ে দিব্যি চলে যেতেন, হাওয়া হয়ে যেতেন পুরো বনের বাড়ি ঘাটশিলায়। উদ্দেশ্য একটাই, লেখাপড়ার চাপ এড়িয়ে কিভাবে গান লেখা যায়। এক মাস পর যখন বাড়ি ফিরে এলেন, পুরোটাই আর কি হুজুগে করা, পরে যখন বাড়ি ফিরে এলেন তখন হাওয়া বদলে গান লিখে ফিরলেন এবং নিয়ে এলেন সঙ্গে 25টি গান। ছোটবেলা থেকেই কবিতা লিখতেন তিনি এবং মানি অর্ডার করে 5 টাকা পেয়েওছিলেন একবার এক পত্রিকায় ছাপা হওয়ার পর। কবিতার প্রতি যে এত গভীর ভালোবাসা, শ্রদ্ধা, টান কোনো মানুষের থাকতে পারে, কোনো শিল্পীর থাকতে পারে, তা কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা বুঝি। স্থানীয় স্কুলে প্রথমে প্রাথমিকের পড়াশোনা শেষ করলেন পুলক বন্দ্যোপাধ্যায়, তারপর কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন, তারপর তো তার দীর্ঘ গানের যাত্রা শুরু। গানের শুরু হোক কিংবা শেষ, পরিচয় তার গানে গানে। আমরা চলে যাব শঙ্খবেলা ছবি থেকে পরের গানটিতে। লিখেছেন অবশ্যই পুলক বন্দ্যোপাধ্যায়, গিয়েছেন মান্না দে এবং লতা মঙ্গেশকর।

গানের প্রথম এবং গানের শেষ, বা গানই তার প্রথম এবং গানই তার শেষ পরিচয়, এমনটা করে যদি সাজিয়ে বলতে পারি। আমরা আজকে পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলেছি 100.1 FM গোল্ড কলকাতায় মনের মেলোডিতে, যার একমাত্র পরিচয় ছিল গান এবং তার কলম দিয়ে বেরোনো কথা। 4000-এরও বেশি গান লিখেছেন যিনি, ক্লাস 10-এ পড়ছিলেন তখন। সেই পড়ার সময় একটি ছবির জন্য তিনি অফার পেলেন, ওইভাবে বলবো না, তবে ছবির জন্য উনি গান লিখেছিলেন। আর সেই সময় বিখ্যাত সুরকার RC পাল বা রামচন্দ্র পাল গানগুলো তিনি পোস্টে পাঠিয়েছিলেন। কলকাতায় এসে পুলক বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন, আমরা সকলেই বুঝতে পারছি তাকে পুলকবাবু পুলকবাবু বলে আর কি সকলে সম্বোধন করতেন, সম্মান জানাতেন, তার কিন্তু ডাক পড়েছিল। তার কারণ লোকজন বিশ্বাস করতেন না যে তিনি এত ভালো গান লিখতেও পারেন। এই ঘটনাটি ঘটে অভিমান ছবির গান লেখার সময়, যখন তিনি পোস্টে পাঠিয়েছিলেন এবং গীতিকারকে দেখে, কলকাতায় এসে গীতিকারকে দেখে আর কি, ওই RC পাল যার কথা একটু আগে বলছিলাম, রামচন্দ্র পাল, তিনি দ্বিধায় পড়ে গেলেন যে সত্যি ইনি একজন কিশোর, এই কিশোর এই গান লিখেছে ক্লাস 10-এ, মানে 15 বছর তার বয়স, নিশ্চয়ই অন্যের গান নিজের বলে চালাচ্ছে, এতখানি উপলব্ধি বা অনুভূতি একটা মানুষের থাকতে পারে। পরবর্তীকালে তিনি, যেহেতু তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, তিনি ভীষণ সুন্দরভাবে আর কি সেটাকে অ্যাকসেপ্ট করলেন, স্টুডিওতে বসে গান লিখতে শুরু করলেন এবং গান লিখে দেখাতে হতো পুলকবাবুকে। পুলকের লেখা গান সবচেয়ে বেশি গেয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন একজন শিল্পী, তার নামে আমি নামটা অবশ্যই উচ্চারণ করব, তবে তার আগে আরও একটা কথা বলি। জানি না জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষের এই চর্চা, অ্যাস্ট্রোলজিকে সায়েন্টিফিক কতটা ধরে নেওয়া হয়, তবে এই জ্যোতিষবিদ্যায় যারা রয়েছেন তারা অনেকেই বলে থাকেন যে যদি একই মাসে, তার থেকেও ভালো যদি একই তারিখের আশেপাশে জন্ম হয় দুটি মানুষের, তাদের মধ্যে আদান প্রদান, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের মধ্যে ইকুয়েশন, তাদের মধ্যে কেমিস্ট্রি খুব ভালো হয়, বন্ধুত্ব ভীষণ ভালো হয়, মনের ভীষণ টান থাকে সেই সপ্তাহের মধ্যে, মানে আগে পিছে করে যদি তাদের জন্ম হয় একই মাসের মধ্যে, তারিখের শুধু এদিক আর ওদিক, কেউ যদি 1 তারিখ হয়, কারোর যদি 4 তারিখ হয়, পাশাপাশি খুব কাছাকাছি। বিষয়টা হলো গতকাল গেছে মান্নাদের জন্মদিন 1 মে, আজ পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, একেবারে পাশাপাশি। ভাবতে অবাক লাগে এবং ভালো লাগে একই সঙ্গে, তারা জন্মেছিলেন দুজন পাশাপাশি দুটো তারিখে, আলাদা কোনো লগ্নে হতেই পারে, আলাদা কোনো বছরে হতেই পারে, কিন্তু এটা কিন্তু মানতেই হবে যে পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্না দে দুজনে হরিহর আত্মা ছিলেন, এত ভালোবাসতেন একে অপরকে, এত কাছাকাছি ছিলেন, এত মনের মিল ছিল তাদের, এবং সেই মনের মিল থাকার ফলেই প্রচুর সৃষ্টি একই সঙ্গে কোলাবোরেটিভলি তারা করে আমাদেরকে উপহার দিতে পেরেছেন। কি অদ্ভুত টেলিপ্যাথি বলবো কিনা জানি না, 1 মে একজন জন্মগ্রহণ করেছেন, পরের দিনই তার প্রিয় বন্ধু অন্য কোনো বছরে হয়তো জন্মেছিলেন। তারা কিভাবে মিলিত হলেন? তারা যখন একসঙ্গে কাজে নামলেন, যখন গান লেখা এবং গান গাওয়ার ব্যাপারটা এলো, তখন তারা এক হলেন, সঙ্গীত তাদের এক করে দিলেন। দুজন দুটো জন্মতিথিতে জন্মানো, কিন্তু হ্যাঁ পাশাপাশি তারিখে, এইভাবেও হয়তো মিল খুঁজে পাওয়া যায়, এইভাবেও হয়তো বন্ধুত্বের দৃষ্টান্ত রেখে যাওয়া যায়। এত ভালো বন্ধু ছিলেন, ওই হরিহর আত্মা শব্দটি একেবারে ভালোভাবে খাটে এই ক্ষেত্রে। মান্নাদের কথা বলছি, যখন মান্নাদের গান এক্ষুনি শোনাবো, গানের ব্যাপারে মান্নাদে ভীষণ খুঁতখুঁতে ছিলেন, গানের কথা শব্দ পছন্দ না হলে গাইতেন না। পুলক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বিনা প্রশ্নে গান গাইতে কিন্তু যেমন রাজি হয়ে যেতেন মান্নাদে, অনেক গানের কথাই মনে পড়ছে, আমি শ্রী শ্রী ভজহরি মান্না পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, একটু আগে যে গানটা শুনলাম সেই গানটাও অবশ্যই মান্নাদে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের একটা যৌথ উদ্যোগ। আমি শ্রী শ্রী ভজহরি মান্নায় যেটা হয়েছিল, মান্নাদে রান্না করছেন রসুই ঘরে, মান্নাদেকে দেখে গীতিকার সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন নতুন গান, খিদে পেল না তার, তার গানের খিদে মেটানোর জন্য তিনি গান লিখে ফেললেন আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তানবুল হয়ে জাপান কাবুল হয়ে শিখেছি এই গানটা, এখনও ভীষণভাবে ওই রেসিপি শেফ এইসব মনে করিয়ে দেয়। জীবনের প্রায় প্রতিটি মুহূর্তে, ভালো থেকে খারাপ, উৎসব আনন্দ বিষাদ, জীবনের উঠাপড়া, যেভাবে পরিস্থিতির
এক ছবি তুলে ধরার চেষ্টা করেছেন গান লিখে, যেন ছিল তার বাঁ হাতের খেল। এক একটা ঘটনা তুলে ধরা যায়, প্রত্যেকটি গানের পিছনে একটা করে গল্প রয়েছে। আপাতত আমরা একটা গান শুনব, যে গানটি অবশ্যই মান্না দে গাইছেন।

আশিস দত্ত সল্টলেক থেকে লিখছেন, আইরনিকলি এনাফ গতকাল মান্নাদের জন্মদিন পালন করা হলো, আজ পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রোগ্রাম হচ্ছে। দুজনে ছিলেন খুব ভালো বন্ধু, একেবারে হরিহর আত্মা। সত্যিকারের শিল্পীরা খুব সেন্সিটিভ হয়ে থাকেন আর তাই জন্যই হয়তো অনেকেই আত্মহননের পথ বেছে নেন। পুলকবাবু এদেরই মধ্যে একজন। আশিস দত্ত সল্টলেক থেকে লিখছেন, ধন্যবাদ জানাই আশিস দত্তকে আমাদের সঙ্গে থাকার জন্য। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে বলছেন, বাংলা গান যতদিন থাকবে পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রতিটি মানুষের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে। আধুনিক বাংলা গান হোক বা বাংলা ছায়াছবির গান, প্রতিটি গান হৃদয়ে ছুঁয়ে যায়। সাধারণ মানুষের মনের কথা যেন পুলক বন্দ্যোপাধ্যায় তাঁর লেখার মাধ্যমে গান তৈরি করতেন। আজ 2রা মে পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানাই। অবশ্যই ধন্যবাদ আপনাকেও, আপনি আমাদের সঙ্গে রয়েছেন, থাকবেন 10টা পর্যন্ত এমনটাই আশা রাখি। নন্দা রায় পোরেল লিখছেন বেলগাছিয়া রোড থেকে, সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত আপনাকেও। প্রথমেই শ্রদ্ধেয় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে অন্তরের অন্তঃস্থল থেকে তাঁর জন্মদিনে জানাই শতকোটি প্রণাম। কলম কাগজ মন যেমন সৃষ্টির ক্ষেত্রে অপরিহার্য, অবশ্যই মন তো বটেই, মন ভালো না হলে, মনটা যদি সরল সহজ এবং অনুভূতিপ্রবণ না হয়, আবেগপ্রবণ না হয়, আমার মনে হয় না কলম থেকে কোনো ভাষা ঝরে পড়তে পারে। সৃষ্টির ক্ষেত্রে অপরিহার্য কলম কাগজ মন, তেমনি অন্যান্য শিল্পীদের শ্রদ্ধা জানিয়েই বলছি, এই মান্নাদে পুলক বন্দ্যোপাধ্যায়ের জুটি ভীষণ জনপ্রিয় এবং সকলের প্রিয়। অদ্ভুতভাবে দুজনের জন্মদিনও পরপর দুদিন, প্রত্যেকটা গান খুব জনপ্রিয়, সর্বজনশ্রুত।

মৃত মানুষ ও কেন অত সুন্দরী হলো, এই এক্ষুনি গানটা আমরা শুনলাম। ভালো থাকবেন, এটা অদ্ভুত টেলিপ্যাথি হয়ে গেছে, নন্দা রায় পুরোহিতকে বলছি আমি এক্ষুনি গানটা বাজিয়েছি, আর আপনার মেসেজ তো আমি এক্ষুনি হাতে পেলাম, পড়তে শুরু করেছি ডিরেক্টলি অন লাইভ অন এয়ার। আর দেখুন এই গানের কথাই আপনি বলছেন, আমি ছেলেকে নিয়ে যে লঞ্চে চড়ে স্কুলে যাচ্ছিলাম তা থেকেই তিনি ঝাঁপ দিয়েছিলেন, তখন ভাবতেও পারেনি উনি আমাদের প্রিয় মানুষ পুলক বন্দ্যোপাধ্যায়, সত্যি আমাদের সকলের ভীষণ প্রিয় এবং তার কোনো মৃত্যু হতে পারে না, তিনি সৃষ্টির মাধ্যমে বেঁচে আছেন, শিল্পীদের কোনো মৃত্যু হয় না, শিল্পের কোনো মৃত্যু হয় না বলে আমি জানি এবং সেটা ভীষণভাবে মানি। প্রত্যেকটা গানের যে একটা গল্প রয়েছে সেটা খুব সত্যি কথা। দুর্গাপুজোয় পুলক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে। পুলক বন্দ্যোপাধ্যায় যখন হেমন্তর বাড়িতে পৌঁছলেন তখন হেমন্ত ছিলেন গোসলখানায়। বাড়িতে পুলক বন্দ্যোপাধ্যায় এসেছেন শুনে তড়ি ঘড়ি প্রায় ভেজা শরীরে সামনে এসে হাজির হলেন, আর তখন বললেন, কতদিন পরে এলে, একটু বসো। ব্যাস কথাগুলোই গান হয়ে গেল।

কখনো মনের কাছের কাছাকাছি থাকা মানুষটাকে পাওয়ার জন্য তাকে বসতে বলছেন, আবার কখনো খুব অভিমানে বলছেন ললিতা আজকে চলে যেতে বলো না। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তার অভিমান, তার কষ্ট, তার মনের আনন্দ ধরা দিত এইভাবে গানে গানে। কত গানের কথাই যেন মনে পড়ছে। বিমান ভ্রমণে এক নারীকে দেখে তিনি লিখলেন, ও চাঁদ সামলে রেখো যোচনাকে। আবার এক অনুষ্ঠানে এক নারীর কান থেকে ঝুমকো খুলে পড়ে গেল, তখন তিনি কুড়িয়ে নিয়ে তার হাতে তুলে দিয়ে লিখলেন, জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি ঝরে পড়েছে। এইভাবেই তো পুলক বন্দ্যোপাধ্যায় যে কোনো মুহূর্তকে অনুভূতি এবং ভালোবাসার রঙে রাঙিয়ে দিয়ে গান লিখতে পারতেন, এতটাই দক্ষ ছিলেন তিনি। এবং শুধু সময়কে ধরে নয়, সময়কে এড়িয়ে বিপরীত ভাবের গানও লিখতে জানতেন তিনি। আর ভীষণ ফুটবল ভালোবাসতেন, ঠিক সেই কারণেই লেখা সব বাঙালির সেরা

খেলা ফুটবল। মাঠে চলে যেতেন প্রায়ই, ছিলেন মোহনবাগানের সমর্থক। মোহনবাগানের খেলা মিস করা চলবে না। একদিন খেলা চলছিল গ্যালারিতে পুলক বন্দ্যোপাধ্যায়। বিরতিতে একটা কাগজ কুড়িয়ে লেখা শুরু করলেন খেলা সংক্রান্ত কিছু গান। পরে মান্না দেই সে গান গিয়েছেন, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই। আর বিপরীত পরিবেশে হয়তো সেখানে খুব দুঃখ, খুব কষ্ট, সেখানে বসে লিখে ফেললেন রোম্যান্টিক গান, যেটি তিনি মনে করছেন হয়তো লতা মঙ্গেশকর গাইবেন বা অন্য কেউ। কখনো রেস্তোরাঁর টিস্যু পেপারে বসে লিখলেন রঙিলা পাখিরে কি ডাকে ঘুম ঘুম নিঝুম। এরকম কত ঘটনা রয়েছে। এরপরে যে গানটি শুনব খুব বিরহের কথা বলে, ভালোবাসার কথাও বলে না তা নয়, কিন্তু মান্না দে গান যেভাবে ফুটিয়ে তুলেছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হয়তো আর কেউ পারত না। আমরা এই গানটা শুনে তারপর ফিরে আসছি আবারও, সঙ্গে থাকুন।

মানুষের দুঃখে এবং সুখে এই চোখের জল সাথী হয়ে থাকে, কখনো আনন্দ অশ্রু বয়ে বেড়ায়, আর কখনো কখনো দুঃখে আমাদের বুক ভরে ওঠে, যখন তখন হয়তো আমরা ভীষণ আমাদের কান্না পায়। অনেকে দেখায়, অনেকে দেখায় না, কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় তার গানের কথায় খুব সুন্দরভাবে সেই ছবি এঁকেছিলেন আমাদের, এবং সেই ছবি আজও মনের মণিকোঠায় রয়ে গেছে। মান্নাদের সঙ্গে আরও একটা ঘটনা, কলকাতা বিমানবন্দর থেকে মান্নাদেকে নিয়ে ফিরছিলেন, পথে মান্নাদে একটি ঠুমরি গুনগুন করছিলেন। ঠুমরি এক ধরনের গান অবশ্যই, এবং সেই গান তিনি গুনগুন গুনগুন করে যাচ্ছেন। এমন সময় যেটা হলো, গানটির নাম আগে বলিনি, শ্যাম ঘুঙ্ঘট কে পট খোলো। তিনি ঠুমরিটি আসলে মান্নাদের কাকা কৃষ্ণচন্দ্র দের কাছে শেখা। হঠাৎ পুলক বন্দ্যোপাধ্যায়কে মান্নাদে বললেন, এইরকম একটা গান লেখা যায় না। গাড়ি ততক্ষণে শ্যামবাজারে এসে পৌঁছেছে বিমানবন্দর থেকে। পুলক বন্দ্যোপাধ্যায় বললেন, গানটা এসে গেছে মশাই, চলুন এখনই করে ফেলা যাক। কাছেই গানের স্কুল বাণীচক্র, সেখানে গিয়ে একটা ঘর চেয়ে হারমোনিয়াম আর খাতা কলম সহ বসে পড়লেন এতখানি হুজুকে। তৈরি হলো নতুন এক গান, সেই গান কিন্তু এইবারে আমরা শুনবো।

আরও একটি ঘটনার কথা বলি। মান্না দে সেদিন একটি কাওয়ালি শুনিয়েছিলেন, কাওয়ালিও এক ধরনের গান, এবং কাওয়ালি শেষ হতেই পুলক বন্দ্যোপাধ্যায় বললেন, এর ঠিক ভাবটা কি বুঝিনি, পাগল নাকি? মান্না দে বললেন, কার ঘাড়ে কটা মাথা আছে যে আমায় পাগল বলবে? তবে হ্যাঁ বলেই পুলক বন্দ্যোপাধ্যায়কে দিকে, হ্যাঁটা কি বললেন না? হ্যাঁ বলেই পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে মান্না দে বললেন, আপনি বললে আলাদা কথা, ঠিক আছে আপনি আমায় পাগল বললেন। আর শুনে পুলক বন্দ্যোপাধ্যায় কোনো কথা আর বললেন না, তিনি তখন তার কলম দিয়ে লিখতে শুরু করলেন। আর ঠিক সেই মুহূর্তে ওই যেই বন্ধু তাকে পাগল বলেছিল, সেই পাগলের উদ্দেশ্যে একটা গান রচনা হয়ে গেল। সেই গানটা এবার কিন্তু আমরা শুনব আবারও মান্নাদের কণ্ঠে। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, আর যখন তুমি আমায় পাগল বলো ধন্য হয় সে পাগলামি। চলুন এই গানটা শুনে তারপর ফিরে আসছি। 100.1 এফএম গোল্ড কলকাতায় রয়েছেন আপনারা সকলে, এফএম গোল্ডে মনের মেলোডি চলছে, কোথাও গিয়ে ভীষণ আনন্দ দুঃখ সব কিছু মিলেমিশে রয়েছে আজ মনের মেলোডিতে। গানের স্বাদগুলো আমাদের মনের যে স্বাদ, মনের যে অনুভূতি, সেগুলোর স্বাদ বদল ঘটাচ্ছে প্রতি মুহূর্তে, আর গল্পগুলো তেমনই। কেমন লাগছে 9903055992 অবশ্যই জানাবেন। এই নাম্বারটা খোলা রয়েছে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজে, নাম লোকেশন সহ জানাতে পারেন, কিংবা আমাদেরকে 100.1 এফএম গোল্ড কলকাতার ফেসবুক পেজে ডিরেক্ট মেসেজ করেও জানতে পারেন অনুষ্ঠান কেমন লাগছে, আর আপনাদের এই পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনাদের মনের ভাবনা সেটাও আপনারা ভাগ করে নিতে পারেন। যে গান এমন কথা বলে যায় প্রতিটি প্রজন্মের কাছে চির নতুন হয়ে থাকবে, কারণ সেগুলো মনের কথা, খুব কাছাকাছি কিছু কথা, প্রতিটি মানুষ সেটার সঙ্গে রেজোনেট করতে পারে, ভীষণভাবে রিলেট করতে পারে, আর তাই জন্যেই তো আধুনিক থেকে আধুনিকতম হয়ে রয়েছে এই গান, চলচ্চিত্রে ব্যবহৃত করা হোক কিংবা সিঙ্গল অ্যালবামস। চলে যাচ্ছি সেই গানে, যেই গানে আসলে পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দেকে বলছেন পাগল।

ফিরে এলাম আবারও 100.1 FM গোল্ড কলকাতায়, চলছে মনের মেলোডি অম্বিকার সঙ্গে। স্টুডিও ক্লকে 9:35 হয়ে 32 সেকেন্ড। আমরা শুনছি আজ পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা কিছু গান, এবং তার সঙ্গে আজ যেহেতু 2 মে 2026 দাঁড়িয়ে রয়েছি আমরা, তার জন্মদিন 2 মে, তাই গানে গানে শ্রদ্ধাঞ্জলি। এবারে আর একটা ঘটনা বলি, সেই সময়ের বম্বের অনেক শিল্পীদের প্রথম বাংলা গান পুলক বন্দ্যোপাধ্যায় লেখা হতো। শুরু হোক লতা মঙ্গেশকর থেকে কবিতা, কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক, কিশোর কুমার, এবং সকলের সঙ্গে তার ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। তাকে পোলাওবাবু ডাকতেন কিশোর কুমার, পুলকবাবু বলতেনই না। মুম্বাইয়ে একবার কিশোর কুমারের গান হবে, একটি ছবির গান, অনেক কষ্টে তার শিডিউল পাওয়া গেল। মেহবুব স্টুডিওতে প্রথম গানটি রেকর্ডিং হলো। গান শেষে সেই কিশোর কুমার তড়িঘড়ি

বেরিয়ে যাবেন। এবার সিঁড়িতে তাকে আটকানো হলো, আরেকটি গান গাইতে হবে। মনের বিরুদ্ধে যাওয়া না যাওয়া অনেক মানুষ পারেন, অনেক মানুষ পারেন না। মনের মধ্যে খুঁতখুতানি থেকে যায় যে নিজের মনের বিরুদ্ধে কাজটা করব করব না, একটা দোলাচল, একটা মনের মধ্যে নানান রকম টালমাটাল পরিস্থিতি হয়। তার ক্ষেত্রে যেটা হলো, মনের বিরুদ্ধে কিশোর কুমার আবার ঢুকলেন। তিনি মনের তার চাইছিল না ঠিকই, কিন্তু তিনি গাইলেন, ওরে গান গিয়ে যা যা সুর দিয়ে যা। এবং গান শেষে চোখে মুখে যে আনন্দ তিনি পেয়েছিলেন, তিনি বলেছিলেন, পোলাওবাবু গানটা দারুণ লিখেছেন, একেবারে তাল মিছরির মতো মিষ্টি। এরকম কত সঙ্গীত পরিচালকরা তাকে সাধুবাদ জানিয়েছেন, চোখের মণি ছিলেন তিনি। কিন্তু শেষ জীবনে কি হলো তার? এমন তাল মিছরির মতো মিষ্টি গান, মিষ্টি প্রেমের গান, এমনও হয়েছে বহু গান যেগুলো কষ্টের কথা বলে, সেই সমস্ত গান তিনি লিখে কিন্তু নিজে ভীষণ অবসাদগ্রস্ত হয়ে পড়লেন। যে গানের কথা আমরা বলছি, সেই দুটো গান এবার ব্যাক টু ব্যাক শোনাবো। প্রথম গানটা হচ্ছে হয়তো আমাকে কারো মনে নেই, আর পরের গানটা যেটা মনের বিরুদ্ধে আর কি কিশোর কুমার চলে গিয়ে তারপর গাইলেন রিকোয়েস্ট শুনে, সেই গানটিও পরপর রেখে যাচ্ছি। প্রথমটা হয়তো আমাকে কারো মনে নেই, ঠিক যেমনটা বললাম কিশোর কুমার। পরেরটা হচ্ছে আজ মিলন তিথির পূর্ণিমাচাঁদ। ফিরে আসুন আমার সঙ্গে, 9903055992 অবশ্যই সঙ্গে রাখুন। আমি কিন্তু এই দুটো গানের উপরে আপনাদের লেখা কিছু মেসেজ ডেফিনেটলি এবার পড়ব। সঙ্গে থাকুন অম্বিকার।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান।

0: শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।
1: ঐশী সরকার চিনার পার থেকে লিখছেন, অম্বিকা অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, বিশেষ করে গানের পিছনের গল্পগুলি শুনতে ভীষণ ভালো লাগছে, খুব ভালো হোমওয়ার্ক করা হয়েছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ঐশী সরকারকে, হোমওয়ার্ক তো কিছুটা করে আসতেই হয়, আর স্পেশালি যখন এই মানুষগুলো যারা প্রত্যেকের মনে একটা স্পেশাল জায়গা করে নিয়েছে, তাদের সম্পর্কে পড়তে যেমন ভালো লাগে, তাদের সম্পর্কে জানতে যেমন ভালো লাগে, সেইগুলো নিয়ে হোমওয়ার্কটা আসলে হোমওয়ার্ক বলে মনেই হয় না। থ্যাংক ইউ সো মাচ ঐশী আমাদের সঙ্গে থাকার জন্য এবং মেসেজ করে পাঠানোর জন্য, থ্যাংক ইউ। পাইল ব্যানার্জি বেলঘরিয়া থেকে বলছে, শুভ সকাল। মান্না দে আর পুলক বন্দ্যোপাধ্যায় এনাদের মতো শিল্পী আছে বলেই চাঁদটার জ্যোৎস্নাকে আগলে রাখে, আর সেই সোহাগের রংটা দেখে প্রকৃতির মুগ্ধতা এগুলো ধরা পড়েছে তাদের লেখায়। প্রেম প্রেমিকার প্রেমিকার হৃদয়ের অনুভূতি ধরা পড়েছে তাদের লেখায়। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া, থ্যাংক ইউ পায়েল। নিশ্চয়ই যেটা যে মনের ভাষা তারা ব্যক্ত করেছেন তাদের লেখার মাধ্যমে, তা হয়তো গান হয়ে ফুটেছে, কিন্তু সেই মনের ভাষা, মনের কথা আমাদের সকলের, আমার তোমার সকলের। শিপ্রা করার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে বলছেন, ফার্স্টে জানাই পুলকবাবুকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। কাল মান্না দে আর আজ পুলকবাবুর গান শুনতে শুনতে মনে হচ্ছে ওনারা যেন আমার উদ্দেশ্যেই গান করে বলছেন। পুলকবাবুর মনে এত দুঃখ ছিল যে কলম দিয়ে যেন আমাদের সবার মনের কথায় বলে দিচ্ছেন, আমরা যে ওইভাবে প্রকাশ করতে পারি না উনি আমাদের হয়ে প্রকাশ করছেন, একেবারেই তাই। অ্যাট লাস্ট বলি, যতদিন সূর্য চন্দ্র থাকবে ততদিন পুলকবাবু বেঁচে থাকবেন, মান্নাবাবু বেঁচে থাকবেন এবং অমর হয়ে থাকবেন, সত্যি তাই, এদের মৃত্যু হয় না। আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস এত সুন্দর প্রোগ্রাম আমাদের শোনাচ্ছেন বলে, ভালোবাসা নেবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শিপ্রা কারার মালিকপাড়া লেন থেকে লিখছেন, থ্যাংক ইউ। সঙ্গে থাকুন অম্বিকার এবং মনের মেলোডি শুনতে থাকুন, এখনও কিছুটা সময় আমরা সঙ্গে রয়েছি। এরপরের টেক্সট মেসেজটা একটু দেখে নিই, কি লিখছেন আমাদেরকে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যেতে হবে। একটু আপনাদেরকে কাইন্ডলি একটা রিকোয়েস্ট করবো, আপনারা কোনোভাবেই আমাদেরকে কল করবেন না, কারণ আমরা কিন্তু শুধুমাত্র টেক্সট মেসেজ এবং হোয়াটসঅ্যাপ নিই, আমরা কোনো রকম ভিডিও কলস ভয়েস কলস একেবারেই এন্টারটেইন করি না। সৌভিক আমাদের রেগুলার লিসেনার সৌভিক ঠাকুরিয়া থেকে কি লিখছেন একটু পড়ব। আচ্ছা, বাংলা গানের কথা, হ্যাঁ, বাংলা গানের আকাশে মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় এই দুই নাম যেন দুই ভিন্ন অথচ পরস্পর সম্পূরক সুরধারা। একজন তার অনবদ্য কণ্ঠে সুরকে প্রাণ দিয়েছেন, আরেকজন শব্দের জাদুতে সেই সুরকে অর্থ অনুভূতির গভীরতা দিয়েছেন। মান্নাদের গায়কী ছিল শাস্ত্রীয় সঙ্গীতের মজবুত ভিতের উপর দাঁড়ানো, কিন্তু সেই গাম্ভীর্যকে তিনি কখনো শ্রোতার নাগালের বাইরে নিয়ে যাননি। সহজ, সরল, জটিল, রাগভিত্তিক গান সব ক্ষেত্রেই তার কণ্ঠ এত সাবলীল ছিল, এই যেমন কফি হাউসের সেই আড্ডাটা কিংবা আমি যে জলসাঘরে, এই সব গানে তিনি শুধু সুর দেননি, দিয়েছেন সময়ের এক জীবন্ত দলিল। তার গলায় আবেগ, কৌশল আর বোধ, এই তিনের মেলবন্ধন বাংলা গানের পরিধিকে করেছে সমৃদ্ধ বহুমাত্রিক। অন্যদিকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কলম ছিল গভীর অনুভূতির এক অসাধারণ প্রকাশভঙ্গি। তার লেখা গানে জীবনের ছোট ছোট মুহূর্ত, প্রেম, অভিমান, বিচ্ছেদ, আশা, নিরাশা সব তো ফুটে উঠেছে সহজ অথচ হৃদয়স্পর্শী ভাষায়। তিনি শব্দকে এমনভাবে সাজাতেন যেন মনের কথা সাজাচ্ছেন, যার সরাসরি মানুষের মনের দরজায় গিয়ে কড়া নাড়াত। তাঁর গীতি কবিতায় একদিকে যেমন ছিল কাব্যিকতা, তেমনি ছিল বাস্তব জীবনের স্পর্শ, যা গানকে করে তুলেছে আরও জীবন্ত। এই দুই শিল্পীর অবদান মিলিয়ে বাংলা গান পেয়েছে অনন্য এক উচ্চতা। সুর আর কথার এই মেলবন্ধন শুধু বিনোদন দেয়নি, গড়ে তুলেছে এক সাংস্কৃতিক ঐতিহ্য, যা আজও বাঙালির আবেগ, স্মৃতি আর ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। সৌভিক লিখছে, সৌভিককে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর গুছিয়ে সৌভিক লেখে, অন্তত আমি আমার অনুষ্ঠানে প্রত্যেকবার সৌভিকের একটা করে মেসেজ পাই, তাই ওকে অবশ্যই একটা ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। খুব সুন্দর গানগুলি শুনছি, অসাধারণ মনোজ্ঞ একটি অনুষ্ঠান অম্বিকা, শুভ সকাল। থ্যাংক ইউ ভেরি মাচ। পূর্ণা ঘোষ বারোয়ারি তলা থেকে বলছেন, তোমার অসাধারণ কণ্ঠস্বরের জন্য তোমাকে আন্তরিক অভিনন্দন।

সেটা অবশ্যই ঈশ্বরের দান, আলাদা করে কিছু করছি না। তবে হ্যাঁ, গানের অনুষ্ঠানে আসলে নিজের একটা প্রেপারেশন ডেফিনেটলি লাগে। মান্নাদির কণ্ঠ এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা গানগুলি মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। পুলক বন্দ্যোপাধ্যায়, মান্নাদিকে, কিশোর কুমারকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ পূর্ণা ঘোষকে বলি আপনাদের সঙ্গে থাকার জন্য। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে বলছেন, সুপ্রভাত। এমনিতেই আজ সকালখানি শীতল ভেজা নরম, প্রকৃতি সদয় হয়ে নিভিয়েছে সব অগ্নিশিখা গরম। সুরকার আর গীতিকার সব ঢালেন মনের মাধুরী, গায়ক গান অন্তর দিয়ে চলনা কোনো চাতুরী। অম্বিকা বোন সুন্দর করে উল্লেখ করছেন, তার শুধুই লুটছি আনন্দ, মজা বলার নাই আর। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছন্দে ছন্দে কবিতার মাঝে আমারও এক স্থান দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সুখেন্দু ঘোষকে, শান্তিনিকেতন থেকে উনি আমাদের শুনছেন। দিদি, অনুষ্ঠান খুব সুন্দর লাগছে, এক কথায় অনবদ্য, গানগুলো অপূর্ব এবং নেপথ্যে গল্পগুলো। থ্যাংক ইউ দীপঙ্কর মাল গঙ্গাধরপুর থেকে লিখছেন। গুড মর্নিং অম্বিকা, পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে জানাই তাকে প্রণাম। অসংখ্য গান লিখেছেন। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস বলছেন, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রভাত আর জি অম্বিকাশ, নমস্কার সহস প্রভাতী শুভেচ্ছা তোমাকে। অসাধারণ উপস্থাপনাতে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেবল একজন গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় সেটা বলা চলে না, বরং তার আত্মজীবনীমূলক গ্রন্থ সেখানেও কিন্তু সাহিত্যের এক অমূল্য সম্পদ আমরা মনে করি। ওনাদের সৃষ্টির মধ্যে আমরা বেঁচে আছি এবং থাকব। আজ প্রভাত বিনায় রায় পরিবার এবং ঠাকুর পরিবারের অনেক কথা মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলোও শুনেছি, ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকেও অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। যাদবেন্দ্র পান্ডা লিখছেন জুখিয়া বাজার থেকে। শুভ্রা ভট্টাচার্য, আজকের দিনেও তার লেখা গানগুলো একই রকম আবেদনময়ী। চলচ্চিত্র নির্মাতা এবং চিত্রনাট্যকার সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায়ের আজ জন্মদিন, এবং এদিকে পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাকে জানাই অসংখ্য অসংখ্য প্রণাম, ধন্যবাদ জানাই আপনাকেও। শুভ্রা ভট্টাচার্য বাজরণী থেকে লিখছেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দা, শুভ সকাল অম্বিকা, শুভ সকাল আপনাকেও। ব্যক্তিগত ও পেশাগত জীবনে তীব্র অতৃপ্তি এবং উপসাদে ভুগেছেন, কিন্তু গানগুলি অসামান্য, একেবারেই তাই। এই গান মানুষের মনে থেকে যাবে। প্রচুর গানের রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি, যদিও এই গানগুলো এখন আর শোনানোর সময় আমাদের কাছে বিশেষ নেই। আমি কিছু বলবো না, শুধু বলবো খুব ভালো অনুষ্ঠান, মন ভরে শুনছি। আমি কিশোর দা বালি হাওড়া থেকে, থ্যাংক ইউ কিশোর। আপনার পদবীটা আপনি লেখেননি বলে আমি বলতে পারলাম না। কত গান এখানে, প্রচুর গান লিখছেন শুভ্রা ভট্টাচার্য। সে গানের লিস্ট হাতের সামনে থাকলেও হয়তো সে গান বাজানো যাবে না। বম্বে থেকে শুনছেন আমাদেরকে একজন, তিনিও লিখছেন যে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনারা সকলেইভাবে আমাদের পাশে রয়েছেন। এবং কলকাতার বাইরে যারা শুনছেন তাদেরকেও বলি, মিতা পাল ফ্রম বম্বে, গ্রেট মর্নিং অর্পিত অম্বিকা, ফ্যান্টাস্টিক কম্বো টু জেমস, পুলক বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রে, অ্যান্ড দে আর বোথ জিনিয়াসেস, লিসনিং ফ্রম মুম্বাই, ইয়োর ইংলিশ প্রোনাউন্সিয়েশনস গ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ মিতা পাল, ইট হ্যাজ বিন আ প্লেজার ইউ নো হ্যাভিং ইউ উইথ আস টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ, বি উইথ আস টিল 10 AM। আমাদের হাতে বেশি সময় নেই, কিন্তু প্রত্যেকে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখি। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। 9903 05 999 2 অবশ্যই এই নাম্বারটাও সঙ্গে রাখবেন। যখন একদম শেষ হয়ে এসছে সময় তখন ঠিক ডিসাইড করে উঠতে পারি না কোন গান দিয়ে শেষ করব। আসলে এতগুলো পছন্দের গান যেগুলো হয়তো সবগুলো শুনিয়ে উঠতে পারিনি, আর তার মধ্যে আরও কিছু গানের রিকোয়েস্ট অলরেডি এসে পৌঁছেছে আমাদের কাছে, কোনটা ছেড়ে কোনটায় যাব কিছুতেই বুঝে উঠতে পারি না। যখন প্রচুর অপশনস থাকে হয়তো এরকমই হয়। যাই হোক, একদম শেষ গানে যাচ্ছি, সেখানে ছোট বোনের কথা বলছেন তিনি। এই গানটিও কিন্তু মান্না দে গাইছেন, এবং এই গানটি অনবদ্য একটি গান। কোথাও গিয়ে তিনি বোনের সাথে ভাইদের সম্পর্কের কথা বলছেন যেমন, এই গানটা দিয়ে আজকে শেষ করার ভীষণ ইচ্ছা, তাই এই গানটা দিয়ে শেষ করছি। তবে বলে যাবো, যাওয়ার আগে একটাই কথা, আমায় একটু জায়গা দাও মাগো মন্দিরে বসি, এই গানটা ডিভোশনাল একটা সং। কালী পুজোর সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে কালী পুজোর সময় আমরা শুনে থাকি। উনি চলে যাওয়ার ঠিক দিন পাঁচেক আগে যখন এমন হয় যে গানটা দিয়ে শুরু করেছিলাম, সেই গানটা যেমন রচনা করেছিলেন, আমায় একটু জায়গা দাও তোমার মন্দিরে বসি, এই গানটাও কিন্তু ঠিক তার চলে যাওয়ার
5-4 দিন আগে রচনা করা, তাই কতটা

তার বিষাদগ্রস্ত ছিল আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছি, কতখানি অবসাদগ্রস্ত তিনি ছিলেন সেটাও বুঝতে পারছি। তবুও কোনো কিছুই থেমে থাকে না, মানুষকে চলে যেতে হয়, সময়ও থেমে থাকে না, তারপরও আমাদের ভালো থাকতে হয়। শেষ করব এই সুন্দর সম্পর্কের এই গানটি দিয়ে যেটি গেয়েছেন মান্না দে। সকলে ভীষণ ভালো থাকবেন, আবারও আমরা ফিরে আসব অন্য কোনো দিন, আমি ফিরে আসব, ততক্ষণ সকলে ভীষণ ভালো থাকুক, সুস্থ থাকুক।

আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোট গণনার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। দুপুর 11টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম বিধানসভা আসনের 11টি বুথে 38% বেশি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে 35% বেশি ভোট পড়েছে। দুই কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। 2027 সালে জনগণনার অঙ্গ হিসেবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউস লিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। লোকসভার অধ্যক্ষ 4টি সংসদীয় কমিটির পুনর্গঠন করেছেন। AFC অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ ফুটবলে ভারতের মহিলা দল আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টের মামলাটি খারিজ হয়ে গেছিল। তার বিরুদ্ধে গত রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তৃণমূল কংগ্রেসের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানায়। আজ শীর্ষ আদালতে ছুটি থাকলেও এই মামলার জন্যই বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। শুনানিতে দুই বিচারপতি PS নরসিংহা ও জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, নির্বাচন কমিশনের জারি করা নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কাউন্টিং এজেন্ট হিসেবে কাদের নিযুক্ত করা হবে তা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। প্রতিটি টেবিলে কাউন্টিং এজেন্টের পাশাপাশি কাউন্টিং সুপারভাইজার ও একজন মাইক্রো অবজারভার থাকার কথা আছে। তার মধ্যে কেন্দ্র বা রাজ্য যে কোনো সরকারি কর্মীই থাকতে পারেন, সুতরাং গণনা কর্মী নিয়োগ নিয়ে আপাতত কোনো অতিরিক্ত নির্দেশের প্রয়োজন নেই। কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেও অস্বীকার করেছে সর্বোচ্চ আদালত। দক্ষিণ চব্বিশ পরগনার দুই বিধানসভা কেন্দ্রের 15টি বুথে ভোট গ্রহণ চলছে। সকাল 11টা পর্যন্ত মগরাহাট পশ্চিমে 38.2% এবং ডায়মন্ড হারবারে 35.92% ভোট পড়েছে। গড়ে ভোট পড়ার হার 36.99%। আগেই জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে মগরাহাট পশ্চিমের 11টি এবং ডায়মন্ড হারবারে 4টি বুথে ফের ভোট নেওয়া হয়। চলবে সন্ধে 6টা পর্যন্ত। এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। মোটের ওপর শান্তিপূর্ণ পরিস্থিতি। পুনর্নির্বাচনেও তৎপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। বুথের সামনে কোনো জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এলাকায় জওয়ানেরা টহল দিচ্ছেন। উল্লেখ্য, নির্বাচন কমিশন গত সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিয়ে ফের ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। গত 29 এপ্রিল দ্বিতীয় দফা ভোটের সময়ে এই সব কেন্দ্রগুলি থেকে অশান্তি এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর খবর আসে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট পাঠান। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, 4 বছর আগে কার্যকর হওয়া ভারত সংযুক্ত আরব আমিরশাহী অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA ভারতীয় কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অন্যান্য ব্যবসার ক্ষেত্রে এক যুগান্তকারী সুযোগ তৈরি করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়ে $10,000 কোটি বেশি হয়েছে। মন্ত্রী বলেন, রত্ন ও অলঙ্কার, ইলেকট্রনিক্স এবং কৃষির মতো বাণিজ্যিক ক্ষেত্রগুলিতে প্রসার ঘটেছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আসা সরাসরি বিদেশি বিনিয়োগ এবং ভারতের বৈদেশিক বিনিয়োগ

0: সম্পর্কের দুই দেশের মধ্যে গভীর অর্থনৈতিক সম্পর্কের প্রতিফলন বলে মনে করেন শ্রী গোয়েল। 2027 সালের আদমশুমারির আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে গতকাল থেকে হাউস লিস্টিং বা গৃহতালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। এর আগে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 15 দিনের সেলফ এনুমারেশন বা স্বগণনার সময়সীমা নির্ধারিত ছিল, যা বৃহস্পতিবার শেষ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গতকাল জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ সহ যে রাজ্যগুলিতে তৃণমূল স্তরে কাজ শুরু হয়েছে সেখানে আগামী 30 মে পর্যন্ত প্রশিক্ষিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। অন্যদিকে গতকাল থেকে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন অঞ্চল, রাজস্থান, মহারাষ্ট্র, মেঘালয় এবং ঝাড়খণ্ডে স্বগণনা বা সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এই রাজ্যগুলির বাসিন্দারা আগামী 15 মে পর্যন্ত অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী 16 মে থেকে 14 জুন পর্যন্ত ওই এলাকাগুলিতে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ করবেন। প্রতিবেশী রাজ্য বিহারের ক্ষেত্রে গতকালই 15 দিনের স্বগণনার সময়সীমা শেষ হয়েছে, ফলে আজ থেকে বিহারে সরাসরি তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা চলবে আগামী 31 মে পর্যন্ত। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার FM প্রচার তরঙ্গে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা 2026-27 সালের জন্য 4টি সংসদীয় কমিটির পুনর্গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর সঞ্জয় জয়সওয়ালকে নিম্নকক্ষের 30 জন সদস্য নিয়ে গঠিত এস্টিমেটস কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। লোকসভার 15 জন এবং রাজ্যসভার 7 জন সদস্যকে নিয়ে গঠিত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সংক্রান্ত কমিটি অন পাবলিক আন্ডারটেকিংসের সভাপতি নিযুক্ত করা হয়েছে বিজেপির সাংসদ বৈজয়ন্ত পাণ্ডাকে। এছাড়াও লোকসভার কংগ্রেস সাংসদ KC বেণুগোপালকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করেছেন অধ্যক্ষ ওম বিড়লা। এই কমিটিতে লোকসভার 15 জন এবং রাজ্যসভার 7 জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি কল্যাণ কমিটির নেতৃত্বে থাকবেন লোকসভায় বিজেপি সাংসদ ফগ্গন সিং কুলস্তে। এই কমিটিতে লোকসভায় 20 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন। উল্লেখ্য, এ মাসের 1 তারিখ থেকে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত এই কমিটিগুলির মেয়াদ থাকবে। রাজ্যসভা সাংসদ সন্দীপ পাঠকের বিরুদ্ধে পাঞ্জাব পুলিশ জামিন অযোগ্য ধারায় FIR দায়ের করেছে। পুলিশ সূত্রের খবর, পাঞ্জাবের 2টি জেলায় 2টি FIR দায়ের করা হয়েছে, তবে জেলাগুলির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আর এবার আমাদের বিশেষ একটি অনুষ্ঠানের খবর। আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র 2টি পর্বই রিলে করবে। এছাড়াও DTH পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল RNU কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। বর্ষাকালের আগে বন্যার পূর্বাভাস সংক্রান্ত একটি মডেল নিয়ে আলোচনা করতে আজ কাঠমান্ডুতে ভারত ও নেপালের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিহারের জলসম্পদ বিভাগের প্রধান সচিব সন্তোষ কুমার মল। 30 এপ্রিল এবং 1 মে কাঠমান্ডুতে অনুষ্ঠিত কোশি ও গণ্ডক প্রকল্প ভারত নেপাল যৌথ কমিটির 2 দিনের 11তম বৈঠকের সমাপ্তির পর এই বৈঠক হবে। আগের বৈঠকে উভয় পক্ষ জল ব্যবস্থাপনা ও পরিকাঠামো সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৈরি সমস্যা সমাধানের সম্ভাবনা নিয়ে এক সংশয় দেখা দিয়েছে।
1: You cannot give Iran a nuclear weapon because they would use it on a place called Israel very quickly and they would use it in the Middle East and they'd use it in Europe and I guess would be next and it's not going to happen. We've taken their Air Force is non-existent, it's gone. Their Navy, they're the strongest Navy by far in the Middle East, many times over. They have 159 ships. Every single ship is at the bottom of the sea right now. It's the only country in the world. Nobody wants to be a leader.
0: মার্কিন প্রশাসন জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এক বেসরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, এই পদক্ষেপের ফলে ওয়াশিংটন এবং তাদের ইউরোপীয় বন্ধু দেশগুলির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দফতর IMD আজ আসাম, মেঘালয়, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির

0: আমরা মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনছিলাম, এবং সত্যি এমেলিয়া এই গানের অনুরোধ কিন্তু একটু কম আসে, মানে মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা যে গান শুনছিলাম, তো এরকম একটু কম শোনা গানের অনুরোধ পেলে আমাদের মানে বেশ ভালো লাগে আর কি। আচ্ছা, এরপরে আমরা তাহলে কোন বন্ধুর অনুরোধ রাখতে পারি?
1: দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে কিন্তু যে গানটি উনি শুনতে চেয়েছেন সেই গানটি এই মুহূর্তে আমাদের কাছে নেই, অন্য একটি গান শোনাই তাহলে।
0: হ্যাঁ বেশ, কে শুনতে চেয়েছেন তার নাম?
1: শুনতে চেয়েছেন এস এম ছবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে।

0: আমরা শুনছিলাম এই গান দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর এই গান শুনলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে।
1: মান্না দির কণ্ঠে গান শুনতে চেয়েছেন বাগপোতা রোড সুরসোনা সাথীনগর থেকে দেবজ্যোতি কর। আপনার অনুরোধে শিল্পী মান্না দে।

0: মান্নাদের সুরে আমরা শুনছিলাম এই গান এমিলিয়া। ঘটনা প্রসঙ্গে বলি, আজ কিন্তু গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এবং তিনি ভারী রসিক মানুষ ছিলেন। একবার একটা ঘটনা এরকম ঘটেছিল যে মান্নাদ এবং পুলক বন্দ্যোপাধ্যায় কোথাও যাচ্ছিলেন, তো এবারে পুলকবাবু কিছু একটা কারণে একটি বাড়িতে গিয়ে ডোরবেল বাজান, কিছু একটা বোধহয় প্রয়োজন ছিল, এবং তারপর অনেক পরে ফিরে আসেন। এবং মান্নাদা তাকে প্রশ্ন করলেন যে আপনার এতক্ষণ সময় লাগলো কেন? আপনি বললেন এই যাবো, বোধহয় একটা ঠিকানা জিজ্ঞাসা করার ছিল বা মানে খুবই সংক্ষিপ্ত একটা কোনো কাজ ছিল, যে কারণে উনি চেয়েছিলেন যে ওই বাড়িতে উনি গিয়ে ডোরবেল বাজিয়েছিলেন। এবার মান্নাদ বাবু অপেক্ষা করছেন, উনি অনেকটা পরে ফেরত এলেন এবং ফেরত আসার পরে যখন ওনাকে প্রশ্ন করা হলো যে এতক্ষণ সময় আপনার কেন লাগলো, তখন পুলকবাবু বললেন যে যে দরজা খুলল তার মানে এত নিষ্পাপ সুন্দর একটা মুখ, একজোড়া চোখ, আমি আর কিরম ভেবলে গেলাম, হ্যাঁ নিজেকে পুরো হারিয়েই ফেললাম, কেন গেছি, কি বলবো, কি দরকার, কিছু আর মনেই করতে পারলাম না। তো এইরকম, এবং তারপরে এই গান পুলকবাবু লিখেছিলেন। মানে এইরকম কৃতি মানুষ যারা, তারা যেসব সৃষ্টি করে গেছেন তার পিছনে এরকম কত গল্প, যদিও জানি এই গল্প আপনাদের অনেকেরই জানা, কিন্তু যাদের জানা নয় তাদের জন্য মনে হলো আর একবার একটু মনে করিয়ে দিই।
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা আরও কিছুক্ষণ থাকবো সুরেলা সফরে। এই মুহূর্তে আমরা যে গানের অনুরোধ রাখবো, জটিলেশ্বর মুখোপাধ্যায় তার নিজের গাওয়া শুধু নয়, তার লেখা এবং সুরে শুনতে চেয়েছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম শ্যামল গুপ্তর কথা এবং শিল্পীর নিজের সুরে। আর এই গান শুনতে চেয়ে এমিলিয়া আমাদের কাছে অনুরোধ পাঠিয়েছেন,
1: পাঠিয়েছিলেন সোনারপুর মালির বাগান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাণী চ্যাটার্জি, সুমন চ্যাটার্জি ও আরোহী চ্যাটার্জি। উৎপলা সেনের কণ্ঠে গান শুনতে চেয়েছেন লালমোহন মাঝি, জালালসি বৌবাজার হাওড়া থেকে।
0: আমরা এই গান শুনব গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে।

আপনারা শুনছেন আপনাদের অনুরোধের গান এবং অনুষ্ঠানের নাম তোমায় গান শোনাবো, সঙ্গে আছে এমিলিয়া দেবলীনা। একটা কথা শোনাবো তার কমেন্ট সেকশনে গিয়ে। এছাড়াও কিন্তু আপনারা অনুরোধ করতে পারেন 9903052992 এই নাম্বারে। আরেকবার বলি, 9903052992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং SMS করেই অনুরোধ করবেন, কেউ কিন্তু কোনোভাবেই অডিও কল বা ভয়েস কল কিছু করবেন না। আর আরেকটা কথা, যারা মানে যাদের অনুরোধের গান এই সপ্তাহের সোম থেকে শুক্রবারের ভেতর শোনানো হয়েছে, তারা প্লিজ আজকের দিনটার অনুরোধ করবেন না, সামনের সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে আবার যে নতুন একটা সপ্তাহ শুরু হচ্ছে তখন নিশ্চয়ই অনুরোধ করবেন, আপনাদের অনুরোধ রাখা হবে। আর যেহেতু নির্বাচনের জন্য আমরা এই তোমায় গান শোনাবোতে চলচ্চিত্রের গান সেভাবে শোনাচ্ছিলাম না, তাই আজকেও কয়েকজনের অনুরোধ আমরা হোয়াটসঅ্যাপে পাচ্ছি, বিভিন্ন চলচ্চিত্র থেকে তারা গান শুনতে চেয়েছেন, তাদের অনুরোধটা আজকে রাখতে পারছি না, আর মাত্র দুটো দিনের অপেক্ষা, তারপর নিশ্চয়ই রাখা হবে। আমরা এবারে তাহলে সরাসরি চলে যাই। এক বন্ধু হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন শ্যামল মিত্রর গান শুনতে চেয়ে, আগে বরং গানটা শুনি তারপর ফিরে এসে না হয় বলবো কার অনুরোধে শুনলাম এ গান।

0: আমরা শুনছিলাম শ্যামল মিত্র কণ্ঠে এই গান, এবং এই গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন অমলেন্দু বাগচি এবং শ্যামলী বাগচি, এইচবি টাউন সোদপুর থেকে হোয়াটসঅ্যাপ করে অনুরোধ করেছেন তারা। আর এই মুহূর্তে চলে যাব তাহলে পরের বন্ধুর অনুরোধে।
1: পরের বন্ধু অনুরোধ করেছেন স্নেহাশিস রাহা, হাওড়া ময়দান থেকে শিপ্রা বসুর কণ্ঠে গান শুনতে চেয়েছেন। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে শিল্পী শিপ্রা বসু।

0: আমরা শুনছিলাম এই গান শিপ্রা বসুর কণ্ঠে। আর যদিও আমরা আজকে ছায়াছবির গান আমাদের অনুরোধের আসরে শোনানোর কথা না, কিন্তু আজকে এমন একজন মানুষের জন্মদিন যে সেই অনুরোধটা আমরা
1: রাখতেই হবে,
0: ফেলতে পারলাম না। হ্যাঁ, এই একটি গান আমরা শুধু এই পর্বে শোনাচ্ছি চলচ্চিত্র থেকে, এরপরে আর নয়। শুধুমাত্র মানে তিনি তো মহারাজা এবং আমরা তাঁর কথাতেই তাকে বলি মহারাজা তোমারে সালাম। তো তার ছবির গানের জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে হীরক রাজা দেশে, এই এই ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে।
1: অনুরোধ করেছেন চিত্তরঞ্জন, সুমিত্রা, জয়িতা ও হিন্দুল তেঁতলো, বড়াবাজার, পুরুলিয়া থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছিলেন অনিন্দিতা দত্ত বসবুকুর সোনারপুর থেকে।
1: আর এই গান আমরা শুনছিলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং ভূপেন হাজারিকার সুরে।
0: শেষ গানে চলে যেতে হবে আমাদের। কুমার শানুর কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন অমিত ঘোষ মানিকতলা থেকে।
1: যেতে যেতে কুমার শানুকে রেখে গেলাম আপনাদের জন্য। ঠিক দুপুর 2:30 আবারও ফেরত আসবো 100.1 FM গোল্ডে। সঙ্গে থাকবেন সত্যজিৎ রায়, এক বহুমুখী প্রতিভার নাম।
0: কুমার শানুর কণ্ঠে এই গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অরূপ প্রণয়ের সুরে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: মহারাজা, তোমারে সালাম। আজকে এতগুলো বছর পার হয়ে গেছে, শারীরিকভাবে তিনি আমাদের মধ্যে নেই, তবু তাকে এক মুহূর্তের জন্য অগ্রাহ্য, অস্বীকার যদি জোর করে কেউ করতেও চায়, তাও যেন কোথাও হেরে যায়, পারে না। আর সবথেকে বড় কথা, তার যে কোনো কাজ, যে কোনো ধরনের কাজ, তা তার সাহিত্যকর্ম হোক, তার চিত্রকলা হোক, তার ছবি বানানো হোক, তিনি সবসময় যেটা বলতেন যে সহজভাবে বলা, এই যে গানে গানে তিনি লিখছেন যে সে যে সুরেরই ভাষা, তালেরই ভাষা, ছন্দেরই ভাষা, আনন্দেরই ভাষা, ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে, এই কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ। তার যে কোনো কাজ যে কোনো মানুষ দেখুক, সে নিজের মতন করে কিছু ঠিক বুঝতে পারবে। হ্যাঁ, হয়তো কোনো তাত্ত্বিক বা ক্রিটিকের মতন ওই বিভিন্ন স্তরে স্তরে না বুঝলেও, একরকম করে একটা সংযোগ কিন্তু সেই কাজের সঙ্গে তিনি সহজেই স্থাপন করতে পারবেন। এখানেই তাঁর স্বাতন্ত্র্য। তিনি সত্যজিৎ রায়।
1: আর আজ তার জন্মদিনে তাকে আমরা সেলাম জানাবো তারই কাজের কথায় এবং গানে। আর সেই সঙ্গে যে কথাটা দেবলীনা, আমার সবসময় মনে হয় যে সকলে যেমন বোঝে তার কাজ, সে যে কোনো সৃষ্টি হোক না কেন, নিজের মতো করে, সেখানে আরেকটা জিনিস সবসময় মনে হয় যে আমরা যারা খুব সাধারণ, তাদেরকেও জিতিয়ে দেবার মতন এই যে সাহস বলি, বা এই যে তারাও যে জিতে যায়, এই জায়গাটা গিয়ে কোথাও গিয়ে মনে হয় যে তিনি আমাদেরই লোক।
0: একশোবার আজকে তার গান আমরা শুনব, তবে খুব বেশি যে গান আজকে শুনব এমনটা হয়তো হবে না, কারণ আজকে একটু বলে রাখা ভালো যে আগামী মঙ্গলবার ডিরেক্টরস কাট, এবং সেদিনও দেবলীনা আর এমিলিয়া ফিরবে চলচ্চিত্র কাট, চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের দুটি দশক নিয়ে, পাঁচের দশক, ছয়ের দশক। ভাববেন না যে অন্য দশকের ছবিগুলো কি হবে, ক্রমশ প্রকাশ্য সেগুলো আসবে একে একে ডিরেক্টরস কাটে। কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করব তার জন্মদিনের দিন, সত্যজিৎ রায় বহুমুখী এক প্রতিভা, তাকে আমাদের মতন করে টুকরো টুকরো করে ছুঁয়ে যেতে।

0: সত্যজিতের বাঙালিয়ানা ভারতীয় থেকে কোথাও বিশ্বভারতীয় হয়ে গেছে, এবং এই বিশ্বজীবন দর্শনের গভীরে বসে তিনি ভারতবর্ষকে গভীরভাবে বুঝতে চেয়েছেন, চেষ্টা করেছেন এই দেশের মাটি এবং মানুষের ধাত টের পেতে। এবং এখানেই একে একে, মানে তাকে না যদি চাবিওয়ালাও বলা হয় এমিলিয়া, ভুল বলা হবে না, অত্যুক্তি করা হবে না, কত মানুষের, বিভিন্ন স্তরের মানুষের মনের একেবারে গহীন কোণে যে বন্ধ কুঠুরি রয়েছে তারও যেন চাবি তার কাছে আছে,
1: এবং শিশু মনেরও সেই সাথে,
0: ঠিক যে কোনো বয়সের, যে কোনো বয়সের। আমরা যখন সাহিত্যিক সত্যজিৎ রায়ের কথায় আসবো, এরপরেই আসবো, তখন আমরা দেখব যে কোনো বয়সের মানুষের কাছে কি করে একই রকম আবেদন, একই রকম রোমাঞ্চ নিয়ে তিনি ফিরছেন। একটা কথা হয়তো সকলেরই জানা, তাও বলি যে তার ছোটবেলাটা কিন্তু একদিক দিয়ে খুব সমৃদ্ধ, আবার একদিক দিয়ে অনেক কিছুর থেকেই তিনি বঞ্চিত হয়েছিলেন। সবার আগে তার বাবা, মাত্র 2.5 বছর বয়সে যখন তিনি বাবাকে হারালেন, ওই রকম একজন বাবা, বিস্ফোরক এক প্রতিভা, তাই না? সেই বাবাকে তার সন্তান চিনছে কিন্তু বাবার কাজ, বাবার লেখা, বাবার বিভিন্ন পাণ্ডুলিপি, বাবার যে বিভিন্ন খসড়া, সেখান থেকে।
1: এবং শুধু বাবা নয়, প্রপিতামহ, তাদের কাজ, তাদের সেই আঁকা, এবং তার যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর যে আঁকা বলো বা সঙ্গীতের যে কালেকশন বলো, সেইগুলো একেবারে পারিবারিক সূত্রে পেয়েছিলেন। এই আকরগুলো তাকে সমৃদ্ধ করেছে, বারবার সে কথা স্বীকার করেছেন, বলেছেন।
0: এবং যখন তার ঠাকুরদার সেই বাড়ি, সম্পত্তি, দেনার দায় সব বাজেয়াপ্ত হয়ে গেল এবং তিনি উঠে এলেন তার মামার বাড়ির কাছে, মামার বাড়িতে, তখন সেই ছোট্ট ছেলেটা একা একা সারা দুপুর, ভাবো, সে বই পড়ছে, হ্যাঁ, বুক অফ নলেজ পড়ছে, স্টিরিওস্কোপে ছবি দেখে সময় কাটাচ্ছে, আর সারাদিন ধরে যেমন

0: পাশ্চাত্য
1: যেমন পড়ছে পাশাপাশি গ্রামোফোনে কিন্তু সে গান শুনছে,
0: একদম, আর তার সঙ্গে শুনছে সেই উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় চলে এসেছেন তখন, এবং রাস্তা দিয়ে যে বিভিন্ন ফেরিওয়ালারা হেঁটে যাচ্ছে, তাদের বিচিত্র সব কণ্ঠস্বর, তাদের ডাকের ধরন, এবং অদ্ভুতভাবে জানলার যে খড়খড়িগুলো হতো না, সেই খড়খড়িটা একটু ফাঁক করে রাখা হতো গরমের সময়, যাতে আলোর তাপটা না ঢোকে কিন্তু অথচ একটু হাওয়া খেলে, সেই খড়খড়ি দিয়ে খাটে শুয়ে শুয়ে উল্টো দিকের দেওয়ালে তিনি দেখতেন উল্টো একটা আলো আধারির ছবি পড়ছে, আলো ছায়ার ছবি খেলা করছে, আর সেইটা মানে তার মনে হতো যে যেন এক অন্য রকমের সিনেমা চলছে। এবং তিনি এইভাবেই উল্লেখ করেছেন তার আত্মকথায় যে কত দিন যে দুপুরে শুয়ে শুয়ে এই বিনা পয়সার বায়োস্কোপ দেখেছি তার ঠিক নেই, কখনো হয়তো বন্ধ দরজার ফুটোর ওপরে ঘষা কাঁচ ধরে আরেক রকমের চলচ্ছবি তিনি দেখার চেষ্টা করতেন এবং স্পষ্ট এটা দেখতে পেতেন যে ছবিটা কিভাবে উল্টো করে পড়ছে। আর একটা ওনার সঙ্গে ছিল যেন ম্যাজিক ল্যান্টার্ন, যেটা দিয়েও কিন্তু দেয়ালের ওপরে তিনি বিভিন্ন রকমের ওই আলো আধারি আলো ছায়ার খেলা তৈরি করে দেখতেন। কে জানে, তিনি নিজেও অনেক সময় বলেছেন যে হয়তো এখান থেকেই আস্তে আস্তে ফিল্মের একটা নেশা কোথাও তার ভেতরে জন্ম নিচ্ছিল।
1: একদম। এবং পরবর্তী সময়ে যখন ছবিতে তুমি প্রতিদ্বন্দ্বী ছবিটা যদি ভাবো যে একটা নেগেটিভ দিয়ে শুরু হচ্ছে ছবিটা, এই যে আলো ছায়া, এটা বোধহয় মনের মধ্যে যে দাগ সেটা রিফ্লেক্টেড হয়েছিল পরে গিয়ে। কিংবা যখন আমরা এরকম যখন পাই যে দুটো মিউজিককে যখন উল্টো দিক থেকে মেশানো হচ্ছে অন্তরের দ্বন্দ্বটা কষ্টটা বোঝানোর জন্য, কোথাও গিয়ে তার সৃজনশীলতার অদ্ভুত একটা পরিচয় আমরা পাই, যেখানে একেবারে নিজস্ব ঘরানা তৈরি হয়ে যায় এবং সব কিছুকে ছাপিয়ে সব কিছুর মিশেলে, যেখানে মিউজিক আছে, যেখানে চিত্রশিল্পী সত্যজিৎ রায় আছে, যেখানে লেখক সত্যজিৎ রায় আছেন, সঙ্গীতকার সত্যজিৎ রায়, সব মিলেমিশে একাকার হয়ে আমাদের মনের ছবি হয়ে ওঠে।
0: একদমই তাই। আর আমরা সাহিত্যিক বা লেখক সত্যজিৎ রায়ের কথায় আসব, তবে তার আগে যাই একটা গানে।
2: এক যে ছিল রাজা,
3: বাহ, এইভাবেই গাও, গেছেন।
2: এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, ভারী দুঃখ,
3: রাজার বড় দুঃখ হয়ে আমিও বুঝেছি,

0: সাহিত্যিক সত্যজিৎ রায়ের কথায় আমরা ঢুকব, তবে আগে মানে যে কথা আসেই তাঁর কলম বারবার বলছি, যে এই গানের গীতিকার সত্যজিৎ রায়, মানে আরও অনেক গানের গীতিকার তিনি। এবং আপনারা লক্ষ্য করে দেখছেন কি আশ্চর্য এক গভীর দর্শন এই গানের মধ্য দিয়ে বেরিয়ে আসছে, তাই না?
1: একদম।
0: এবং এখানে দেখুন, এই গানে কোথাও তার বাবার লেখা একটা ছোট্ট গল্প ছিল টাকার আপদ বলে। হ্যাঁ, এক মুচি সে গুনগুন করে গান গাইতো, জুতো সেলাই করতো, আর তার উল্টো দিকের বাড়িতে এক ধনী ব্যক্তি। সে ভাবতো, বাবা আমার এত প্রাচুর্য অথচ আমার জীবনে শান্তি নেই, সুখ নেই, ওই মুচি বেটা সারাদিন গুনগুন করে গান গায় কেমন। তো তিনি একদিন করলেন কি, মুচিকে গিয়ে জানতে চাইলেন যে তোমার জীবন কিভাবে চলে, তোমার দিন কিভাবে কাটে। বুঝলেন মুচির বেশ অর্থাভাব, তাও মুচি খুশি। তিনি মুচিকে এক পুটলি টাকা দিলেন। এইবারে হঠাৎ কিছুদিন বাদে দেখা গেল মুচির গান বন্ধ। কারণ সেই পুটলি টাকা নিয়ে মুচির ভারী অস্বস্তি, যদি কেউ জেনে যায়, যদি কেউ এসে নিয়ে যায়, একবার মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে তার তলায় পুঁতে রাখে, একবার সিন্ধুকের ভেতর ঢুকায়। কিছুদিন বাদে মুচি এসে সেই টাকার পুটলি ফেরত দিয়ে বলে, মশাই আপনার টাকা আপনি রাখুন, আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। সেই দর্শনও কিন্তু কি আশ্চর্যভাবে এই গানের ভেতরে জারিত হচ্ছে, তাই না বলো?
1: আর সেই জন্যেই তিনি সব বয়সের, সব সময়ের এবং জীবনের প্রতিটি পর্যায়ের।
0: ঠিক। আসলে সত্যজিৎ রায়ের কাহিনীতে যেটা সব থেকে প্রথম আমাদের চোখ কাড়ে, সেটা হলো ওনার বিষয় বৈচিত্র্য। মানে তুমি দেখো সেখানে আতঙ্ক, অ্যাডভেঞ্চার, ম্যাজিক, মতিভ্রম, বন্ধুত্ব, বিচ্ছেদ, বুজরুকি, হ্যাঁ, ক্ষমা, খলতা, এই যে অসংখ্য
1: এবং সেই সঙ্গে কল্পনা, মানে কল্পবিজ্ঞান,
0: কল্পবিজ্ঞান, অলৌকিক গল্প, মানে তেনাদের আনাগোনা, সব কিছুই। এবং গল্পের ভিতরকার নানা ঘটনা, সেগুলোতে বুঝতে পারা যায় যে লেখক হিসেবে তার একটা বিশাল দেখার চোখ ছিল, এবং এই চোখটা ছিল আপামর জনগোষ্ঠীর মধ্যে বিস্তৃত। মানে তিনি তারই যে দেখা, সেটা নির্দিষ্ট কোনো শ্রেণী, নির্দিষ্ট কোনো জাত, নির্দিষ্ট কোনো ভাষাভাষী মানুষকে কেন্দ্র করে নয়, সেটা ছাড়িয়ে এটা আরও অনেক বেশি বিস্তৃত, অনেক ব্যপ্ত।
1: এবং তার চরিত্ররা যখন যেখানে যায়, তার স্মৃতিচারণা যারা করেছেন, সেখানে বারবার উঠে এসেছে যে কথাটা, যে তিনি যেখানে যেতেন সেখানে খুব সূক্ষ্মভাবে দেখতেন, এই যে দেখার চোখটা আসলে তার চরিত্রদের মধ্যে দিয়ে আমরা পাব, সেই শহরটাকে দেখব, সেই শহরটাকে জানব, তার সংস্কৃতিটাকে জানব। এবং ওই যে দুষ্টু মানুষ আর ভালো মানুষ, দু ধরনের মানুষকেই আমরা পাব তার লেখায়, কিন্তু খুব সাবলীলতায়।
0: একদম। আবার দেখো, এই যে তুমি একটু আগে বলছিলে না এমেলিয়া, সেই কথাটা আমার মানে খুব মনে হয় এবং গভীরভাবে আমাকে খুব নাড়া দেয়, যে দুর্বল অসহায় মানুষদের প্রতি তার একটা আশ্চর্য সহানুভূতিশীল মন ছিল।
1: একদম।
0: হ্যাঁ, এবং তার গল্পেও আমরা দেখছি, এই যে ধরো
1: ছোট গল্পগুলো, তো তুমি ভাবো না, সেই বন্ধুটা যে কিনা সফল হতে পারেনি, যে কিনা বেশ গরিব, গল্পের শেষে সেই তো জিতে যাচ্ছে।
0: ঠিক। আবার দেখো, এই যে আমি বলছি তার গল্পে, মানে কল্পবিজ্ঞানের গল্পে বিশেষ করে, যেখানে কল্পবিজ্ঞান রয়েছে এবং আশ্চর্য বাস্তব মানুষের মনস্তত্ত্বের খেলা রয়েছে, সেই সব চরিত্ররা অনায়াসে ঢুকে পড়ছেন তার গল্পে। এবং বঙ্কুবাবুর বন্ধুর কথা যদি আমরা ধরি, সেখানে বঙ্কুবিহারী দত্ত, যিনি একজন স্কুলের শিক্ষক, এবং তার পাড়ায় শ্রীপতিবাবুর বাড়িতে একটা আড্ডার ঠেক বসে, যেখানে বঙ্কুবাবু কার্যত খোরাক একটা। হ্যাঁ, মানে বঙ্কুবিহারী না এলে, তার পিছনে না লেগে তাদের ঠিক সন্ধেটা জমেও না, কাটেও না। এবং তারা কিন্তু কেউ সেই ভিনগ্রহী অ্যাঙের দেখা পাচ্ছেন না, অ্যাঙের দেখা পাচ্ছেন কিন্তু কেবলমাত্র বঙ্কুবাবু। এবং সেই অ্যাং বঙ্কুবাবুকে, তার তো কৌতূহল চরিতার্থ করছেই, এবং তার ব্যক্তিত্বটাকে এমনভাবে পাল্টে দিয়ে চলে যাচ্ছে যে তারপরে যখন শ্রীপতিবাবুর আড্ডার থেকে বঙ্কুবিহারী যাচ্ছেন, তিনি একে মানে এক একটা বলে স্ট্রেট ছক্কা হাঁকাচ্ছেন। হ্যাঁ, তার কাছে কোনো একটা খোঁচা দেওয়া কথা এলে তিনি সেটাকে উড়িয়ে দিচ্ছেন, শুধু না, চলে আসার আগে বলে যাচ্ছেন, আপনার তো একটু মোশায়েব দরকার যারা আপনার পা চাটতে পারে, তা আমার বাড়ির পোষা বেড়ালটাকে না হয় এর পরের দিন থেকে আড্ডায় পাঠিয়ে দেব, আপনাদেরই আড্ডায়, আমি আর আসবো না। তো এই যে একটা ব্যাপার। আবার ধরো অঙ্ক স্যার গোলাপিবাবু আর টিপু, একটা ছোট গল্প, এবং সেখানে গোলাপীবাবু আসছে। এই যে টিপু বলে ছোট্ট ছেলেটা, তার স্কুলের মাস্টার এবং তার বাবা মিলে আলোচনা করে তার এই জগৎটাকে, তার কল্পনার জগৎটাকে কোথাও সংকুচিত করছে, কেড়ে নিতে চাইছে। ঠাকুমার ঝুলি পড়তে দিচ্ছে না, তাকে বলছে শুধু মনীষীদের জীবনী পড়ো, আবিষ্কারের গল্প পড়ো। এই যে তার কল্পনার জগৎ থেকে তার একটা বিচ্ছেদ, এটা টিপুর মনে একটা খুব কষ্ট, একটা যন্ত্রণা তৈরি করছে। তখন আসছে গোলাপীবাবু, এবং গোলাপীবাবু কোথাও গিয়ে, অঙ্ক স্যার বলেছিলেন তো যে এগুলো সমস্ত ধাপ্পাবাজি, হ্যাঁ, তো আজগুবি, তো অঙ্ক স্যারকে একটা পেগাসাসের রাইড সে করাচ্ছে, পেগাসাস সেই ঘোড়া যে আকাশে উঠতে পারে, মনে আছে তোমার? এবং অঙ্ক স্যার আকাশে উড়ে সেখান থেকে যখন ধপাস করে পড়ছেন, তার কোমরে ভারী চোট লাগছে। তারপর তিনি কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে এসে টিপুর বাড়িতে বলে যাচ্ছেন টিপুর অভিভাবকদের যে না না, ও যা যা পড়ে পড়ুক, আমার আর কিন্তু এসবে কোনো আপত্তি নেই। তো এইখানেও দেখো একরকম করে সেই গিয়ে আবার যে দুর্বল, যে অসহায়, যে কোথাও গিয়ে অত্যাচারিত হচ্ছে যে কোনো কারণেই হোক, তার পাশে এসে তার গল্পের চরিত্র দাঁড়াচ্ছে।
1: একদম।
0: আরও অনেক, মানে মূলত তার সাহিত্যকর্মকে আমরা যদি, মানে প্রবন্ধগুলোকে বাদ দিলে আমরা যদি তিনটে ধারায় ভাগ করি, তিনটে না কার্যত চারটে ধারা, একটা ধারা হচ্ছে, মানে একজনের নাম হচ্ছে প্রফেসর শঙ্কু, আরেকজনের নাম হচ্ছে অবশ্যই ক্যাপ্টেন ফেলু এবং তার সঙ্গে তোপসে এবং জটায়ু লালমোহনবাবু, আরেকটা ধারা হচ্ছে তার যে 12 সিরিজ দিয়ে যে গল্পগুলো আমরা পাচ্ছি, যেগুলো একটা সময় সন্দেশ পত্রিকায় নিয়মিত বেরোতো এবং তারপরে একটি বিশেষ প্রকাশনা, নামী প্রকাশনা সংস্থা থেকে 12 সংকলন করে করে বেরোয়, এই এক একটা ছোট গল্প একেবারে এক এক রকম। আর একটা ধারা আমরা পাচ্ছি ছড়াকার সত্যজিৎ, যেখানে আমরা কিছু লিমেরিক্স পাচ্ছি এবং অনুবাদ সাহিত্য আমরা পাচ্ছি, মোল্লা নাসিরুদ্দিন, ব্রাজিলের কালো বাঘ, এরকম প্রচুর। আমরা আরও থাকব সাহিত্যিক সত্যজিতের আলোচনায়, তবে তার আগে আবার চলে যাই একটা গানে। মানে যেহেতু আমরা ফেলুদার কথা বললাম, তাই জয়বাবা ফেলুনাথ থেকে রেবা মুহুরির গানে। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, সত্যজিতের যে সঙ্গীত প্রতিভা, তার যে মানে সঙ্গীতের মাধ্যমে কীভাবে রসসৃষ্টি করা যায়, যেমন তার চোখ এটা বুঝে নিত যে কোন অভিনেতা অভিনেত্রীকে কোন চরিত্রে খুব ভালো মানাবে, তেমনি ছবিতে ব্যবহার করার জন্য কোন সিকোয়েন্সে কোন গান এবং কোন গানটা কার গলায় বেশি ভালো প্রাণ পাবে সেটাও কিন্তু তিনি জানতেন। তারই নিদর্শন কিন্তু দেখো জয়বাবা ফেলুনাথে সেই মছলি বাবার আখড়ায় রেবা মুহুরির কণ্ঠে ব্যবহার করা এই ভজন।

0: আমরা এই ফেলুদার কথা বলছিলাম যে তার সাহিত্যের একটা আশ্চর্য ধারা। এখানে ফেলুদা একটা অদ্ভুত রোল মডেল। একটা কথা ভেবে দেখো, তখন কিন্তু আশেপাশে আর যারা রয়েছেন তাদের মধ্যে মারাত্মক প্রভাব ছিল কিন্তু আরেক সত্যান্বেষীর, ব্যোমকেশ বক্সী। এবং ব্যোমকেশ বক্সী মূলত যারা একটু বড় তাদের জন্যেই তার কাহিনীগুলো লেখা, কিন্তু তারপরেও এই কিশোরদের জন্য লেখা গোয়েন্দা কাহিনী বলে যারা বলেন তাদেরকে জিজ্ঞাসা করি, যখন মানে ফেলুদার গল্প তারা পড়া শুরু করতেন, তারা কি শেষ না করে ছাড়তে পারতেন? বোধ হয় না। যখন মগনলাল মেঘরাজ চলচ্চিত্রের পর্দায় বলছেন, ও সর্বতে বিষ নাই মোহনবাবু, বিষ অতি খারাপ জিনিস, হ্যাঁ, তো এই কথা যখন বলছে, তখন কি বড়দেরও বুক ঢিপ ঢিপ করে ওঠে না প্রথমবার দেখার সময়?
1: জটায়ুর বিষম খাওয়া,
0: হ্যাঁ, এবং সব কিছুই। এবং তারপরেই যে ফেলুদা বলছে যে বন্ধুবাৎসল্য দেখো কি মারাত্মকভাবে আমরা পাচ্ছি বারবার, তিনি বলছেন হয় এর বদলা নেব না হলে গোয়েন্দাগিরি ছেড়ে দেব। অর্থাৎ মানে এটা তো তার সঙ্গে ঘটেনি, তার বন্ধুর সাথে ঘটেছে। ফেলুদার মধ্য দিয়ে এমন কিছু মানবিক গুণ সবসময় সত্যজিৎ রায় জানিয়েছেন আমাদেরকে। এবং দেখো, সোনার কেল্লা দেখতে গিয়ে মনে পড়ে, বা পড়তে গিয়েও, সেখানে তোপসের বাবা সে বলছে তার মাকে যে, যেখানে তোপসের স্কুল কামাই নিয়ে একটা আলোচনা চলছে, তার আগে আমরা ফেলুদার মুখে পাচ্ছি এই কথা যে এই সুযোগে যদি তুই ভাবিস কটা দিন স্কুল কেটে আমার সঙ্গে ঘুরে বেড়াবি, সেটা কিন্তু হচ্ছে না। তো সেখানে তোপসের বাবা আবার বলছে, তুমি স্কুলের কথা বলছো, সেখানে কি ফেলুর মতো শিক্ষক আছে? এই মানুষটা শেখাচ্ছে, মানে তার কাছে অফার আসছে, যখন সে টাকার বান্ডিলটা ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং বলছে ঘুষ আমি নিই না মগনলালজি। এবং এই যে দেখো, ফেলুদার চোখ দিয়ে যদি তুমি দেখো জীবনের শিক্ষক সত্যজিৎ, সে ফেলুদার মাধ্যমে আমাদের সামনে আসছে। শুধু তাই নয়, তুমি ফেলুদার উপন্যাসগুলো যদি পড়ো তুমি কত কিছু জানতে পারছো বলো তো। আমার মনে আছে আমি যখন বাদশাহী আংটি প্রথম পড়েছিলাম এমিলিয়া, লখনউ এবং লখনউ শহরে কী কী দর্শনীয় স্থান আছে সেই সবটার একটা গাইডলাইন কিন্তু ছিল।
1: এবং গল্পটার শুরুটাই হচ্ছে এইভাবে যে তোপসের লখনউ দেখতে, মানে লখনউতে যাবার খুব একটা আগ্রহ নেই, এমন কিছু সুন্দর বোধ হয় নয়, এইরকম একটা প্রি অকিউপাইড একটা নোশান নিয়ে এসে যাচ্ছে। এবং তারপর যখন লখনউকে আবিষ্কার করছে তার কথাতেই আমরা পাচ্ছি লখনউয়ের যে নিজস্ব সৌন্দর্য, সেই টাঙ্গা, সেই টাঙ্গাতেই মানে মোটর গাড়ির অপশান, মানে মোটর গাড়ি ছেড়ে টাঙ্গাতে যাওয়ার যে সুবিধেগুলো, সেখানে হজম ভালো হয়, এরকম নানা রকমের খুঁটিনাটি যেটা গল্পকে ভালোবাসে, সেই শহরটাকে ভালোবাসায়। এবং বারবার মনে হয় যে কিছু মানে পড়তে গিয়ে কিছু কিছু মিস করে গেছি, আবার ফিরে পড়তে ইচ্ছে করে।
0: ঠিক, আবার ধরো তুমি যদি বসপুকুরে খুন খারাপি দেখো, সেখানে আমারটির যে বেহালা তাই নিয়ে তো গল্পটা আবর্তিত হচ্ছে। এবং সেখানে সেই মুহূর্তে পাশ্চাত্য যে যন্ত্রসঙ্গীত, এবং পাশ্চাত্য যন্ত্রসঙ্গীতের ভেতর যেটা ক্লাসিক্যাল ফর্ম সেইটা, এবং তখনকার শিল্পীদের সম্পর্কে আমরা জানতে পাচ্ছি। আমরা যদি টিনটোরটো যিশু দেখি, চিত্রশিল্পে যে রেনেসাঁস বা নবজাগরণ হয়েছিল সেই সম্পর্কে অনেক তথ্য। কিন্তু এরপরেও কী বলতো, একটা কথা বলার যে কোথাও কোনো কিছুর কোনো বাহুল্য নেই, সবটা এতটা মাপা। একটা বাড়তি শব্দ তিনি ব্যবহার করছেন না, একটা বাড়তি বর্ণনা তিনি ব্যবহার করছেন না যা কখনো পাঠকদের মনে ক্লান্তি আনতে পারে। এইখানেই সত্যজিতের স্বাতন্ত্র্য বারবার। আমরা ফেলুদার কথা বললাম, এবার আবার একটু ছোট গল্পের দিকে যদি তাকাই, যখন তিনি অলৌকিক গল্প লিখছেন, ভূতের গল্প লিখছেন, অনাথবাবুর ভয়, অনাথবাবুর ভয়, আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এক সাক্ষাৎকারে একবার শুনেছিলাম, তিনি বলছেন আমি যখন প্রথমবার অনাথবাবুর ভয় গল্পটা পড়ি, এবং সেটা একটা বর্ষার রাত ছিল, ঘটনাচক্রে বাড়িতে কেউ ছিল না, সারা রাত আমার ঘুম আসেনি।
1: হ্যাঁ,
0: তো কেন মানে, এবং তুমি দেখো এই যে ছোট গল্পের যে ফর্মুলা, যে শেষে একটা ক্লাইম্যাক্স এবং শেষ হইয়াও হইল না শেষ, এই একটা খেদ মনের ভেতর, অনাথবাবুর চোখ বিস্ফারিত এবং কড়িকাঠের দিকে নিবদ্ধ। তাহলে সে কী দেখেছিল সেই রাতে কড়িকাঠে, সেটা কিন্তু কোথাও আসছে না, কী সে দেখেছিল? অথচ তোমার মানে গায়ে কাঁটা দেওয়ার কোনো অভাব ঘটছে না, গায়ে কাঁটাটা কিন্তু তোমার দেবে। আবার ধরো এই লোকটাই মিস্টার শাসমলের শেষ রাত্রির মতো একটা গল্প লিখছেন, যেখানে সে হ্যালোসিনেট করছে একটা মানুষের পাপবোধ তার ভিতরে এমন একটা তাড়নায় কাজ করছে যে সে হ্যালোসিনেট করছে আজ অবধি সে যে যে পাপগুলো করে এসেছে, সে যার যা ক্ষতি করে এসছে। এই যে মানুষ যে কোনো কিছুকে এড়াতে পারে কিন্তু নিজের নিজেকে এড়াতে পারে না, এই এইটা আমরা পাচ্ছি। আবার সেই মানুষটাই অসমঞ্জবাবুর কুকুর এরম একটা গল্প লিখছে। অসমঞ্জবাবু একজন নিপাট সাধারণ মানুষ, অনেক চরিত্রদের মতো সে চাকরি করে, একা থাকে, সে একটি কুকুর জোগাড় করছে এবং কুকুরটি কিনে নিয়ে বাড়িতে আসার পরই কুকুরের বিশেষ বৈশিষ্ট্য মানে বোঝা যাচ্ছে, কুকুরটি হাসতে পারে, একেবারে মানুষের মতো হাসে এবং সে সবসময় হাসে না কিন্তু সে জায়গা বুঝে হাসে, ঠিক। এবং যখন
1: হাসির প্রসঙ্গে আমাদের হায়নার হাসির কথাটাও মনে পড়ে, হ্যাঁ তুমি যে বাদশাহী হাংটির কথা বলছিলে, সেখানে হায়নার হাসিটা মানে অদ্ভুত সুন্দরভাবে হায়নার হাসিটা মানে সুন্দর ঠিক বলবো না, মানে যতবারই পড়তে যাই ততবারই হায়নার হাসিটা যেন কানের মধ্যে ভাসে।
0: তো হ্যাঁ একদমই। এবং এই অসমঞ্জবাবুর কুকুর এখানে দেখো একজন সাহেব তিনি আসছেন এবং মানে মোটা টাকা অফার করছেন অসমঞ্জবাবুকে কুকুরটি কিনে নেবে বলে, এবং অসমঞ্জবাবু যখন সাহেবকে রিফিউজ করছেন যে টাকার জন্য অসমঞ্জবাবু একে বেচে দেবে না, কুকুরটা কিন্তু সেই জায়গায় হেসে উঠছে। হ্যাঁ, তো এই যে এও তো এক আশ্চর্য জীবনবোধের শিক্ষা। পাশাপাশি তুমি বহুরূপী দেখো, যেখানে মেকআপের নেশায় একটা মানুষ নিত্যদিন নতুন নতুন মেকআপ নিচ্ছে, নিয়ে এসে চলে যাচ্ছে তারাপীঠের শ্মশানে,

0: সেখানে একজন সাধু তার সাধুর ভণ্ড সন্ন্যাসীর মেকআপ দেখে তাকে ঠিক চিনে ফেলছে, এবং তারপর সে যখন চলে আসছে সেই সাধু যখন তাকে সাবধান করছে, সাধুর সাবধানবাণী সে অগ্রাহ্য করছে, আবার নতুন মেকআপের নেশায় সে মাতছে। এমন একদিন তার হলো, সে নিজের অজান্তে এক এমন ক্রিমিনাল যে মোস্ট ওয়ান্টেড বলে পুলিশ পেপারে বিজ্ঞাপন দিয়েছে, তাকে তার মতন সে মেকআপ নিয়ে ফেলল। এর পাশাপাশি কি জানো তো, যে আমরা যে কোথাও এতখানি নিজেদেরকে রিলেট করতে পারছি সত্যজিৎ রায়ের লেখার সাথে, সেটা হলো এই যে আমাদের ভীষণভাবে হয় যে কথা বলতে গেলে আমরা একটা ভাষায় কথা বলতে পারি না, মানে বাংলা ভাষাতেই কথা বলছি, একটা দুটো ইংরেজি শব্দের প্রয়োগ ঘটে যায়। এইটা যে কি আশ্চর্যভাবে তিনি মানে মিশাচ্ছেন, যেমন স্পটলাইট গল্পে ছোট দাদা সে বলে ওঠে, শোন লঞ্জিভিটির একটা লিমিট আছে। হ্যাঁ, আবার লাখপতি এই গল্পে প্রশান্তবাবু বলছেন, তুমি যদি রাজি হও তোমার এই বাল্যবন্ধু কিন্তু খুব গ্রেটফুল বোধ করবে। তো এই যে মানে, যেমন নিতাই ও মহাপুরুষ গল্পে একজন চরিত্র সে বলছে যে সে যে সিদ্ধ পুরুষ তাতে আমার অন্তত কোনো ডাউট নেই। হ্যাঁ, তো এই যে কথাগুলো, মানে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে যদি কেউ স্ক্রিপ্ট করে না তাকে একদম খাটতেই হয় না, মানে ঠিক আমরা যেভাবে আমাদের দৈনন্দিন জীবনে কথা বলি। আবার
1: তার চিত্রকল্পের জায়গায় যদি দেখো টেলিফোন গল্পটায়, সেখানে আমরা সমুদ্রে বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে যখন দাঁড়াই এবং পায়ের তলা থেকে বালিটা সরে যায় যখন স্রোতটা এসে, সেইটার সঙ্গে তিনি তুলনা করছেন যেন পায়ের তলা দিয়ে পিঁপড়েরা হেঁটে চলেছে। এই যে মানসিক ভিতরের যে অন্তরের যে দ্বন্দ্বটা চলছে, যে আশঙ্কাগুলো কাজ করছে, সেই জায়গাটা কি অদ্ভুত একটা বর্ণনা, ওই পায়ের তলায় বালি সরে যাচ্ছে স্রোতে, সেটা পায়ের তলা দিয়ে যেন পিঁপড়ে হেঁটে যাচ্ছে, টেলিফোন গল্পটা পুরো সংলাপের উপরেই দাঁড়িয়ে।
0: আবার তুমি যদি পিকু গল্পটার দিকে তাকাও,

0: বছর, তাতে পিকুর ডায়েরি গল্পটা যদি আপনারা দেখেন, পিকুর বয়ানে গোটাটা লেখা হচ্ছে, তো সেখানে যেভাবে একটা বাচ্চা ঠিক লেখে, অনুকূল বাজার থেকে এনে দিল, সেখানে সাদা বানান ভুল, অনুকূলটা ও দিয়ে লেখা, মানে একটা বাচ্চা সে লিখলে যে যে সম্ভাব্য ভুলগুলো থাকার কথা সেইভাবেই কিন্তু তিনি লিখছেন
1: একদম।
0: এবং আমরা যদি আরেকবার মানে আরেকটা যে ধারা, ধরো প্রফেসর শঙ্কুর কথা বলছিলাম, তার দিকে তাকাই,
1: এই যে ইংরাজি বাংলা মেশানো, আরেকটা কথা খুব মনে পড়ে যে আজ যে সে সিদ্ধ পুরুষ তাতে কোনো ডাউট নেই। নিতাই ও মহাপুরুষ গল্পে যখন রসিকলাল এই কথাটা বলছে, তখন তুমি ভাবো সিদ্ধ পুরুষ একটা শুদ্ধ বাংলা এবং তার সঙ্গে গ্রেটফুল বোধ করবে, মানে দুদিক থেকেই তুমি ভাবো যে একদম।
0: হ্যাঁ, মানে ওটাই বলছি না, যে আমরা প্রত্যেক মুহূর্তে মনে হবে না যে অন্য কেউ কথা বলছে, অন্য কোনো চরিত্র অন্য জায়গা থেকে তাকে তৈরি করা হয়েছে, একদমই তোমার মনে হবে না। তোমার মনে হবে একদম দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে আমরা যেভাবে কথা বলে থাকি তাই। আবার দেখো, মানে শঙ্কুর কথায় আমরা ছিলাম, যে শঙ্কু এমন একজন মানুষ যিনি আন্তর্জাতিক স্তরে খ্যাত এক বিজ্ঞানী প্রফেসর শঙ্কু, অথচ সে কি প্রবল বাঙালি। মানে তার বাড়িতে যদি প্রতিবেশী এসে কখনো অনাবশ্যক প্রশ্ন করে, কৌতূহল দেখায়, তিনি কিন্তু চুপ করে কোনো মতে সেটা সহ্য করে যান। এই ক্ষমতাটা কিন্তু বাঙালিদের মধ্যে থাকে, একটা বিশেষ গুণ বাঙালিদের, তাই না? আবার নকুর বাবুর মতন একজন প্রতিবেশীকে নিয়ে কত অভিযান হচ্ছে প্রফেসর শঙ্কুর। শঙ্কুর রবু যদি তুমি দেখো, সেখানে যেখানে শঙ্কুর তৈরি করা রোবট, তার ভেতরে একটা মনুষ্যত্ব জেগে উঠছে এবং সে তার প্রভুকে সে প্রোটেক্ট করার চেষ্টা করছে, রক্ষা করার চেষ্টা করছে। শঙ্কুর শনির দশা গল্প যদি আমরা দেখি, সেটা আশ্চর্য গল্প, মানে প্রফেসর শঙ্কুরই ক্লোন তৈরি করা হয়েছে, যে গিয়ে বিভিন্ন সেমিনারে যাচ্ছে এবং সেখানে অন্যান্য বিজ্ঞানীদের গালিগালাজ করছে, তাদের কাজকে একদম নস্যাৎ করে দিচ্ছে, মানে শঙ্কুর সামাজিক সম্মানটাকে নষ্ট করার চেষ্টা করছে তার যে রাইভাল, তার যে বিরোধী, সেখানে দাঁড়িয়ে যে লড়াই। শঙ্কু ও খোকা যদি তুমি দেখো, সেখানে কিন্তু শঙ্কু খোকার আশ্চর্য ক্ষমতাকে কখনোই ব্যবসায়িকদের হাতে যেতে দিচ্ছে না, যেটা আমরা ফেলুদার নয়ন রহস্যও পাচ্ছি। সেখানে কিন্তু তাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, তাকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, তাকে নিয়ে একটা রিসার্চ করা হচ্ছে। তো এইখানে না ভীষণভাবে আলাদা। আবার যদি তুমি মানে যে গল্পগুলো ভূতের গল্প নয় অথচ মানে মারাত্মকভাবে থ্রিলিং, খগম তুমি ভাবো তো, এবং সেখানে যে অকারণে শুধু নিজের ভয়ের কারণে একটা সাপকে মেরে ফেলা হলো এবং মেরে ফেলার আনন্দে মেরে ফেলা হলো, গল্পটা শেষে গিয়ে দেখছি ইমলি বাবার অভিশাপে পরে বুঝতে পারি যে একটা মানুষের খোলস পড়ে আছে, তার মানে ধৈর্যটি বাবু সাপে পরিণত হয়েছে। এবং তুমি কথাটা দেখো, এসে জিজ্ঞাসা করছে মাঝরাতে যখন তার জীবটা আসতে, মানে একটা মানুষের ট্রান্সফরমেশন সাপে, সে এসে জিজ্ঞাসা করছে সাপটা কোন স, দন্তের স না তালবস্য, তখন বলছে সাপ আবার কোন স, দন্তের সাপ, ওই ওই সাপ না, ও অভিশাপ। তো এই যে কথা নিয়ে জাগলারি, ছিন্নমস্তার অভিশাপে আমরা পাচ্ছি যে কথা নিয়ে জাগলারি, হেয়ালির সমাধান, ধাঁধার সমাধান, এই সব কিছু মিলেই বোধহয় কোথাও সত্যজিতের স্বাতন্ত্র্য। আমরা আবার একটা গানে যাই, আবারও একটা অন্য রকমের গানে যাই, গানটা খুব কম শোনা যায় গোপী গায়েন বাঘা বাইন থেকে, একটু সিচুয়েশনটা মনে করুন শুনতে শুনতে।

0: কেন?
1: আছো হেথা যত আমিরো উমরা,
0: আর যত বেটা হোমরা চমরা,
1: আর যত হোমরা চমরা।

0: আমরা সত্যজিৎ রায়ের ছোট গল্পের কথা বলছিলাম, আরেকটা গল্পের মানে না বললেই নয়, সেটা হচ্ছে সেপ্টোপাসের খিদে, যেখানে সেই যে উদ্ভিদটা যাকে আমরা খুব নিরীহ বলে জানি, সেই যখন একটা গোটা কুকুরকে খেয়ে নিচ্ছে এবং খাওয়ায় একটুখানি অসুবিধা সৃষ্টি হয়েছিল বলে একটু বিরক্ত হয়ে সে কিন্তু সুরটা বাড়িয়ে দিয়েছিল সেই কুকুরটির মালিকের দিকেও। তো এই যে কান্তিবাবু, যিনি খুব উদ্ভিদ প্রেমিক, তাঁরও একটা সময় এই যে গাছটা যিনি এনেছিলেন আমেরিকা নিকুরা গুয়াহাতে হ্রদের কাছ থেকে, গভীর জঙ্গল থেকে, সেই ভালোবেসে নিয়ে আসা গাছটা তাকেও কোথাও একটা মনে ভয় ধরিয়ে দেয়।
1: হ্যাঁ, এরকম অজস্র অজস্র গল্প আছে সত্যজিৎ রায়ের, যা ভূতের গল্প নয়, মানে মানে এমন একটা মানুষের ব্যাপ্তি না যে শুধু সাহিত্যিক সত্যজিৎকে নিয়েই বোধ হয় ঘণ্টা দুয়েক টানা কথা বলে যাওয়া যায়। আমরা আজকে যেহেতু খণ্ড খণ্ড করে তার বিভিন্ন সত্তাকে একটু হলেও ছুঁয়ে যেতে চাইছি, তাই জোর করে এবারে এই পর্যায়ে একটা ইতি আমাদের টানতে হচ্ছে।

0: এই ছবি মুক্তি পাবে এটা জানলে সেই সাহিত্যটা পড়ে নিজের মতন করে একটা চিত্রনাট্য তৈরি করতেন, তারপর ছবিটা দেখতে যেতেন এবং সেখানে মিলিয়ে দেখতেন যে তার পার্সপেক্টিভ এবং ডিরেক্টরের পার্সপেক্টিভে কতখানি কী তফাত হলো, কারটা ভালো হলো, এইভাবে তিনি ভাবতেন। তো সেই মানুষটা যখন একটি সংস্থায় কাজ চাকরি পেলেন প্রচ্ছদ এবং অলঙ্করণের, হ্যাঁ, তিনি কিন্তু শান্তিনিকেতনে শিক্ষা গ্রহণ করতে গেছিলেন, তিনি নন্দলাল বসুর কাছে তালিম পেয়েছেন, তিনি বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কাছে, এবং তার কাজে নন্দলাল বসু এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের ছাপ সুস্পষ্ট, কিন্তু কলাভবনের থেকে ওইখানে শিখে এবং তিনি ফিল্ডে গিয়ে ছবি আঁকতেন, তিনি ইলোরার গুহায় গিয়ে ছবি এঁকেছেন, কিন্তু তারপরেও তিনি গ্রাফিক ডিজাইনিংয়ের দিকে বেশি চলে এলেন। এ এক আশ্চর্য মানে ক্ষমতা।
1: এবং সন্দেশ পত্রিকার ছবিগুলোর কথা ভাবো, যে ওই যে একটা নির্দিষ্ট স্পেস, সেই স্পেসের মধ্যে সমস্ত গল্পটা, মানে ছবি বলে গল্পটাকে বুঝিয়ে দিতে হবে, এবং যেহেতু খরচ বাঁচাতে হবে তার জন্য রঙিন ছবির পরিবর্তে এই যে সাদা কালো, মানে অনেক ছবি সেগুলো যদি আমরা রঙিনে পেতাম সেটার মানে তার হয়তো মাত্রাটা অন্যরকম হতো, কিন্তু সেগুলো ওই সাদা কালোর মধ্যে ফুটিয়ে তোলা সন্দেশ পত্রিকার ছড়াগুলোর সঙ্গে যে প্রচ্ছদগুলো,
0: সন্দেশ পত্রিকার ছবির ধাঁধা থাকতো মনে আছে মিলিয়া,
1: একদম,
0: যে কি কি দুটো ছবিতে কি কি অমিল আছে খুঁজে বার করো,
1: এবং সেটা এইভাবে মানে নিজে মানে সহকারীরা ছিলেন বটে, কিন্তু একা নিজে পুরো এই বিষয়টাকে একজন সম্পাদনার কাজের সঙ্গে সঙ্গে সামলানো, মানে মাঝে মাঝে মনে যে এত কাজ এত বিপুল ভান্ডার এই স্বল্প সময়ে পারতেন কি করে।
0: আর একটা কথা খুব মনে পড়ছে যে সত্যজিৎ রায়ের মানে যেটাকে আমরা লাইনোগ্রাফ বলি, শুধু লাইন দিয়ে স্কেচ করা, এটাতে ছিলেন তিনি সিদ্ধহস্ত। মানে তার যদি আপনারা সেই খেরোর খাতা দেখেন, দেখবেন গুপি গাইন বাঘামাইনে ভূতের নাচের কথাটা মনে আছে তো তোমার, যে বিভিন্ন স্তরের ভূত,
1: হ্যাঁ, প্রজা রাজা,
0: বিভিন্ন ধর্মের, বিভিন্ন সামাজিক অবস্থানের ভূত, সেগুলো আলাদা আলাদা করে আঁকা, তার প্রত্যেকটা চরিত্রের পোশাক কি হবে সেটা আঁকা, এমনকি মেঝের আলপনার সেই প্রজাপতি শুন্ডির রাজার মেঝের আলপনার সেটি তার নিজের আঁকা, দেওয়ালে মানে সোনার কেল্লার নাম দেখানোটা যদি মনে করে দেখেন, সেখানে যে ছোট্ট মুকুল আঁকছে, তো একটা ছোট্ট ছেলে কিভাবে আঁকতে পারে ঠিক সেইভাবে উনি এঁকেছেন, প্যাস্টেল কালারে রং করেছেন এবং রঙের স্ট্রোক কখনো কখনো এপাশে ওপাশে, সেটা পুরোটা তার করা। মানে এই না ওই তারিণী খুড়োর মতো, জীবনের যেটাই তিনি করতেন অনেক কিছুই যদি শুধু সেটাই করতেন মন দিয়ে তাহলে অনেকেরই পসার থাকতো না, মানে বোধহয় নিজের কথাই তারিণী খুড়োর মুখ দিয়ে তিনি বলিয়ে গেছেন কোথাও। তো মোল্লা নাসিরুদ্দিনের ছবিগুলো তুমি মনে করে দেখো, এখানে এই মানে চিত্রকর সত্যজিৎ রায় বা গ্রাফিক ডিজাইন যে কথা বলছিলাম, যে একটি বিশেষ সংস্থার হয়ে যখন আমাটির ভেপু, এই অংশটুকু পথের পাঁচালির মাঝখানে বল্লালী বলে এবং তারপরে আমাটির ভেপু, এইটা যখন বই হয়ে ছেপে বেরোবে, তার প্রচ্ছদ অলঙ্করণের কাজ করতে গিয়েই কিন্তু তার মন চলে গেল এবং তিনি পথের পাঁচালী পুরোটা পড়লেন, তারপরে তার চিত্রনাট্য হলো। তার আগেও কিন্তু যেটি তিনি চিত্রনাট্য তৈরি করেছিলেন সেটি ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে। তো এই চিত্রশিল্প এটাই কিন্তু তাকে কোথাও নিয়ে গেল চলচ্চিত্রের দিকে। আমরা আবার একটা গানে যাব, ফিরে আসবো মিউজিক ডিরেক্টর বা সঙ্গীত পরিচালক সুরকার সত্যজিৎ রায়কে নিয়ে। তার আগে একটা মজার কথা একটুখানি বলি, যে একজন ভদ্রলোক, তার নাম ছিল শ্রীমান শুভেন্দু দাস মুন্সী, তো সে খুব মানে বুদ্ধিমান ভক্ত, তো সত্যজিৎ রায় নানান রকম বইয়ের নাম ব্যবহার করে একবার পাঠিয়েছিল সন্দেশ পত্রিকাতে, তো সেইটা আমরা পরে সেরা সন্দেশে পেয়েছিলাম, সেটা একটুখানি ভাগ করতে খুব ইচ্ছে করছে। চিঠির ওপরে লেখা, জয় বাবা ফেলুনাথ, স্নেহের ফটিক চাঁদ, এবারও ১২টা গল্প শোনাবো বলে মনে করেছি। আমি যখন ছোট ছিলাম তখন শঙ্কু একাই 100 ছিল, প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানার কথা শুনলে মনে হবে এক ডজন গপ্প। তোমার হয়তো মনে আছে বাদশাহী আংটি নিয়ে সেবার যত কাণ্ড কাঠমান্ডুতে হলো, সে বলতে গেলে আরও এক ডজন। রয়্যাল বেঙ্গল রহস্য উদ্ঘাটন করতে গিয়ে কৈলাসে কেলেঙ্কারির কথাও তো তোমার অজানা নয়। সোনার কেল্লায় বাক্স রহস্যর সন্ধান করতে গিয়ে ছিন্নমস্তার অভিশাপে মহাসংকটে শঙ্কুকে পড়তে হলো। হত্যাপুরী থেকে টিনটোরেটো যিশুকে খুঁজতে খুঁজতে গিয়ে গ্যাংটকে

গণ্ডগোল হলো। গোরস্থানে সাবধান তা অবলম্বন না করায় সেবার ফেলুদা অ্যান্ড কোং সাহায্য করেছিল বলেই না আরও 12টা চিঠি এলো সাবাস প্রফেসর শঙ্কু বলে। অনিচ্ছাকৃতভাবে লেখাটা শেষ করতে বাধ্য হচ্ছি, ইতি স্বয়ং প্রফেসর শঙ্কু। এটা একটা ধাঁধা, এবং ধাঁধাটাই ছিল যে কটা বইয়ের নাম আছে সেইটা বার করতে হবে, সলভ করতে হবে। আপনারা ভাবতে থাকুন, আমরা ফিরছি আর এক অন্য রূপের সত্যজিৎ রায়কে নিয়ে। এবং সেই রূপের সত্যজিৎ রায়ের কথায় যাওয়ার আগে এই গান দিয়ে যাব আমরা সেখানে।

দেবী ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা এই গান শুনছিলাম, এবং এই গানের সুর তো রামপ্রসাদী সুর, প্রচলিত সুর, কিন্তু এই গানের কথা লিখেছিলেন সত্যজিৎ রায় ছবির সিকোয়েন্স অনুযায়ী। কারণ এইখানে এর আগে এই একই মানুষ, এই একই বৃদ্ধ যখন তার মনে সংশয়, যখন কবিরাজ জবাব দিয়ে দিয়েছে তার একমাত্র নাতি, সে এনে দয়াময়ীর পায়ের তলায় শোয়াচ্ছে এবং বলছে যে মা মা বলে আর ডাকবো না, তারপরে যখন অলৌকিকভাবে ছেলেটি প্রাণ ফিরে পাচ্ছে, তখন সবার বিশ্বাস হচ্ছে যে দয়াময়ীর কৃপাতেই সে প্রাণ ফিরে পেল, তখন সে গাইছে এই গান। তো এইভাবে লেখা। আমরা যদি অপু ট্রিলজি দেখি বা শুরুর দিকে, সেখানে পণ্ডিত রবিশঙ্কর সুর করছেন। আমরা যদি জলসাঘর দেখি, সেখানে দেখব ওস্তাদ বেলায়েত খান, তিনি সুর করছেন। আমরা দেবী, যেখানে ওস্তাদ আলী আকবর, তিনি সুর করছেন। কিন্তু তারপর যে ছবি থেকে সত্যজিৎ রায় নিজেই এই গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন, সেই ছবি ছিল তিন কন্যা, রবীন্দ্রনাথের যে তিনটি গল্প নিয়ে, পোস্টমাস্টার, মণিহারা এবং সমাপ্তি, তাই নিয়ে তিনি যে সুর করলেন, সেখান থেকে সুরকার সত্যজিতের পথ চলা শুরু। আমরা ছোট্ট করে তিন কন্যার টাইটেল মিউজিক শুনে একবার ফেরত আসছি।

0: তিনকন্যা টাইটেল মিউজিক আমরা শুনলাম। আসল কথা, যখন বারবার প্রশ্ন করা হচ্ছে যে কেন এই সরে আসা, তো তিনজন দিকপাল মানে দুজন সেতার বাদক এবং একজন শরদিয়া, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সত্যজিৎ রায় বললেন যে তারা এত পণ্ডিত মানুষ, তারা গুছিয়ে কাজ করছেন, কিন্তু আমি ঠিক যেটুকু চাইছি সেইটুকু কোথাও গিয়ে যেন, মানে ওইটুকুই আমার দরকার। ধরুন এক মিনিট আমার প্রয়োজন, তারা হয়তো আমার 3.5 মিনিটের একটা পিস তৈরি করে দিচ্ছেন, খুব স্বাভাবিক। তারা সেখানে তাদের মতন করে তাদের সৃজনশীলতার দিয়ে সেটা সৃষ্টি করছেন, কিন্তু তারপরে আমি দেখছি যখন আমি এডিটিং টেবিলে বসছি, আমাকে তো কেটে কুটে ওটাকে 1 মিনিটে নামাতে হচ্ছে, তো এবং প্রয়োগটাও আমার। তখন আমি ভাবলাম যে আমি একটু চেষ্টা করি। এবং প্রথম দিকে কি হলো জানো, প্রথম দিকে একটু একটু কিন্তু ওনার সমস্যা হতো, কারণ মানে পরের দিকে অলোকনাথ দে, যিনি দীর্ঘকাল সত্যজিৎ রায়ের সঙ্গে ছিলেন যুক্ত এবং তার সহকারী হিসেবে কাজ করেছেন, তিনি বলছেন যে যখন মানে সমস্ত নোটেশন তৈরি করা থাকতো, সমস্ত নোটেশন পুরো রেডি, এবং সেটার 2 কপি হতো, একটা তার নিজের এবং একটা অলোকনাথদের, আবার যদি গান থাকে তাহলে গাইয়ের জন্য আর একটা কপি তৈরি করা হতো, কিন্তু কিছু কিছু সময় এমনটা হতো যে একদম প্রথম দিকে যখন তিনি সুর করা শুরু করছেন তখনই নোটেশন তিনি করতে পারতেন না, তখন তিনি শুধু সুরটুকু কম্পোজ করে আনতেন, সুরটুকু কম্পোজ করে এনে শোনাতেন অলোকনাথ দেকে, এবং অলোকনাথ দে তার উপর বসে নোটেশন তৈরি করে নিতেন। এতটাই সব দিকে গোছানো এবং পারফেকশনিস্ট ছিলেন তিনি,
1: একদম। এবং যেহেতু তিনি রাত জেগে যখন রেডিও শুনতেন, তখন একটা সময় তিনি নারায়ণ মেননের বিনায় বাখের কম্পোজিশন শুনেছিলেন, খুব মুগ্ধ হয়েছিলেন যে একটা পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত, সেটা একেবারে ভারতীয় একটি ধ্রুপদী যন্ত্র বিনায় যখন বাজছে, এবং পরবর্তী সময়ে এই যে প্রাচ্য এবং পাশ্চাত্যের সঙ্গীতের সমন্বয় ঘটবে তার ছবিতে, সেটার বোধহয় একটা কোথাও গিয়ে শুরুটা স্থাপিত হয়ে গেছিলো। আবার আরেকটা বিশেষ দৃশ্য যেটা জলসাঘরে, যে বিলায়েত খানের সঙ্গীতের সঙ্গে সিবেলিয়াসের সুরসৃষ্টির রেকর্ডিংটা উল্টো করে বাজিয়েছিলেন, শুধু কিনা নেশাতুর বিশ্বম্ভর রায়ের মনের ভিতরে চলা যে উলট পালট চিন্তার ঝড়, সেইটাকে অব্যর্থভাবে প্রকাশ করার জন্য।
0: একদম তাই। আবার তুমি দেখো না, চারুলতার নাম দেখানো যখন হচ্ছে, যে

0: একটা এমব্রয়ডারি চলছে, তাতে ভূপতির নামের অধ্যক্ষর রুমালে তুলছে চারু, এবং সেখানে পিছনে যেটা বাজছে ধুন সেখানে কিন্তু আমরা কি পাচ্ছি, মমচিত্তের নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই। সত্যি তো, মানে চারুকে একজন সাধারণ গৃহবধূ ভেবে যখন ভূপতি একটা সময় চাইতো যে চারু কেন নিজের কথা ভাবে না, নিজের জগৎ নিজের জন্য কিছু করে না, এবং অমলও যখন সেই দরজাটা কোথাও তার কাছে খুলে দেওয়ার চেষ্টা করলো, এবার সেই চারু যখন সত্যি সত্যি লিখতে আরম্ভ করলো এবং তার লেখা প্রকাশিত হচ্ছে একটা পত্রিকায়, তার যে আনন্দ সেইটা কি তেমনভাবে অমল গ্রহণ করতে পারছে না ভূপতি? পারছে না কিন্তু। তো এই যে মানে চারুলতা একটা মাস্টারপিস, মানে চারুর মনের ভিতরে কিন্তু এক সৃজনশীল সত্তা সবসময় ছিল, এইটার একটা ইঙ্গিত কিন্তু আমরা ওই টাইটেল মিউজিকে পাচ্ছি, তাই না বলো?
1: একদম।
0: আবার ধরো মানে তুমি যদি রবীন্দ্রনাথ ডকুমেন্টারির দিকে তাকাও, সেখানে যেখানে ছোট্ট রবির প্রথম বাহির যাত্রা বা তিনি প্রথম ট্রেনে করে যাচ্ছে বাবার সাথে, সেখানে আবহে বাজছে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, মানে কিছু সুর এত চেনা না, সেটা এলেই আমরা গানের কথাটা মনে পড়ে যাচ্ছে এবং আমরা রিলেট করতে পারছি। রবীন্দ্রনাথ যখন তার বিদেশ ভ্রমণ করছেন, তিনি রাশিয়ায় পৌঁছচ্ছেন, ফ্লাইটের সিঁড়ি দিয়ে নেমে আসছেন, তখন পিছনে বাজছে মরবি না উঠে কোন সুরে বাজি, এবং বিশেষ করে ওই জায়গাটা নিখিলেরও হৃদয় ও স্পন্দে, নিখিল মানে বিশ্ব জনমানুষ, যেখানে কবি পৌঁছে যাচ্ছেন তার বার্তা নিয়ে। তো এই যে কোথায় কি প্রয়োগ করব, এবং তিনি বলছেন যে অলোকনাথ দে তাঁর স্মৃতিচারণায় বলছেন যে এইভাবে থাকতো যে এই সিকোয়েন্সে কটা ইনস্ট্রুমেন্ট বাজবে, কোন ইনস্ট্রুমেন্ট কটা বাজবে এবং কার পরে কে বাজবে সবটা,
1: এবং যেগুলো সমবেত সেগুলো সেই সময় যারা উপস্থিত থাকতেন তাদেরই কারো কারো লেখা আমরা পাই যে কোনো একটা বাদ্যযন্ত্র বাজছে না বা কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ডের জন্য থেমে গেছে, উনি কিন্তু বুঝতে পারতেন, মানে যখন সমবেত মিউজিকটা হতো তখনও কিন্তু উনি বুঝতে পারতেন সেটা।
0: একদম। এখানে একটা ছোট্ট গল্প বলে ওই পিসটা একটু শোনাতে চাইবো আপনাদেরকে। সোনার কেল্লায় প্রথমে তো উটের পিঠে করে তারা যাচ্ছে, কিন্তু যখন ট্রেনটা দেখতে পেলো তখন উটের গতি বাড়াতে বলে ফেলুদা, এবং তারা এগিয়ে গিয়ে রুমাল দেখাতে থাকে, এবং নকল ডাক্তার হাজরা মুকুলকে নিয়ে ট্রেনের ভেতরে ছিল, সে মুকুলকে মাথাটা চেপে বসিয়ে দেয় যাতে মুকুল ফেলুদা এবং তোপসে এদেরকে দেখতে না পায়। তো সেইখানে যখন উট ছুটছে এবং ট্রেন আসছে প্যারালালি, সেই জায়গাটা তিনি বাঁশিতে ভেবেছিলেন এবং অলোকনাথ দেখে বলেছিলেন যে হ্যাঁ এটা একটু কঠিন, কিন্তু তুমি কি পারবে? যদি পারো তাহলে না খুব ভালো হয়। তখন অলোকনাথ দে বলেছিলেন যে মানে এভাবেই বলেছিলেন যে তুমি যদি পারো তাহলে কিন্তু একটা নতুন ব্যাপার হবে, হ্যাঁ সব মিউজিক হয়ে গেছে, শুধু এটুকু বাকি, মানে ট্রেন যে যাচ্ছে সেটার আওয়াজ সেটা আমি ভাবছি ফ্লুটে যাক। তো অলোকনাথবাবু নাকি ঠাকুরের নাম নিয়ে শুরু করেছিলেন এবং শেষ হওয়া মাত্র সত্যজিৎ রায় অসম্ভব উচ্ছ্বসিত হয়েছিলেন। একটুখানি আমরা পিসটা শুনি অ্যামিলিয়া।
1: নিশ্চয়ই।

আমরা সেই পিস শুনলাম যেখানে বাঁশির মাধ্যমে ট্রেনের জার্নিটাকে বোঝানো হয়েছে আর বাকিটা বোঝানো হচ্ছে উটের জার্নি বোঝানোর জন্য। এবং তার যে গানের প্রয়োগ, যে আমি কোথায় কি গান ব্যবহার করব আজকে, এবং বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর, প্রতিদ্বন্দ্বী সিনেমার যদি আপনারা নাম দেখানো দেখেন, দেখবেন সেখানে একটা মার্চিং সাউন্ডের ব্যবহার হচ্ছে এবং যেখানে যেখানে সিদ্ধার্থ খুব দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে বা ও একটা

0: কিছু ঠিক করে নিয়েছে বার করবে, সেখানে ওই মার্চিং সাউন্ডটা কিন্তু ফিরে ফিরে আসছে। একটা পাখির ডাককে, একটা পাখির শীষকে উনি ব্যবহার করছেন। আমরা যদি অরণ্যের দিন রাত্রির নাম দেখানো দেখি, সেখানে দেখব সেই যে একটা মানে জঙ্গলের ভিতরে সেই যে ওখানকার যে সব প্রান্তিক মানুষ, যে সাঁওতাল প্রজাতি, তাদের যে একটা ধামসামাদল, তার সাথে মেশানো একটা অদ্ভুত ধুন তিনি তৈরি করলেন ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য। মণিহারার সেই ভয়ের রাত, সেই মিউজিক শুনলে সত্যি গায়ে কাঁটা দেয়। তো এখানেই কিন্তু তার স্বাতন্ত্র্য, এবং রবীন্দ্রনাথকে ব্যবহারের ক্ষেত্রে যে যে গান তিনি যেখানে যেখানে, তিনি কিন্তু দেখো মনে রাখতে হবে, তিনি কিন্তু এতজন সঙ্গীত শিল্পীর মধ্যে কিশোর কুমারকেই বেছে নিচ্ছেন খালি গলায় রবীন্দ্রসঙ্গীতটা গাওয়ার জন্য। আবার ধরো কাঞ্চনজঙ্ঘায়, যেখানে সেই গৃহবধূ যে এতদিন তার স্বামীর দুর্দণ্ড প্রতাপের নিচে নিজেকে সব কিছু তার দাপটের আড়ালে নিজের স্বাভাবিক সত্তাটুকুই ভুলতে বসেছিল, সেই যে একটা সূর্যোদয়, সেই যে একটা মহেন্দ্রক্ষণ, সেটা তার মনের ভেতরের থেকে সেই চাপা গুহার মুখের পাথরটাকে যেন ঠেলে সরিয়ে দিচ্ছে এবং সেখান থেকে গান হয়ে বেরিয়ে আসছে এ পরবাসের অবেকে। এই যে প্রয়োগ, এইখানে না মানে একটা আশ্চর্য দক্ষতা ছিল সত্যজিৎ রায়।
1: আবার শাখা প্রশাখা ছবিতে যদি প্রশান্তকে ভাবি, সেখানে তার কিন্তু বাক বিটোফেন ভালো লাগে, এবং সংকটের মুহূর্তে সেখানে কেরি লেইসন বাজছে, যেটা গ্রেগরিয়ান চান্ট। এই গ্রেগরিয়ান চান্টটা মানবতার কথা বলে, মানে এই যে আমাদের মানব সভ্যতার যে সংকট, সেই সংকটের মানে মুহূর্তে প্রার্থনা হয়ে ফিরে আসে এই গ্রেগরিয়ান স্তোত্র, এই গ্রেগরিয়ান চান্ট, সেটা ব্যবহার করেছেন তিনি।
0: এই যে সত্যজিৎ রায় এক মানবিক মুখ, আমরা বারবার এটা জানি, মানুষের মনস্তত্ত্ব কতটা তার গ্রিপে ছিল সে কথা তো বললাম। মানবিক মুখকে আমি দুটো ছোট্ট ঘটনা উল্লেখ করি। টিনু আনন্দ, যিনি তার বিভিন্ন ছবিতে তাকে অ্যাসিস্ট করেছেন, তো টিনু আনন্দের বাবা যখন টিনু আনন্দ কাজ করবেন ঠিক করলেন, সত্যজিৎ রায়ের বিশেষ বন্ধু ছিলেন, তিনি চিঠি লিখে দিলেন সত্যজিৎ রায়কে যে টিনু আনন্দ কলকাতায় পৌঁছচ্ছেন, তার আসন্ন ছবিতে যেন টিনু আনন্দকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নেওয়া হয়। টিনু আনন্দ যখন ট্রেনে করে, এবং ট্রেনে মনে রাখতে হবে সেকেন্ড ক্লাসের টিকিট কেটে দিয়েছেন তার বাবা জানো তো, এবার টিনু আনন্দ যখন এসে স্টেশনে নামলেন হাওড়ায়, নেমে বাবাকে ফোন করছেন, তখন তার বাবা বলছেন তুমি ফিরে এসো। বলছে কেন? না সত্যজিতের চিঠি এসছে যে যতজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারা রাখতে পারতেন প্রোডাকশন রাখা হয়ে গেছে, আর নেই, পরের ছবির আগে তোমায় ডেকে পাঠানো হবে। তো বলে বললেন যে তুমি ফিরে আসার আগে একবার ওর সাথে দেখা করে নিও। তো তিনি সত্যজিৎ রায়কে ফোন করলেন টিনু আনন্দ, সত্যজিৎ রায় বললো ও তুমি এসে গেছো, আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো, ফিরে যাওয়ার আগে আমার সাথে একবার দেখা করো, কালকে এসো। তখন টিনু আনন্দ বললেন কখন যাবো বলুন, তখন বলে তুমি কাল 8টায় এসো। তো এবার টিনু আনন্দ, সেটা শীতকালের ভোর, হ্যাঁ একে তো কাজ পাবেন না, ফিরে যেতে হবে, তার মনে খুব দুঃখ। তো তিনি তাও 8:30-7টার ভেতর পৌঁছে গেছেন, সত্যজিৎ রায় দরজা খুলেছেন, বসতে বলেছেন, এবং তার উল্টো দিকে বসে বলছেন যে আমার একটা কাজ একটু বাকি আছে আমি করে নিই, টাইপরাইটারে তার আঙুল চলছে। টিনু আনন্দ বসে বসে ভাবছেন যে আমাকে তার একটু পরে আসতে বলতে পারতেন, আমি তো একটু শুতে পারতাম। তো এইরকম অবস্থায় সত্যজিৎ রায় তারপরে 8টার পরে একতারা কাগজ তার দিকে এগিয়ে দিয়ে বললেন যে এই নাও, এটা হচ্ছে আমার ছবির পুরো চিত্রনাট্য এবং এটা শুটিং স্ক্রিপ্ট, শুটিং স্ক্রিপ্ট মানে তাতে সমস্ত নির্দেশ দেওয়া আছে ক্যামেরার কেমন। তো সেটা দিয়ে বললেন যে তুমি কাজ করছো আমাদের সঙ্গে, আমি প্রোডাকশন হাউসকে রাজি করিয়েছি, আমরা সবাই নয় একটা করে রুটি কম খাবো, কোনো ব্যাপার না, সেই খরচায় তোমার ঢুকে যাবে, এটা হলো পুরো চিত্রনাট্য। টিনু আনন্দ না মানে অবাক হয়ে গেছেন যে এই মাপের একজন মানুষ। তেমন তোমার সম্পাদক দুলাল দত্ত একটা ঘটনার কথা উল্লেখ করে বলছেন যে সত্যজিৎ রায়ের সঙ্গে দুলাল দত্ত যখন কাজ করছেন, এবং সত্যজিৎ রায় নিজে এডিটিংয়ের অনেক কিছু দুলালবাবুর থেকে শিখেছিলেন, তো দুলাল দত্ত আজীবন কাজ করেছেন সত্যজিৎ রায়ের সঙ্গে, এবং যেখানে দেশে বিদেশে যেখানেই কোনো ভূয়সী প্রশংসা হতো তার ছবির, তিনি যখনই বলার সুযোগ পেতেন বা কারুর সাথে পরিচয় করানোর সুযোগ পেতেন, তিনি বলতেন মিট মাই এডিটর, হি ইজ দুলাল মাই এডিটর। এবং একজন নামী চিত্রগ্রাহক ফটোগ্রাফার বাড়িতে এসছেন, এডিটিং স্টুডিওতে গেছেন, এবং তিনি দুলালবাবুকে একটু সরে যেতে বলেছেন, বলে সত্যজিৎ রায়কে বলেছেন যে আপনি এমনভাবে ধরুন যেন আপনি এডিটিংটা করছেন, আমি এভাবেই ছবিটা চাইছি, আপনি এমনভাবে ধরুন আপনি এডিটিং করছেন। দুলালবাবুকে সরে যেতে বলায় দুলালবাবুর খুব খারাপ লেগেছে। সত্যজিৎ রায় অবাক হয়ে একটু তাকালেন, তাকে খুব কঠোর এবং গম্ভীর স্বরে তাকে বললেন যা আপনি

0: এরকম ছবি তুলবেন আমি অ্যালাউ করব কেন? আমি তো এডিটর নই, এডিটর তো দুলাল। এইখানে ছিলেন মানুষ সত্যজিৎ রায়, সত্যিই মানবিক মুখ।
1: আমরা সত্যজিৎ রায়ের এই জন্মদিনের বিশেষ শ্রদ্ধার্ঘ একটা গান দিয়ে শেষ করি।
0: না, গান দিয়ে আমরা শেষ করব, তার আগে আমরা মানবিক মুখের কথা বললাম, আমরা একটা ছোট্ট অংশ শুনবো অপুর সংসার থেকে, তারপরে আমরা গানে যাব।
2: দেখুন কে? একটি ছেলে। একটি ছেলে? আচ্ছা, গ্রামের ছেলে, বেশ দরিদ্র কিন্তু সেন্সিটিভ। বাপ পুরুষ মারা গেল।
3: আচ্ছা,
2: ছেলেটি শহরে, সে পুরুষগিরি করবে না, পড়বে, অ্যাম্বিশাস, পড়বে। শিক্ষার ভেতর দিয়ে, স্ট্রাগলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার, গোঁড়ামি সমস্ত কেটে যাচ্ছে। বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না, কিন্তু তার কল্পনা শক্তি আছে, তার অনুভূতি আছে, ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, তাকে আনন্দ দিচ্ছে, হয়তো তার ভেতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু
3: করছে না,
2: করছে না। কিন্তু সেইটি শেষ কথা না, সেটি ট্র্যাজেডিও নয়। সে মহৎ কিছু করছে না, তার দারিদ্র যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, এস্কেপ করছে না, সে বাঁচতে চাইছে। সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা, তার মধ্যে আনন্দ, হি ওয়ান্টস টু লিভ। মানে
3: এটা উপন্যাস কোথায়? এটা আত্মজীবনী।
0: সত্যিই তাই, অপু কোথাও তিনি নিজে ছিলেন, আর একজন মানুষ তিনি ছিলেন, তিনি মনমোহন মিত্র। যখন আগন্তুক, এমিলি আর আমি অফিয়ার আলোচনা করছিলাম যে আগন্তুক যখন হচ্ছে তখন তিনি কোথাও না, মানুষ নিজের শারীরিক শেষ হওয়ার আগে বুঝতে পারেন তো একটা বোধহয় ইঙ্গিত পাওয়া যায়
1: হয় কোথাও একটা,
0: আমি আর থাকবো না, আমার জরুরি কথাগুলো বলে যেতে হবে। এবং মনমোহন মিত্রর মুখ দিয়ে সেই কথাগুলো তিনি বলিয়েছেন যে তিনি ধর্মে বিশ্বাস করেন, কিন্তু সেই ধর্মে তিনি বিশ্বাস করেনই না যে ধর্ম মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে এবং বলছেন অর্গানাইজড রিলিজিয়ন সেটা করে। তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে তালে আপনি ঈশ্বর মানেন না, তখন মানে এক অমোক কথা বেরোচ্ছে মনমোহনের মুখ দিয়ে যে অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, কে দেবে আলো, কে দেবে প্রাণ। তো এই যে মনমোহন একটা ছোট্ট সাত্ত্বকীকে শেখাচ্ছে দাদু জীবনে কূপমণ্ডুক হবে না, হ্যাঁ, তো এই যে দর্শন, এই দর্শন মানে সত্যজিতের দর্শন নিয়ে, সত্যজিতের নন্দন তত্ত্ব নিয়ে বোধহয় ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। আজকের জন্মদিনের শ্রদ্ধার্ঘ আমরা এখানে শেষ করব, কারণ আর এক দিকপাল ব্যক্তিত্বর জন্মদিন আমাদের একটু ছুঁয়ে যেতে হবে। সত্যজিৎ রায় যেভাবে রবীন্দ্রনাথের ওপরে তাঁর তথ্যচিত্র শেষ করেছিলেন, এখানে একটু বলি এমিলিয়া, রবীন্দ্রনাথের ওপরে, রবীন্দ্রনাথের শতবর্ষ উপলক্ষে যখন তথ্যচিত্র করতে হবে, ভারত সরকারের তরফ থেকে একটা কমিটি তৈরি হয়েছিল যে কাকে দায়িত্ব দেওয়া যাবে। জওহরলাল নেহরু তখন বলেছিলেন যে আমার কোনো হিস্টোরিয়ান চাই না, আমার চাই একজন যথার্থ শিল্পী, অনুভবী শিল্পী। তাই তিনি সত্যজিৎ রায়কে দায়িত্ব দিয়েছিলেন, আর সেই যে ডকুমেন্টারি তিনি শেষ করেছিলেন যে গান দিয়ে, আজকে সেই গান দিয়ে তাঁর জন্মদিনের এই বিশেষ শ্রদ্ধার্ঘ, সত্যজিৎ এক বহুমুখী প্রতিভা, শেষ করব। দেবলীন আর এমিলিয়া ফিরছি এই গানের ওপারে, কারণ এই গানের কথা যে সত্যজিৎ রায়ের সঙ্গেও বর্তমানান সই।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: এই গানের রচয়িতা যিনি, সেই দিকপালের আজ জন্মদিন। ছোটবেলা থেকে ছবি আঁকতেন, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতেন, গান গাইতেন আর কবিতা লিখতেন। আর খুব ছোটবেলায় লেখালেখির হাতেখড়ি হয়েছিল একটু অন্যরকমভাবে। মানে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বন্ধুদের অনুরোধে একটি ছড়া লিখে পাঠিয়ে দিয়েছিলেন একটি জনপ্রিয় ম্যাগাজিনে। সে বছরের পূজাবার্ষিকীতে সেই ছড়া ছাপা হলো, সম্মানী হিসেবে পেলেন 5 টাকা। এই তার হাতেখড়ি। এরপর এই যে 5টি টাকা সম্মানী, তারপর কোথাও একটা আত্মবিশ্বাস এলো এবং 10ম শ্রেণীতে পড়ার সময় অভিমান ছবির জন্য প্রথম গান লিখলেন। এবং অভিমান ছবির জন্য যখন গান লিখছেন পরিচালক রামচন্দ্র পালের হয়ে, তখন রামচন্দ্র পাল বিশ্বাস করেননি যে এই সেই গীতিকার। এবং যখন মানে তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, তখন ডেকে পাঠালেন। এবং এই যে 10ম শ্রেণীতে পড়া এই যে ছোট্ট ছেলেটি, সামনে তাকে বসে লিখতে হয়েছিল গান, এবং তারপর তার বিশ্বাস হলো যে এই সেই ছেলেটি যার নাম পুলক বন্দ্যোপাধ্যায়। কলেজ জীবনের শুরুতে ভারতবর্ষ মাসিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথম তার লেখা গল্প। কবিতা লিখতেন এবং গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে তো আমরা সকলে চিনি।
1: আসলে পুলক বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, যে কোনো গানে সুরের ওপরে আশ্চর্য দক্ষতা ছিল তার কথা বসিয়ে দেওয়ার। আর সবথেকে বড় কথা কি বলুন তো, তিনি বড্ড মানিয়ে নিতে পারতেন। মানে কখনো হয়তো সুরকার নচিকেতা ঘোষ, তার হয়তো পুলকবাবুর কোনো একটা গান পছন্দ হচ্ছে না, যে না এটা হয়নি তুমি আবার লেখো, পুলকবাবু কিন্তু দমতেন না, তিনি ঠিক লিখতেন। এবং এমনটাও, মানে আমরা যেহেতু মান্নাদের গান দিয়ে শুরু করলাম এমিলিয়া, এমনটাও শোনা যেত যে পুলকবাবু গান লেখেন বলে অনেক বিখ্যাত গীতিকারের গানই মান্নাদের গাওয়ার সুযোগ পান না বা গান না, এমনটা কিন্তু নয়। যদিও দুজনের ভেতরে একটা আশ্চর্য সখ্য ছিল, আশ্চর্য বন্ধুত্ব ছিল,
0: কিন্তু মান্নাদি এক জায়গায় হাসতে হাসতে বলেছিলেন যে এই জীবনে যদি পুলকের জন্ম না হতো তাহলে মান্নাদেরও জন্ম হতো না। এটা তার নিজের কথাতেই। আমরা সেই জুটির গান দিয়ে শুরু করলাম, মানে পুলক বন্দ্যোপাধ্যায় লেখা এবং মান্নাদের গাওয়া গান।
1: এবং আর একটা না, গান লেখা এবং একটা ভালো গান তৈরি হবে, শুধু এইটুকুই তার স্বার্থ, আর কিন্তু কোনো স্বার্থ নেই। এটার জন্য উনি যা কিছু করতে পারতেন। একবার মনে আছে ভূপেন হাজারিকা নাকি তখন শহরে এসছেন, এবং পুলকবাবু খবর পেয়েছেন, গোপন খবর, যে লতা মঙ্গেশকর আসছেন এবং থাকছেন শহরে, আছেন তিনি, অন্যরা জানে না কিন্তু উনি জানেন। তখন তিনি গিয়ে ভূপেনবাবুকে অনুরোধ করলেন, একটা গান করে দিন না, লতা গাইবে। তো ভূপেনবাবু বলে, না না আমার এখন একদম সময় নেই, উনি একটি কলকাতার রেস্তোরাঁয় লাঞ্চ করতে চলে গেছেন, পুলকবাবু সেখানেও গিয়ে হাজির, দিন না আপনি যে সেই একটা সুর শুনিয়েছিলেন তাতে। এমন লেগে পড়লেন পুলকবাবু যে ভূপেনবাবু কাগজে ন্যাপকিনের ওপরে একটা গান লিখে,
0: হ্যাঁ মানে কাগজ নয়, এটা সেই রেস্তোরাঁয় যখন অপেক্ষা করছেন সেখানে হাতের কাছে ন্যাপকিনটা তুলে যে গানটি লিখে দিয়েছিলেন সেই গানটি শুনবো।
1: এবং সেই গান নিয়ে পৌঁছে গেলেন ভূপেনবাবুকে নিয়ে, এবং পরের দিনের রেকর্ডিং, সুপার ডুপার হিট গান।

0: signed during the summit are expected to generate direct employment for over 2.82 lakh youth in the next 3 years. Earth Sciences Minister Dr. Jitendra Singh today assured the public that there is no need to panic over the heat conditions expected during the month of May. Briefing the media in New Delhi, Mr. Singh said, while some regions may witness above normal temperatures and heatwave conditions, these will not be uniform across the country. He added that the situation can be managed effectively through timely preparedness and by following advisories issued by the Indian Meteorological Department. In IPL cricket, Chennai Super Kings will take on Mumbai Indians in Chennai this evening at 7:30 p.m. In last night's match, Delhi Capitals defeated Rajasthan Royals by 7 wickets in Jaipur. AIIMS Delhi has introduced India's first portable bedside magnetic resonance imaging MRI system, enabling rapid brain imaging for critically ill patients in ICUs, emergencies and neurosurgical care. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দক্ষিণ চব্বিশ পরগনার 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে আজ পৌর নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে চলেছে। দুপুর 3টে পর্যন্ত গড়ে ভোট পড়েছে 72.43%। ভোট গণনার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসে দায়ের করা মামলায় হাইকোর্টের রায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে আজ পুনর্নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে চলেছে। দুপুর 3টে পর্যন্ত তথ্য অনুযায়ী মগরাহাট পশ্চিমের 11টি বুথে ভোট পড়েছে 72.50% এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে ভোটের হার 72.36%। ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। পরিস্থিতি মোটের উপর শান্তিপূর্ণ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর কাছে। অভিজিৎ, ভোটগ্রহণ তো প্রায় শেষ পর্যায়ে, ওখানকার পরিস্থিতি জানাও।
2: বাসুলডাঙ্গা পঞ্চায়েতের চাঁদা গ্রামের 179 নম্বর বুথে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এক বিশেষভাবে সক্ষম ভোটার তার মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গেলে নিরাপত্তারক্ষীরা বুথে ঢুকতে বাধা দেয় এবং পরে তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ। ঘটনাকে ঘিরে বুথের কাছে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল নেতা প্রতীকুর রহমান, মনোমোহিনী বিশ্বাস। এছাড়া এই বিধানসভা কেন্দ্রে রায়নগরের 11 নম্বর ওয়ার্ডে 243 নম্বর বুথে বেশ খানিকক্ষণ ইভিএম বিকল হয়ে পড়ে, ভোট গ্রহণ ব্যাহত হয়, ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগে পড়েন ভোটাররা। খবর পেয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা দ্রুত বিকল ইভিএম বদলে দেন, পরে স্বাভাবিকভাবে ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া পুনর্নির্বাচনে বয়স্ক ও বিশেষভাবে সক্ষম মানুষজনদের জন্য যে ভোটদানের সমস্যা হচ্ছে সেই অভিযোগ ওঠে মগরাহাট পশ্চিম বিধানসভার বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক স্কুলের 231 নম্বর বুথে। সুদীপ,
1: ধন্যবাদ অভিজিৎ। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার হাসিবনগরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে ফের বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, গত বুধবার তাদের ভোটদানে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। বাড়ি ভাঙচুর হুমকির অভিযোগ উঠেছে। এদিকে বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ তোলেন তারা। ফলতায় ফের নির্বাচনেরও দাবি তোলা হয়েছে। এদিকে ফলতা বিধানসভার একাধিক বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের বিচারাধীন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন।
3: ফলতা রাজ্যে যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফেয়ার ইলেকশন থাকতে হবে, রিপোর্ট থাকতে হবে, ভোটিং মেশিন ট্যাম্পার হতে হবে না। এসব জিনিস যেটা আছে এটা দেখা পরেই রিপোর্ট হবে কি না হবে, এটা রিপোর্ট চলে গেছে, ইসিআই আছে, ইসিআই বিবেচনার মধ্যে আছে।
1: ভোট মিটতেই উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের কালীতলা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই পোলিং এজেন্ট কঙ্কন বৈদ্য থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী আনন্দ সরকার অভিযোগ অস্বীকার করেছেন। বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করবে। এজন্য

0: 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে, সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার যাবতীয় প্রস্তুতি চলেছে। আগামী সোমবার রাজ্যে 234টি আসনে ভোট গণনা শুরু হবে। গত 23 এপ্রিল এক দফায় রাজ্যের সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সোমবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনার কাজ। নিয়ম অনুযায়ী প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর ভোট গণনা করা হবে। আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান 2026 জনমত সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ বাংলা পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আর এনইউ কলকাতার সোশ্যাল মিডিয়াতেও 2026 জনমত শোনা যাবে। ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টের মামলাটি খারিজ করে দেয়। এর বিরুদ্ধে গতরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। আজ শীর্ষ আদালত ছুটি থাকলেও এই মামলার জন্যই বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। পশ্চিমবঙ্গে ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন,
1: বিগত 10-12 বর্ষো মে ভিন্ন ভিন্ন ন্যায়ালয় কে স্তরো পর লগভগ 80 বার সে অধিক টিএমসি কোর্ট যা চুকি হয়, হর বার উসে মুহ কি খানি পড়ি। সর্বোচ্চ ন্যায়ালয় নে ভি আজ স্পষ্ট রূপ সে সংবিধানিক দৃষ্টি সে কিসি চুনাবী প্রক্রিয়া মে হস্তক্ষেপ করনে সে কি তৃণমূল কংগ্রেস কি যাচিকা খারিজ কর দি।
0: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্ক

শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনার প্রেক্ষিতে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা এবং তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, তবে এজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং আবহাওয়া দপ্তরের পরামর্শ মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ছত্তিশগড়ের কাঁকের নারায়ণপুর সীমান্তের কাছে আইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর 3 কর্মী প্রাণ হারিয়েছেন, আহত 1। মাটিতে পুঁতে রাখা আইডি নিষ্ক্রিয় করার সময় তাতে বিস্ফোরণ হয়। ইন্সপেক্টর সুখরাম ওয়াট্টি, কনস্টেবল কৃষ্ণ কুমড়া এবং সঞ্জয় গড়পালে গুরুতর আহত হন, পরে তাদের মৃত্যু হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে জারি হয়েছে সতর্কতা। রবি ও সোমবারও গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের 8 জেলায় রয়েছে হলুদ সতর্কতা। তবে ঝড় বৃষ্টির কারণে আপাতত তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 8 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লীগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে মুম্বাই রয়েছে নবম স্থানে। ব্যাডমিন্টনে 2026 থমাস কাপের সেমিফাইনালে ভারতীয় পুরুষ দল আজ ডেনমার্কের হাডসেন্সে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেকে ভারত 3-0 ব্যবধানে পরাজিত করে। প্রথম ম্যাচে লক্ষ্য সেন ভারতের হয়ে বিশ্বের 6 নম্বর খেলোয়াড় চৌ তিয়েন চেনকে হারিয়ে দেন। অন্য খেলায় সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চিউ শিয়াং চি এবং ওয়াং চি লিনকে পরাজিত করেন। এরপর আয়ুষ শেট্টি লু চিনিকে পরাজিত করলে ভারতের জয় নিশ্চিত হয়। ভারত আজ এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলে তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। চীনের সুজাউতে খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 5টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ চব্বিশ পরগনা 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে আজ পুনর্নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলেছে। দুপুর 3টে পর্যন্ত গড়ে ভোট পড়েছে 72.43%। ভোট গণনার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করবে। খবর এখনকার মতো শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দক্ষিণ চব্বিশ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে আজ পুনর্নির্বাচনে ভোটগ্রহণ ছিল মোটের উপর শান্তিপূর্ণ। বিকেল ৫টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৮৬.৯০%। বিধানসভা নির্বাচনে গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং ৭৭ জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। ভোট গণনার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় হাইকোর্টের রায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আজ ১০৫তম জন্মবার্ষিকী। রাজ্যের বেশিরভাগ জেলাতেই আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসি বিস্তারিত সংবাদে। দক্ষিণ চব্বিশ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে আজ পুনর্নির্বাচনে ভোটগ্রহণ ছিল মোটের উপর শান্তিপূর্ণ। বিকেল ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গড়ে ভোট পড়েছে ৮৬.৯০%। মংলাহাট পশ্চিমের ১১টি বুথে ভোট পড়েছে ৮৬.১১% এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটের হার ৮৭.৬০%। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন।
1: মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে ভোট ছিল মোটের উপর শান্তিপূর্ণ। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটেছে, যেমন বাসুলডাঙ্গা পঞ্চায়েতের চাঁদা গ্রামের ১৭৯ নম্বর বুথে উত্তেজনা ছিল। অভিযোগ, এক বিশেষভাবে সক্ষম ভোটার তার মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গেলে নিরাপত্তারক্ষীরা বুথে ঢুকতে বাধা দেয়, পরে তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ। ঘটনাকে ঘিরে বুথের কাছে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। এছাড়া এই বিধানসভা কেন্দ্রে রায়নগরের ১১ নম্বর ওয়ার্ডের ২৪৩ নম্বর বুথে বেশ খানিকক্ষণ ইভিএম বিকল হয়ে পড়ায় ভোট গ্রহণ ব্যাহত হয়, ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগে পড়েন ভোটাররা। খবর পেয়ে কমিশনের আধিকারিকরা দ্রুত বিকল ইভিএম বদলে দেন, পরে স্বাভাবিকভাবে ভোট গ্রহণ শুরু হয়। মগরাহাট পশ্চিমের বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন বুথ পরিদর্শনে আসেন বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ। সেখান থেকে বেরোনোর সময় তৃণমূলের একদল কর্মী সমর্থক বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে জয় বাংলা স্লোগান দেয় বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানেরই নাজিরা অবৈতনিক বিদ্যালয়ের ১২৭ নম্বর বুথের কাছে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর ও তাঁদের কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, দক্ষিণ।

0: চব্বিশ পরগনা।
1: বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে, সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। ভোট পরবর্তী হিংসার অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ দুই নেতার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। নির্দেশ মানতে গড়িমসি করলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোটের দিন থেকেই কারচুপির অভিযোগ তুলে সরব ছিল বিরোধীরা। এদিন সকাল থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায় হাসিমনগর ও সংলগ্ন এলাকায়। অভিযোগ, বিজেপি সমর্থক বলে পরিচিত কয়েকটি পরিবারের উপরে চড়াও হয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। মারধরের পাশাপাশি তাদের গ্রাম ছাড়া করারও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় নাম উঠে এসেছে জাহাঙ্গীর ঘনিষ্ঠ দুই নেতা ইসরাফুল চোকদার এবং সুজাত উদ্দিন শেখের। এই দুজন ছাড়াও তাদের সহযোগীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করতে বলা হয়েছে। উল্লেখ্য, ফলতার হাসিমনগরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে আজ ফের বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিকে ফলতা বিধানসভার একাধিক বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের বিচারাধীন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন।
2: মানুষ চাইছে নির্দেশে, ওটা নিয়ে তো কোনো আরপি আর্টিকেল প্রধান নেই। মানুষ চাইছে ইলেকশন পরে রোজকে ইলেকশন হবে, রোজকে বিফল হবে, এরকম কোনো প্রধান নেই। প্রধান আছে, যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফায়ার ইলেকশন থাকতে হবে, বিফল থাকতে হবে, ভোটিং মেশিন ট্যাম্পার হতে হবে না। এটা যেটা যেটা আছে এটা দেখা পরেই রিপোর্ট হবে কি হবে। এটা রিপোর্ট চলে গেছে, ইসিআই আছে, ইসিআই বিবেচনার মধ্যে আছে, ইসিআই বলবে।
1: বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে তৃণমূল কংগ্রেস আজ 294 কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করেছে। দলের নেত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আজ এই ভার্চুয়াল বৈঠক হয়। কোনো কেন্দ্রে জয়ের ব্যবধান কম হলে পুনর্গণনার দাবি তুলতে হবে বলে এজেন্টদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি নিয়ে আজ আসানসোলে পর্যালোচনা বৈঠক করেছে বিজেপি। পুরুলিয়া বিভাগে 4 সাংগঠনিক জেলার প্রার্থীদের নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ভূপেন্দ্র যাদব। আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10 থেকে বিকেল 4 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে।
3: জনমত 2026,
4: জনমত 2026,
3: কারা জিতছে,
4: কারা হারছে,
3: কারা করবে নতুন সরকার, জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে।
4: 4 মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026।
3: 4 মে সকাল 10 থেকে বিকেল 4 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান।
4: থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত।
3: রাত 8:05 থেকে 9 পর্যন্ত শুনুন জনমত 2026 এর দ্বিতীয় পর্ব।
4: দুটি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র।
3: শোনা যাবে ডিটিএইচ পরিষেবাতেও।
4: ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026।
3: 4 মে সোমবার সকাল 10 থেকে শুনুন
4: জনমত 2026।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসে দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টও মামলাটি খারিজ হয়ে যায়। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আজ 105 জন্মবার্ষিকী। একটি প্রতিবেদন।
5: রৌদ্রস্নাত সকাল থেকে বৃষ্টি ভেজা বিকেল, কোনো কিছুই বাদ মানেনি বিশপ লেফ্রয় রোডে তার বাড়ির সামনের ভিড়কে। ছাতা মাথায় নানা বয়সের অগণিত অনুরাগী ফুল মালা মিষ্টি নিয়ে এই সন্ধ্যেতেও তার বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে। একবার ওই সৃষ্টিতীর্থের মাটির ছোঁয়া যেন তাঁরই আশীর্বাদ। তার পুত্র সন্দীপ রায় বললেন, এই ভিড় তাঁর পরিবারের কাছে একটা বড় পাওনা।
6: আমাদের কাছে একটা খুব বড় রকমের পাওনা।
0: কারণ সব

0: সময় দেখছি যে রোগ বাড়ছে, বই কমছে না, এবং একটা ইন্টারেস্ট এতদিন হলো চলে গেছেন কিন্তু ওর কাজ যা রেখে গেছেন তার প্রতি যে ইন্টারেস্ট এবং তার প্রতি যে শ্রদ্ধা, এবং সেটা আমাদের ভীষণভাবে মন ছুঁয়ে যায়। ওর সব ছবি ভীষণভাবেই প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। তো কাজেই দোষ্রামে এলে একটা ইম্প্যাক্ট হয় এবং এই তারিখটার জন্য আমরা উন্মুক্ত হয়ে থাকি।
1: আজীবন যুদ্ধ ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি কথা বলে গেছেন তার চলচ্চিত্রের মাধ্যমে। এই যুদ্ধপীড়িত বিশ্বে যা ক্রমশ অতিমাত্রায় প্রাসঙ্গিক হয়ে উঠছে।
2: ও রে হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
3: রাজ্যের বেশিরভাগ জেলাতেই আগামী দুদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত 24 ঘন্টায় আলিপুরে 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও, ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে টানা ঝড় বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
4: দুদিন বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে পুরো ধান মাঠে পড়ে গেছে, গোটা মাঠ জল চেপে গেলি তো কল হবে। এখন তো ধান কাটা যাবে না, ও তো বসে যাবে, ধান ওঠার সম্ভাবনা খুব কম। ক্ষতি এখন তো 12 আনা চলছে, এরপরে হলে 16 আনা হবে।
5: ধানের অবস্থা খুব খারাপ, এবার কি করবে মানুষ দুশ্চিন্তায়।
6: তা যদি সরকার কিছু দেয়।
3: পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে আজ দুপুরে বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকাশ মাঝি নামে ওই ব্যক্তি বৃষ্টির সময় চাষের জমি থেকে বাড়ি ফিরছিলেন। স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব 20 পুরুষদের জাতীয় ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে বাংলা আজ 2-1 গোলে কর্ণাটককে হারিয়ে দিয়েছে। বুধবার বাংলা পরবর্তী ম্যাচে ওড়িশার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ 24 পরগনার 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে আজ পুনর্নির্বাচনে ভোটগ্রহণ ছিল মোটের উপর শান্তিপূর্ণ। বিকেল 5টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে 86.90%। ভোট গণনার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। স্থানীয় সংবাদ শেষ হল।
7: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold।
8: আপনার কথা নিয়ে বিশ্বজিতা সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। আর আপনার কথায় বিশ্বজিতা সুস্মিতা তো কোনো কথা বলবে না, এটা ঠিক। আপনি বলবেন আপনার কথায় এবং সরাসরি আমাদের কাছে আসবেন, অবশ্য ফোনে নয়, আর কয়েকদিন অপেক্ষা করতে হবে ফোনে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 9903052992 এই নাম্বারে। যারা হোয়াটসঅ্যাপ করবেন তারা 9903052992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজের আজকের দিনের পোস্টার রয়েছে 100.2 FM Gold, এখানে গিয়ে যে পোস্টার রয়েছে আজকের দিনের আপনার কথা, তার নিচে কমেন্ট সেকশানে ইতিমধ্যে 10 জন কমেন্টস জানিয়েছেন আমাদের, সেই সব কমেন্টসের আপনাদের কাছে শোনাবো। এবং আপনারা যেগুলো লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপে সেগুলোও জানাবো, যারা আমাদের মেসেজ করবেন সেগুলোও আপনাদেরকে জানাবো। কিন্তু জানতে হবে তো বিষয়টা কি, কী নিয়ে কথা বলবেন
9: আজকে, যে বিষয় নিয়ে আপনারা আপনাদের বক্তব্য রাখবেন সেটা হলো বড়দের থেকে মোবাইলের ব্যবহার শেখে ছোটরা, বড়দের থেকে মোবাইলের ব্যবহার শেখে ছোটরা।
8: অনেকে বলে না আপনি আচরি ধর্ম পরের শেখাও, বাড়িতে বাবা মা কীভাবে মোবাইলের ইউজ করতে হয় জানেন না। আবার যারা মনোবিজ্ঞানী তারা বলছেন 16 বছরের উপরে মোবাইল, 16 বছরের নিচে যারা তাদের সোশ্যাল মিডিয়াতে ব্যান্ড করে দেওয়া উচিত। এবং বিশ্বের বিভিন্ন দেশ করেছে, অস্ট্রেলিয়াতে করেছে, তারা 16 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়াতে তার এন্ট্রি নেই।
9: কিন্তু আমাদের ক্ষেত্রে বাবা মারাই সোশ্যাল মিডিয়াতে ছোটদের জন্য প্রোফাইল খুলে দেন,
8: একেবারে তাই। কিন্তু সত্যিই কি কি উচিত, কি করা উচিত, আর সত্যি বড়দের থেকে শেখে বলেই কি আজ এই পরিণতি, আপনারা বলবেন সে কথা।
9: চলে যাই একটা হোয়াটসঅ্যাপে। শুভ সন্ধ্যা সুস্মিতা ও বিশ্বজিৎ, কে জানাচ্ছেন? পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখছেন, বড়রা প্রায়ই ছোটদের মোবাইল ব্যবহারে অতিরিক্ত আসক্তি নিয়ে দোষারোপ করেন, অথচ বাস্তবতা হলো ছোটরা প্রথম মোবাইল হাতে নেওয়ার আগেই বড়দের দেখেই এর ব্যবহার শেখে। পরিবারের সদস্যদের সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকা, খাওয়ার টেবিলে কথোপকথনের বদলে স্ক্রিনে ডুবে থাকা কিংবা অবসর পেলেই সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো, এসবই ছোটদের কাছে এক ধরনের নীরব শিক্ষা। শিশুরা উপদেশের চেয়ে অনুকরণে বেশি বিশ্বাসী, তাই মোবাইল কম ব্যবহার করো বলার আগে বড়দের নিজেদের ব্যবহারেও সংযম দেখানো জরুরি, কারণ অভ্যাস শুধু কথায় গড়ে ওঠে না, গড়ে ওঠে পরিবেশে। বড়রা যদি প্রযুক্তিকে প্রয়োজন মাফিক ও সচেতনভাবে ব্যবহার করেন, ছোটরাও সেটাই শেখে। মোবাইল তখন আর নেশা নয়, হয়ে ওঠে সঠিক ব্যবহারের একটি মাধ্যম।
8: আমাদেরকে যারা ফেসবুক পেজে লিখেছেন তাদের মধ্যে যার কথা প্রথমেই বলবো, মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, বড়দের থেকে মোবাইলের ব্যবহার ছোটরা শেখে। বড়দের থেকে ছোটরা মোবাইল ব্যবহারের প্রথম পাঠ নেয়, বাবা মা বা অভিভাবকদের আচরণই তাদের জন্য উদাহরণ হয়ে ওঠে। যদি বড়রা সারাক্ষণ মোবাইলে ডুবে থাকে, ছোটরাও অনুকরণ করে। খাওয়ার সময়, কথা বলার সময় মোবাইল ব্যবহার তাদের অভ্যেসে পরিণত হয়। শিক্ষামূলক কাজে ব্যবহার দেখলে শিশুরা সেটাও দেখে, আবার অযথা সময় নষ্ট করাও তারা দ্রুত আয়ত্ত করে ফেলে। বড়দের দায়িত্বশীল ব্যবহার শিশুদের সঠিক পথে পরিচালিত করে, নিয়ন্ত্রণহীন ব্যবহার তাদের মনোযোগ এবং স্বভাব নষ্ট করতে পারে। তাই বড়দের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মন্দ দুটো দিকই ছোটরা বড়দের কাছ থেকেই শেখে। মোবাইল তখন শিক্ষার মাধ্যমও হতে পারে, আবার ক্ষতির কারণও। সুতরাং বড়দের আচরণই ছোটদের ভবিষ্যৎ ব্যবহারের ভিত্তি গড়ে তোলে। শুভেচ্ছান্তে এস এম জাভেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে লিখছেন।
9: চলে যাই আবার একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে লিখছেন, ছোটদের মোবাইল ব্যবহার এখন মামুলি ব্যাপার। আবাল বৃদ্ধ বনিতা মশগুল, মোবাইল যেন সবাকার, ট্রেনে বাসে ঘরে অফিসে মোবাইল হাতে সব ব্যস্ত। দেখছে ছোটরা জন্ম থেকেই শিখছে তারা একান্ত অনুগত, কোনো কোনো সময় বড়রাই স্বেচ্ছায় তুলে দেয় হাতে, কৃতার্থ হয়ে ছোটরা তখন উৎসাহিত দিনে রাতে। প্রবণতা অবশ্যই ভয়ঙ্কর, এক ধারাবাহিক অবক্ষয়, বহু ক্ষেত্রে মিলছে কুফল, আক্রান্ত দৃঢ় প্রত্যয়। লাগামটা না আবশ্যক ছোটদের মোবাইল ব্যবহারে, বড়দের খামখেয়ালিপনায় ছোটদের ভবিষ্যৎ আঁধারে।
8: শুভ সন্ধ্যা। শুভ্রা ভট্টাচার্য বাজরণী কলকাতা সত্তর থেকে লিখছেন, শিশুরা অনুকরণ প্রিয়, তাই বড়দের মোবাইল ব্যবহারের ধরন দেখেই তারা এটি ব্যবহার করতে শেখে। অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুদের কথা বলায় দেরি, মনোযোগের অভাব, ঘুমের সমস্যা এবং চোখের ক্ষতি করছে। অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশে বাধা দেয় এবং অল্প বয়সে চশমা ব্যবহারের ঝুঁকি বাড়ায়। বাচ্চাদের সামনে মোবাইল ফোন ব্যবহার কমান, বাচ্চার সাথে সরাসরি কথা বলুন, বই পড়ুন এবং আউটডোর খেলাধুলা করুন। মোবাইলে চাইল্ড লক বা সেফটি ফিচার ব্যবহার করুন। অভিভাবকদের নিজেদের অভ্যেস বদল করতে হবে, নিয়ম তৈরি করতে হবে, বিকল্প ব্যবস্থা করতে হবে এবং সতর্ক থাকতে হবে। এই অভ্যাস এক সপ্তাহে কাটানো না গেলে তবেই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার।
9: দমদম থেকে ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন হোয়াটসঅ্যাপে, ছোটরা বড়দের অনুকরণ প্রিয়, তাই পরিবারের সদস্যদের মোবাইল ব্যবহারের ধরনই তাদের শেখার প্রধান উৎস। অতিরিক্ত মোবাইলের ব্যবহার মনোযোগ হ্রাস, চোখের ক্ষতি ও আচরণগত সমস্যার কারণ হতে পারে, তাই ছোটদের সামনে মোবাইলের দায়িত্বশীল ব্যবহার, নির্দিষ্ট সময় নির্ধারণ এবং শিক্ষণীয় বিষয় দেখার অভ্যেস করা জরুরি। বিকল্প বিনোদন হিসেবে ছোটদের বিভিন্ন ধরনের বই পড়া, আঁকা, গান শেখা প্রভৃতির মাধ্যমে ব্যস্ত রাখা যেতে পারে, তাই ছোটদের সামনে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বড়দের সতর্ক হওয়া খুবই জরুরি। খুব ভালো থাকবেন আপনারা সবাই, আপনিও ভালো থাকবেন।
8: আমরা আবার শুনব এই যে আমাদেরকে লিখছেন, যারা এখনো লিখছেন, অলরেডি লিখেছেন, তবে তার আগে একটা গানের বিরতি, ফিরে আসব তারপর।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: আপনার কথা নিয়ে ফিরে এলাম বিশ্বজিৎ আর সুস্মিতা, কারণ আপনারা আমাদেরকে লিখছেন এত সুন্দর করে, সেই লেখাগুলোই পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। আমরা এবারে চলে যাব কাজী আবু জাফর, তিনি লিখছেন, শুধু মোবাইল না, ছোটরা আরও অনেক কিছু শেখে বড়দের কাছ থেকে, বাংলা, ইংরেজি, অঙ্ক, হাতের লেখা, ছবি আঁকা, কথা বলা এবং আরও অনেক কিছু। যেহেতু আজকের বিষয় মোবাইল, তাই বিষয়বস্তুতে ফিরে যাওয়া যাক। মোবাইল আমাদের সভ্যতার এক অপূর্ব নিদর্শন। ছোটদের শিখতে হবে কিভাবে লিখতে হয়, কিভাবে কথা বলার পর মিলিয়ে ছন্দমালা ফুটিয়ে তোলা যায়। মোবাইলকে ধন্যবাদ জানাই আমি এজন্যে যে আমরা একটু চেষ্টা করলে ছোটদের ছোটবেলা থেকে সাহিত্যমনা করে গড়ে তুলতে পারি। এতে তাদের বুদ্ধির বিকাশ ঘটে, ছোটদের লিখতে শেখাতে হবে। আমার বাবার মতো বাবা থাকতো সবার যদি, দেশটা হতো সোনার, রূপোর হতো নদী। শুধু ধমক দিয়ে পড়তে বসানো এটা বড়দের কাজ নয়, ছোটরা নরম মনের, নরমভাবে শেখাতে হবে সব কিছু। ভালো থাকবেন আপনারা সবাই। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন।
2: ঢাকুরিয়া থেকে সুমিতা রায় হোয়াটসঅ্যাপ করেছেন, শুভ সন্ধ্যা দিদি দাদা, বড়রাই সর্বক্ষণ হাতে মোবাইল নিয়ে নাড়াচাড়া করছি, তো ছোটরা বড়দের কাছ থেকে তো হাতে মোবাইল বস্তুটা নিয়ে রয়েছে, ছোটরা কি দেখছে না দেখছে, বড়রা চেয়েও দেখে না, ছোটদের 12টা বাজছে, তাদেরকে হাতে মোবাইল দিয়ে, তাই বড়দের কাছে অনুরোধ, ছোটদের হাতে মোবাইল প্লিজ দেবেন না দয়া করে, এতে ভালোই হবে। খুব মানে শব্দ ভীষণ এলোমেলো, পড়তে খুব অসুবিধে হয়েছে, একটু গুছিয়ে লিখলে সময় নিয়ে পড়তে সুবিধা হয়।
1: বড়দের থেকে মোবাইলের ব্যবহার শেখে ছোটরা, এটাই তো স্বাভাবিক। বাবা মা বা পরিবারের অন্য সদস্যদের দেখেই তারা মোবাইল ধরতে শেখে। যদি বড়রা বেশি সময় মোবাইলে কাটায়, শিশুরাও তেমন অভ্যেস করে তোলে। কার্টুন, রিলস দেখে, ভালো কাজে মোবাইল ব্যবহার করলে শিশুরাও তা অনুসরণ করে, কিন্তু অপ্রয়োজনীয় ব্যবহার তাদের উপরে খারাপ প্রভাব ফেলে। তাই বড়দের উচিত সচেতনভাবে মোবাইল ব্যবহার করা, শিশুদের সামনে সঠিক উদাহরণ তৈরি করা খুব জরুরি, কারণ শিশুরা যা দেখবে তাই শিখবে। লিখছেন কার্তিক মণ্ডল, উত্তর চব্বিশ পরগনা, সন্দেশখালি, দাউদপুর থেকে।
2: কিশোর বালি হাওড়া থেকে বলছেন, বড়দের থেকে ছোটরা মোবাইল ব্যবহার শিখে বটে, কিন্তু ছোটরা মোবাইলের সব রকমের ফাংশন খুব তাড়াতাড়ি জেনে যায়, বড়রা একই জায়গায় পড়ে থাকে। আমরা তো ভাবি বাচ্চাদের পার্সোনাল মোবাইল দেবো না, না দিয়ে উপায় নেই। আপনি একটা মোবাইলে আছেন, আপনার ওয়াইফ একটা মোবাইলে আছে, বাচ্চা আপনাকে তার মাকে বারবার ডিস্টার্ব করবে আর বলবে অমুকের মোবাইল আছে, আর এক বন্ধু সৌমেন তার মোবাইল আছে, তার বাবা মা তাকে কিনে দিয়েছে, আমাকে একটা কিনে দাও। আপনি তখন কিনতে বাধ্য, কিছু করার নেই। এইসব বাচ্চারা কম্পিউটার মোবাইল বাচ্চা, ওরা আমাদের থেকে শেখে বটে, তারপর ওদের আমাদেরকে শিখতে হয়, কিছু কিছু জিনিস ওরা তখন বিরক্ত বোধ করে। মোবাইল থেকে বড়রা ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করে, অনলাইন পেমেন্ট, কারেন্টের বিল জমা দেওয়া, এইসব কাজ আমরা করি, এদের জীবন কৌতূহলের জীবন, এরা ছোট, এরা খারাপ জিনিসগুলোকে বেশি দেখতে চাইবে, নিতে চাইবে, কিচ্ছু করার নেই, বাচ্চাকে মোবাইল দিতেই হবে। ওদেরও অনেক কাজে লাগে, মিস

0: মেসেজ করে জানিয়ে দেয় আজ পড়াবে কিনা। আরও অনেক পড়াশোনা মোবাইলেই হচ্ছে আজকাল। করোনার সময় তো এই মোবাইল পড়াশোনা করেছিল ঘরে বসে, বড়রাও ঘরে বসে মোবাইলে সময় কাটিয়েছিল ঘন্টার পর ঘন্টা। কি বলবেন বলুন, সব জিনিসের মধ্যে ভালো মন্দ আছে, ভালোটাকে বেছে নিতে পারলেই ভালো।
1: নয়া বোতাম টেপা সভ্যতায় আমরা বাস করছি, যেটি জ্ঞান ভাণ্ডারের চাবিকাঠি। সুদূরকে নিকট করলে বন্ধু বিশ্ব হাতের মুঠোয়।

0: দেখেই ছোটরা মোবাইল ফোনটা ঘাঁটা শুরু করে। আমার একমাত্র নাতনি মোবাইল ঘাঁটায় দক্ষ, যেটি আমি এখনও শিখতে পারিনি। এরাই বড়দের অনুকরণ করে, এরা কী না পারে, হয় কে নয়, নয় কে হয় বানায়। তবে এরা অনেক ক্ষেত্রে ভুল পথে পরিচালিত হয়ে নেশায় বুঁদ হয়ে থাকে, যেটি অপ্রত্যাশিত। এই আসক্তি ঝেড়ে ফেলতেই হবে, এর দায়িত্ব আমাদের। তবেই পড়াশুনো ছেড়ে দিয়ে মোবাইলে যেন বেশি আসক্ত না হয়। নমস্কার জানাই শ্রবণ সঙ্গীদের, তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন।
1: এবার একটা ছোট মেসেজ বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে, যে লিখছেন, বড়দের থেকে মোবাইলের ব্যবহার শিখে ছোটরা, কথাটা একেবারেই ঠিক। তার জন্য আমরা বড়রা এর জন্য ভীষণভাবে দায়ী। আমরা মুখে বলি এক, কাজে করি আর এক। আমরা ছোটদের কঠোরভাবে সাবধান করি না, বরং উল্টে আমরা বড় ফোন কিনে দিই, এর জন্য দায়ী আমরাই। এইটুকুই বললাম, ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার, শুভ সন্ধ্যা, দানকুনি কালীপুর থেকে দিলীপ রায় বলছি। হ্যাঁ ঠিক, বড়দের কাছ থেকে ছোটরা মোবাইল ব্যবহার শেখে এবং শিখে এতটাই পটু হয়ে যায়, তখন বড়দের শিখতে হয় ছোটদের থেকে। কিছু কিছু বাড়ির গার্জেনরা ছোটদের হাতে মোবাইল তুলে দেয়, তারা যেমন ইচ্ছে মোবাইল ঘাঁটতে থাকে এবং বিভিন্ন ধরনের গেম আপলোড করে আর খেলতে থাকে। তখনই চোখের ওপর চাপ পড়ে, চোখ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। বড়রা মোবাইল ফোনে যা জানে তার চার গুণ জানে ছোটরা। এখনও তো লেখাপড়া অনলাইনে হচ্ছে, তার জন্যে তাকে তো মোবাইল ফোন চালানো জানতেই হবে। আমরা ভাবি যে ছোটদের থেকে মোবাইল দূরে রাখবো, কিন্তু বর্তমান প্রজন্মে মোবাইল সঙ্গে রাখতে হবে। এখন সময় আসছে স্মার্টফোনে স্মার্ট লেখাপড়া, এখন আর বই কিনতে হবে না। ধন্যবাদ।
1: সোনারপুর মালির বাগান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন শ্রীমতী বাণী চ্যাটার্জি। লিখছেন, ছোটরা বড়দের আচরণ দেখে খুব দ্রুত শেখে, মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও তা সত্য। বড়রা যেভাবে ফোন ব্যবহার করে শিশুরা ঠিক সেভাবেই অনুকরণ করে। শিক্ষামূলক কাজে মোবাইল ব্যবহার করলে তা শিশুর জ্ঞান বাড়াতে সাহায্য করে, অন্যদিকে অতিরিক্ত গেম বা ভিডিও দেখার অভ্যেস তাদের ক্ষতি করে। তাই বড়দের উচিত মোবাইল ব্যবহারে সংযমী হওয়া, কারণ ছোটদের ভবিষ্যৎ গড়ে ওঠে বড়দের দেখানো পথ অনুসরণ করে। বড়দের থেকে মোবাইলের ব্যবহার শিখে ছোটরা, এই নিয়ে লিখছেন তাপস প্রামাণিক পাথুরিয়া বাগদা উত্তর চব্বিশ পরগনা থেকে। লিখছেন, এই কথাটি একেবারেই বাস্তব, কারণ শিশুরা অনুকরণ করতে ভালোবাসে। তারা বাড়ির বড়দের মোবাইল ব্যবহার করতে দেখে সেটাই অনুসরণ করে। পরিবারই তাদের প্রথম শিক্ষাস্থান, তাই মোবাইলের প্রাথমিক জ্ঞানও সেখান থেকেই আসে। বড়রা যখন নিয়মিত মোবাইল ব্যবহার করে, তখন ছোটরা এটাকে স্বাভাবিক অভ্যাস হিসেবে গ্রহণ করে। শুধু ব্যবহার নয়, মোবাইলের ভালো মন্দ দিকও তারা বড়দের থেকেই শেখে। তাই বলা যায়, বড়দের সচেতন ও সঠিক ব্যবহারই ছোটদের সুন্দর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। তাপস প্রামাণিক পাথুরিয়া বাগদা উত্তর চব্বিশ পরগনা।
0: আমরা এই বিষয় নিয়ে থাকব। নানান ধরনের SMS আমাদের কাছে আসছে, আমাদের হোয়াটসঅ্যাপ আসছে। তবে একটা গানের বিরতির পর আবার ফিরছি, কারণ গানটা এখন শোনানো খুব জরুরি মনে হচ্ছে। আমরা যখন আসছিলাম আকাশ মেঘে মেঘে ছেয়েছিল, আর তাই মনে হচ্ছে স্টুডিওর এ প্রান্ত থেকে আপনাদের কাছে তো শুনতে পাচ্ছি না যে মেঘ এখনও আছে কি না আকাশে। তবে গানে গানে আকাশে মেঘ থাকুক।

0: আবার ফিরে এলাম আমরা আপনার কথায়। বন্ধুরা আমাদেরকে লিখছেন, প্রচুর লিখেছেন এবং এখনও লিখছেন এবং অনেকে মেসেজ করছেন, সেগুলো শোনাবো আপনাদেরকে।
1: আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন যিনি, যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, বর্তমান নয়া প্রযুক্তিতে অ্যাপগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে শিশুরা খুব সহজেই সেগুলো ব্যবহার করতে পারে। ছোটরা বড়দের সবসময় মোবাইল ব্যবহার করতে দেখে, তাই তারা অনুকরণ করতে শেখে। এছাড়া অ্যাপের আকর্ষণীয় ডিজাইন, তাৎক্ষণিক আনন্দ এবং গেমের প্রতি আসক্তি তাদের ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনে আটকে রাখে। এটা তাদের নতুন দক্ষতা অর্জনের একটি সৃজনশীল প্রক্রিয়া। ঠিক তাই আমি মনে করি, ছোটদের এই নেশা কাটাতে নিয়মিত খোলা আকাশের নিচে খেলাধুলো করতে দেওয়া, তাদের সঙ্গে একান্তে গল্প করা এবং অভিভাবকদের নিজেদের মোবাইল ব্যবহার কমিয়ে দেওয়া উচিত। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন, আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন।
0: আমাদের যারা বন্ধুরা রয়েছেন তারা আমাদেরকে যখন লেখেন বারবার অনেক কথাই লেখেন এবং তাদের মনের কথা লেখেন বলতে পারবেন, তার কারণ তারা বিভিন্ন আমরা যে বিষয় দিয়ে দিই সেই বিষয়ে গিয়ে তারা তাদের কথাগুলো

0: যখন আমাদেরকে লিখে পাঠায় তারা কেউ বিশ্বাস করেন, কেউ আবার বিশ্বাস করেন না, এরকম একটা জায়গা থেকে আমরা ইতিমধ্যে অনেকের কথা আপনাদেরকে শুনিয়েছি, অনেকে পড়েছেন। এবার যার কথা বলবো তিনি হচ্ছেন শীষ মোহাম্মদ। তিনি লিখছেন, বড়দের থেকে ছোটরা মোবাইলে ওস্তাদ। আমার পৌত্র শ্রীমান অরিজ থ্রিতে পড়ে, মোবাইল গেম খেলে না, টিভিতে কখনো কখনো কার্টুন দেখে, পছন্দের মধ্যে হিস্ট্রি, ডিসকভারি ইত্যাদি। ও হিন্দি বলতে পারে, ইংরেজিও পারে। কোথা থেকে শিখলে? টিভি থেকেই। স্কুল কম্পিউটার কুইজ এবং জেনারেল নলেজ মোট 4টে গোল্ড পেয়েছে। সেদিন আমি একটা জিনিস পারছিলাম না, দাদা আমি করে দিই, করে দিল। বড়দের কাছ থেকে মোবাইল শিখে না, বরঞ্চ আমরাই ওদের কাছ থেকে শিখি। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন।
1: বাহ, খুব ভালো। ছোট্ট একটা মেসেজ সংঘমিত্রা ঘোষ কাকিনালা ভাটপাড়া থেকে লিখেছেন, ছোটরা শুধু মোবাইল কেন, শিক্ষণীয় সব বিষয়ই বড়দের কাছ থেকেই শেখে, শিক্ষক হন বা পিতামাতা। কিছুটা তো অর্থটা অন্যরকম বটি। আরেকটি হোয়াটসঅ্যাপে চলে যাই। লিখেছেন সাধনা মজুমদার বড়ানগর ডানলপ থেকে, লিখছেন, বড়দের থেকে মোবাইলের ব্যবহার শিখে ছোটরা, একথা চরম সত্য। বড়রা যা করেন ছোটরাও তাই দেখে শেখে। একবার দেখেছিলাম মায়ের পেট পাতে মাছ ভাজা দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তার কোলের ছোট্ট শিশুটি মাছের পেটিটা হাতে তুলে কানের পাশে মোবাইলের মতো করে ধরেছে, কারণ শিশুটি জন্মের পর থেকেই দেখছে বাড়ির বড়রা একটা জিনিস সর্বক্ষণ কানের পাশে ধরেই আছে। আবার অনেক সময় শিশু জন্মানোর কিছু পরই বড়রা তার নানা ভঙ্গিমার ছবি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শিশুটি কিছু না বুঝলেও দেখে বড়রা একটা জিনিস প্রায়শই তার সামনে ধরছে, তাই এমন অবস্থায় অভ্যস্ত বাচ্চারা একটু জ্ঞান হলেই সেলফি তুলতে শিখে যায়। ছোটদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন ছবি পোস্ট করা ক্ষতিকারক, আমরা বড়রা বুঝেও তা বুঝি না। মোবাইল ব্যবহারে আমাদের সতর্ক সংযত হওয়া প্রয়োজন। পরবর্তী সময় আবার দেখা যায় বাড়ির বরিষ্ঠ সদস্যদের, যারা মোবাইলের ব্যবহার তেমন একটা ভালো জানেন না, তাদেরকে কিভাবে অনলাইনে খাবার অর্ডার দিতে হয়, মোবাইলের ব্যবহার করতে হয় তা শিখিয়ে দেয় এই ছোটরাই।
0: আজকের বিষয়টা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। ছোটরা সবসময় বড়দের দেখে শেখে। তারা আপনার কথা যতটা না শোনে তার চেয়ে বেশি আপনার কাজ দেখে শেখে। বড়দের মোবাইল ব্যবহারের অভ্যাসই ঠিক করে দেয় শিশুটি প্রযুক্তির সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলবে। আপনি আপনার সন্তানকে যা শেখাতে চান আগে তা নিজে করে দেখান, কারণ আপনার হাতের মোবাইলটি তার কাছে শুধু একটি যন্ত্র নয়, বরং আকর্ষণের কেন্দ্রবিন্দু। শিশুর চোখের দিকে তাকিয়ে কথা বলার আনন্দ কোনো উচ্চমানের স্ক্রিন দিতে পারে না। আপনি যখন মোবাইল ছেড়ে তাকে সময় দেন তখন সে মানুষ হওয়ার পাঠ পায়। আপনার স্মার্টফোন ব্যবহারের ধরনই আপনার সন্তানের ডিজিটাল অভ্যাসের প্রতিচ্ছবি। আপনি আসক্ত হলে সেও আসক্ত হবে, আপনি সংযত হলে সেও নিয়ম শিখবে। মুঠোফোনে ফেসবুক স্ক্রোল করার চেয়ে শিশুর সাথে কাটানো মুহূর্তগুলো ভবিষ্যতে অনেক বেশি দামি স্মৃতি হয়ে থাকবে। শিশুর হাতে ফোন তুলে দেওয়ার আগে তার হাতে একটা গল্পের বই বা খেলার বল তুলে দিন। মনে রাখবেন, বড়রা যদি বই পড়ে তবে ছোটরা ফোন খোঁজে না। আপনারা ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে লিখছেন।
1: একেবারেই তাই। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, মোবাইল টেলিফোনে আসক্ত হওয়ার জন্য আমরা সবসময় ছোটদের দোষারোপ করে নিন্দা করতে থাকি, অথচ ছোটরা যা কিছু করে তা তারা বড়দের কাছ থেকেই শেখে। বড়রা যদি ঘরে বাইরে বাসে ট্রেনে শুতে বসতে রান্না করতে মোবাইলে মুখ গুঁজে পড়ে থাকে তাহলে তো ছোটদের কাছে অনুকরণীয় হয়ে ওঠে। তাই ছোটরা সময় সুযোগ পেলে মোবাইল স্ক্রিনে মনোযোগ ও দৃষ্টি নিবদ্ধ করে। তাই ছোটদের মোবাইল প্রীতির জন্য আমাদের যথেষ্ট অবদান আছে।
0: আমাদেরকে যারা লিখছেন তাদের মধ্যে কিশোর দান লিখছেন, আমি দীনেশ নস্কর বালির রাজচন্দ্রপুর হাওড়া থেকে বলছি, অথচ যে পাঠিয়েছেন তার নাম আছে কিশোর দান, আর বলছেন আমি দীনেশ নস্কর বালির রাজচন্দ্রপুর হাওড়া থেকে বলছি। বাচ্চাদের মোবাইল না দিলে তো ভালো হয়, বাচ্চা তো কিছুতেই কথা শুনছে না, তখন বাবা মা বাধ্য হয়ে দিচ্ছে, না দিলে বলে তুমি সমাজের সঙ্গে পিছিয়ে গেছো, রাত দিন ঝগড়া, তাই আমার বাচ্চাকে দিতে বাধ্য হলাম।
1: মমতা ঘোষ বাউরিয়া জাঘি থেকে লিখছেন, বড়রা যখন মোবাইল ফোন ব্যবহার করে তখন তার পাশ দিয়ে দেখে শিখে যায় বাচ্চারা। প্রযুক্তি প্রয়োজন কিন্তু আসক্তি নয়। ছোটদের হাতে মোবাইল তুলে দেওয়ার আগে ভেবে দেখুন আপনি কি শেখাচ্ছেন। ভার্চুয়াল দুনিয়ায় ব্যস্ত না থেকে ছোটদের সাথে বাস্তব সময় কাটান, মোবাইল নয় ভালোবাসা দিন।
0: অনেকে লিখছেন আমাদের কাছে এবং তাদের এস এম এস আমরা পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। তারা বিভিন্ন সময় বলছেন এবং তাদের গুরুত্বপূর্ণ কথাগুলোই আমরা বলছি।
1: এবারে যিনি আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন পশ্চিম বর্ধমান থেকে, সুচেতা লিখছেন, ছোটরা বড়দের দেখেই সব কিছু শেখে, তাই মোবাইলের ব্যবহারও শিখছে। আজকাল মোবাইল মানুষের সব থেকে কাছের বন্ধু হয়ে উঠেছে। রিলস, সোশ্যাল মিডিয়া, উইন্ডো শপিং, বন্ধুদের গ্রুপ, ওটিটি, সব কিছুই মোবাইলে। তাই মানুষ বাসস্টপ, স্টেশন, ওয়েটিং রুম, লাঞ্চ ব্রেক বা বিকেলে ফ্রি টাইম সব কিছুই মোবাইলে। এমনকি ছুটির দিন বাড়িতেও সেই মোবাইল নির্ভর হয়ে উঠেছে। পাশে থাকা ছোটরা আজকাল এই দেখেই বড় হচ্ছে আর শিখছে। ফোনে গেম বাচ্চাদের কাছে একটা নেশার মতো হয়ে উঠছে। তাই আগে রেজিস্ট বড়দের করতে হবে, যতটা সম্ভব ওদের সামনে মোবাইল থেকে দূরে থাকতে হবে, তাহলেই ওরা শিখবে। বই কেন্দ্রিক করতে হবে, মেমোরি গেম বা আউটডোর গেমে ইনভলভ করাতে হবে। সবশেষে বলবো, বড়দের এই কথাটা মনে রাখতে হবে যে তাদের থেকেই ছোটরা শিখবে, তা সে ভালো অভ্যাস হোক বা খারাপ।
0: আমরা এই কথাই থাকবো, তবে তার আগে একটা ছোট্ট গানের বিরতি নেব, তারপরে ফিরে আসবো আপনাদের কাছে।

আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি, তবু যে হোয়াটসঅ্যাপগুলো বা মেসেজগুলো রয়েছে আমরা তাড়াতাড়ি পড়ে দেবো, তারগুলো হোয়াটসঅ্যাপে যে মেসেজ ছিল সেটা পড়বো। তবে তার আগে কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখছেন, যদি সন্তান দেখে বাবা মা সবসময় ফোনে ব্যস্ত তাহলে তার কাছে ফোন ব্যবহার স্বাভাবিক আচরণ বলে মনে হবে, কিন্তু যদি সে দেখে পরিবারের নির্দিষ্ট সময় ফোন ছাড়া সবাই একসাথে বসে গল্প করছে, কথা বলছে বা খেলা করছে, তাহলে সে ধীরে ধীরে সেই পরিবেশের সাথে মানিয়ে নেয়। প্যারেন্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ সত্য হলো, সন্তান আমাদের কথার চেয়ে আমাদের জীবনকেই বেশি গুরুত্ব দেয়। সন্তানকে বিকল্প আনন্দের সুযোগ দিন। ধন্যবাদ। আবার বাউরিয়া থেকে শান্তনু ঘোষ লিখেছেন, বড়দের থেকে মোবাইলের ব্যবহার শেখে ছোটরা, আমার বেলায় উল্টো, কারণ আমি আমার ছোট মেয়ের কাছ থেকে অনেক কিছু মোবাইল সম্বন্ধে শিখি। ভালো থাকবেন। তো বড় এস এম এস দিয়েছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, ছোটরা

0: এক ছোটরা এক ছোট্ট কুড়ি, নিষ্পাপ এক হাসি, তাদের মনে ভুলের ভেজ ভুলের বীজ বপন করা হলে তো বড়রা অজান্তেই করে থাকে। বড়দের থেকে ছোটরা শিখে মোবাইলের ব্যবহার, ছোটদের হাত হাতে ফোন না দিয়ে তাদের খোলা মাঠ খোলা আকাশ দেখতে দিন। বুক ভরা নিঃশ্বাস নিক, তারা সেখানে ছোট্ট শিশুর প্রাণের যে আবেদন, এই প্রকৃতির কে ছোট সেই সুযোগ আমাদের করতে হবে। প্রকৃতির সাথে মিশে মানুষের দুঃখকে তারা অনুভব করুক। এই ধরনের লিখে পাঠিয়েছেন, আমাদের এখন আর সময় নেই, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। আমাদের এই আজকের না, আমরা তো থাকবো ঠিক 45 পর্যন্ত।
1: হ্যাঁ একদমই, আমাদের আরেকটি হোয়াটসঅ্যাপ রয়েছে যেটি লিখে পাঠিয়েছে তপন সেন হালতুবাজার কসবা থেকে। লিখছেন, আজকের বিষয়ে বড়দের কাছেই মোবাইল ব্যবহার শিখে ছোটরা, একেবারেই ঠিক কথা। আমার মনে পড়ে ছেলেবেলার কথা, আমার মা বাবা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে জব ধ্যানে বসতেন, আমাদেরও উঠে পড়ে পড়তে বসতাম। পাড়ার লোকজন একই রকম ছিল, বাবার নেশা ছিল সকাল সন্ধ্যার রেডিওর খবর শোনার, কখনো ভালো গান, মা শুনতো বেতার নাটক। আমাদের অনুমতি ছিল না রেডিও খোলার। এখনকার মা বাবার একটু বেশিই সন্তানদের মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি দেন, অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেওয়া উচিত নজর রেখে। বড়রাও সতর্ক হয়ে সন্তানদের সামনে আজে বাজে জিনিস দেখে, আধুনিক মানুষের মোবাইল ফোনের প্রয়োজন, বয়স বুঝেই ফোন দেবেন, একটু নিজেদের বড়রা নিয়ন্ত্রণ করলে আখেরে ভালো হবে।
0: অর্থাৎ মোবাইল ফোন নিয়ে নানান ধরনের মেসেজ, নানান ধরনের হোয়াটসঅ্যাপ আমাদের কাছে আসছে, আমরা সেগুলো পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে, যে সেই মোবাইল ফোন কতটা আমাদের থাকা উচিত, কতটা আমাদের মতো করে থাকা উচিত। কারণ ছোটরাও তো শিখবে, আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন খেতে চায় না, একেবারে ছোটবেলায় তাদের বাবা মায়েরা তাদের মোবাইলে কার্টুন দেখায়, মোবাইল ফোন হাতে দিয়ে দেয়, ওই যে স্ক্রিনের প্রতি তাদের ভালোবাসা তৈরি হয়, সেই ভালোবাসা কিন্তু হঠাৎ করে কমে না। তাই একটা জিনিস মাথায় রাখতেই হবে, যে ছোটরা শিখছে কাদের কাছ থেকে, বড়রা তাদেরকে শেখাচ্ছে। এই যে বড়দের শেখানোটা, সেটা কখনো আমরা ভুলতে পারি না, কারণ বড়রা তাদের নিজেদের মতন করে শেখায়। সুতরাং আমরা মনে করি যে বড়দের কাছ থেকে ছোটরা শেখে তো অবশ্যই,
1: একদমই শিখতেই হবে, কারণ চোখের সামনে তাদের আইডলই তাদের বাবা মা অথবা অন্যান্যরা, তবে মা বাবাই মূলত। সেখানে আমরা যদি ঠিকঠাক অ্যাক্ট করি, তাহলে আমাদের বাচ্চারাও কিন্তু, শিশুরাও কিন্তু বাড়ির ঠিকঠাক জিনিস শিখবে, অন্তত সঠিক পথে যাবে। গাইড করা খুব প্রয়োজন, আর নিজেরা খুব ঠিকঠাক থাকা প্রয়োজন, তাই তো বিশ্বজিৎ? তাহলে ওরাও বাচ্চারাও কিন্তু একইভাবে এগোবে। আমাদের স্টুডিওর ঘড়ি বলছে আমরা গানে গানে আপাতত আপনার কথা থেকে বিদায় নেব, কিন্তু না, আমরা কোথাও যাচ্ছি না, আমরা কিন্তু ফিরছি ঠিক রাত 9:30 বাংলার ক্যানভাস নিয়ে, বিশ্বজিৎ সুস্মিতা।
0: আর বাংলার ক্যানভাসে কিন্তু একটা অদ্ভুত জিনিস থাকবে, মানে যেটা বাঙালি ভুলতে বসেছে, আমরা ভুলতে বসেছি, তেমন জিনিসই আপনাদের জন্য নিয়ে আসবো। ভেবে দেখবেন তো, যে যখন নস্টালজিক ছিলেন বা বাঙালি যখন নস্টালজিক ছিল, তখন এগুলোই শিখেছে কিনা। সঙ্গে থাকবেন বাংলার ক্যানভাসের ঠিক 9:30।

0: বাংলার ক্যানভাসে আজ বাংলার এক চিরাচরিত প্রথা ঘটক, অর্থাৎ বিয়েতে দুবারির সেতু বন্ধন বা মেলবন্ধন ঘটাত এই ঘটক রায়।
1: মধ্যবিত্ত বাঙালি পরিবারের বিয়ের মানচিত্রে ওই আদি পাবলিক রিলেশন অফিসারের মানে ঘটকদের কার্যালয় প্রায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে আজ। একটা সময় রবি ঠাকুর অমিত রায়কে দিয়েও ঘটকালি করিয়েছেন, আজ আর কোনো বিয়েতে ঘটক বিদায়ও দিতে হয় না, ভাবুন একবার।
0: আর সেই সব ঘটকদের কথা নিয়ে আমরা থাকব আপনাদের সঙ্গে বাংলার ক্যানভাসে। কখনো কখনো অনুষ্ঠান শুনতে শুনতে আপনার হয়তো মনে পড়বে, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার পরিবারের কোনো প্রিয়জনের বিয়েতে এই ঘটক ঠিক কী ধরনের ব্যবহার করেছিল, বা আপনার পাড়ায় বা আত্মীয়ের বাড়িতে বিয়ে খেতে গেছেন তখন ঘটক কী বলতো, আর ঘটক কীভাবে একটা বিয়ে আয়োজন করতো, সেসব নিয়ে থাকবো। এই ঘটকদের কথা যেমন সমাজে রয়েছে তেমন পুরাণে রয়েছে, আমাদের দেব দেবীদের কাছেও ঘটকের বিষয়টা কিন্তু রয়েছে, সেগুলো নিয়ে আজ বাংলার ক্যানভাস। কারণ এই প্রথা বাংলার ঘরে ঘরে, বিশ্বজিতা সুস্মিতা সেই প্রথাকেই আরও একবার তুলে আনছে আপনাদের কাছে। বাঙালি সংস্কৃতির একটা অংশই ছিল এই ঘটক।

0: ঘটকালি নিয়ে তো অনেক গল্প আছে রিলসে এবং রিয়েল লাইফে। আপনিও কোনো কোনো গল্পের সঙ্গে হয়তো নিজেকে মানিয়ে নিতে পারবেন, কিন্তু ঘটকদের কথা চেষ্টা করেও ভুলতে পারবেন না।
1: ভম্বল তার মামার সঙ্গে নতুন এক ব্যবসা শুরু করল। মামা প্রবঞ্জন হালদার, পেশা ঘটকালি করে। একদিন নীলাদ্রির দাদুর কাছে ভম্বলের ডাক পড়ল। তিনি ভম্বলকে দায়িত্ব দিলেন নাতির জন্য পাত্রী খুঁজে বের করার। প্রবঞ্জন এবং ভম্বল পাত্রী খোঁজার কাজ শুরু করলেন, কিন্তু ছোট্ট একটা ভুল বোঝাবুঝি পুরো পরিস্থিতি বদলে দিল। শুভ্রা আধুনিকা সেই হতে পারত নীলাদ্রির যোগ্য পাত্রী, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তাকে বিয়ে করতে হচ্ছে একজন প্রবীণকে। সবাই শুভ্রাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু শুভ্রা নিজের কথায় অনড়। কিছুতেই সে তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবে না। একদিন শুভ্রা নীলাদ্রির সঙ্গে দেখা করে, তারপরেই পরিস্থিতি বদলে যায়। ভম্বল আর প্রবঞ্জনের ঘটকগিরি প্রশ্নের মুখে পড়ে।
0: এই গল্পের পরের অংশ আপনাদের শোনাব গানের পরে।

সুস্মিতা যে ঘটকালির গল্প শোনালো, সেই ঘটকালির গল্প কিন্তু 1979 সালের। এই গল্প নিয়ে বিমল রায় ছবি তৈরি করেছেন। কোথায় বলে রিলে রিয়েল লাইফ উঠে আসে, এটাই কথা। এটাই ছিল বাঙালির পাত্রপাত্রী খোঁজার বাস্তব ছবি। কিন্তু আম বাঙালি ভুলতে বসেছে ঘটকদের। এখন আর বিয়েতে ঘটক বিদায় দিতে হয় না। পুরনো সিনেমায় গল্পে ঘটকদের দেখা পেলেও বাস্তবে তাদের পাওয়া কঠিন। তারা এখন বিশ্বাস করে ঘটক বিদায় হলে কাঠাময় আম বাঙালির মনে সমঝে চলা ডিটেলস খুঁজি ড্রয়িং রুমের কোণে, কারণ এরাই কিন্তু বাংলার আদি পাবলিক রিলেশন অফিসার। বলবো সেই কথা গানের বিরতির পর।

আজ বাংলার ক্যানভাস জুড়ে কথা বলছি ঘটকদের নিয়ে, বিশ্বজিৎ আর সুস্মিতা। ঘটকের প্রিপেইড, পোস্টপেইড এবং বোনাস ফি, আসবই সব কথায়। তবে তার আগে যাব গানে গানে সংবাদ বিরতিতে, ফিরব ঠিক রাত 10:10।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামী সোমবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গণনার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আগামীকাল অনুষ্ঠিত হবে। ছত্তিশগড়ের কাঁকের নারায়ণপুর সীমান্তের কাছে IED বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর 4 জওয়ান প্রাণ হারিয়েছেন। বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রসূন যোশী প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। BCCI আজ 2026 ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে আজ পুনর্নির্বাচনে ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের শেষ পাওয়া তথ্য অনুযায়ী গড়ে ভোট পড়েছে 90%। অন্যদিকে 144 ফলতা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে যে অভিযোগ জমা পড়ে তার ভিত্তিতে এখনও পর্যন্ত পুনর্নির্বাচনের কোনো সিদ্ধান্ত জানায়নি কমিশন। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামী সোমবার। বিধানসভা নির্বাচনে গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি রয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ECI নেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হবে। গণনা চলাকালীন শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কাউন্টিং হলের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি থাকছে না। পশ্চিমবঙ্গে ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত সাংবিধানিকভাবে উপযুক্ত, তৃণমূল কংগ্রেসের সাংবিধানিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই বলেও অভিযোগ করেন তিনি।
1: বিগত 10-12 বর্ষে ভিন্ন ভিন্ন न्यायालय के स्तरों पर लगभग 80 बार से अधिक TMC कोर्ट जा चुकी है, हर बार उसे मुंह की खानी पड़ी। सर्वोच्च न्यायालय ने भी आज स्पष्ट रूप से संवैधानिक दृष्टि से किसी चुनावी प्रक्रिया में हस्तक्षेप करने से की तृणमूल कांग्रेस की याचिका खारिज कर दी।
0: আগেই জানানো হয়েছে ভোট গণনার কাজে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি আগামীকাল অনুষ্ঠিত হবে। দুপুর 2টায় শুরু হয়ে পরীক্ষা বিকেল 5টা পর্যন্ত চলবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় দুপুর 1:30। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের অনুমোদনক্রমে 2019 সাল থেকে স্নাতক পর্যায়ের মেডিকেল শিক্ষায়

0: এর উদ্দেশ্যে এই নিট ইউজি পরীক্ষাটি হয়ে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য হিসেবে ডক্টর আর বালাসুব্রহ্মণ্যম এবং ডক্টর জোরাম আনিয়ার নিয়োগের অনুমোদন করে দিয়েছেন। মন্ত্রিসভার সচিবালয়ের তরফে এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10 থেকে বিকেল 4 পর্যন্ত গীতাঞ্জলির প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9 পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ছত্তিশগড়ের কাঁকের নারায়ণপুর সীমান্তের কাছে আইইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর 4 জওয়ান প্রাণ হারিয়েছেন। মাটিতে পুঁতে রাখা আইইডি নিষ্ক্রিয় করার সময় তাতে বিস্ফোরণ হয়। ইন্সপেক্টর সুখরাম ওয়াটি, কনস্টেবল কৃষ্ণ কুমড়া, সঞ্জয় গারপালে এবং পরমানন্দ কুমড়া গুরুতর আহত হন, পরে তাদের মৃত্যু হয়। বাস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, আত্মসমর্পণকারী মাওবাদী এবং অন্যান্য সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে বাস্তার ডিভিশন থেকে একাধিক আইডি উদ্ধার এবং নিষ্ক্রিয় করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আজ বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সাহিত্যিক ও গীতিকার প্রসূন যোশীকে প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে প্রসার ভারতী আরও উন্নত হবে। উল্লেখ্য, এর আগে শ্রী যোশী সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনেরও চেয়ারম্যান ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীর শৌর্য কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও তারা মানুষকে যথাসম্ভব সহায়তা দিয়ে থাকে। নতুন দিল্লিতে আজ অপারেশন সিঁদুরের 1 বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যোগ দেন। শ্রী সিং বলেন, ভারতীয় সেনার অদম্য সাহস অপারেশন সিঁদুরকে ইতিহাসের এক সোনালি অধ্যায়ে পরিণত করেছে। দেশ মাতৃকার প্রতি সেনাবাহিনীর ভালোবাসা এবং দেশ সেবায় তাদের আত্মত্যাগের কথা এদিন তার বক্তব্যে উঠে আসে। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় সশস্ত্র বাহিনী অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের আত্মত্যাগের কাহিনী সকলের সঙ্গে আরো বেশি করে ভাগ করে নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
1: मैं उन वीर जवानों को सत सत नमन करता हूं जिनके त्याग और बलिदान से हमारा राष्ट्र आज पूरी तरह से सुरक्षित है, जिनके अदम्य साहस की गूंज आज पूरे देश में सुनाई दे रही है। मैं ऑपरेशन सिंदूर का जिक्र करना चाहूंगा कि हर योद्धा को और उनके परिजनों को नमन करता हूं। और जब ऑपरेशन सिंदूर के दौरान मैं अपने जवानों से मिल रहा था तो मैं निश्चित रूप से भावुक हो गया था। युद्ध भूमि पर पराक्रम दिखाना हो या पीड़ितों की सेवा करनी हो, हमारी सेनाओं ने हर जगह अपना शौर्य का परिचय दिया है।
0: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং সি ডটের সহযোগিতায় তৈরি সচেত নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে। এই সিস্টেমটি পরীক্ষা করার উদ্দেশ্য নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে SMS এর মাধ্যমে আজ মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগের সতর্কবার্তা পাঠানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বুদ্ধ পূর্ণিমা তিথিতে গতকাল লেতে তথাগত বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নের প্রদর্শনের উদ্বোধন অত্যন্ত আনন্দের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই স্মৃতিচিহ্ন কপিলাবস্তুর পিপ্রাহোয়া স্তূপের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রদর্শনীটি চলবে 14 মে পর্যন্ত। এলপিজি সরবরাহ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস মজুত রয়েছে বলে সরকার ফের জানিয়েছে। পশ্চিম এশিয়ায় সংকটের মধ্যেও গৃহস্থ বাড়িতে এলপিজি সিলিন্ডারের 100% সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, গতকাল অনলাইনে এলপিজি সিলিন্ডারের বুকিং 99% পৌঁছেছে এবং ওটিপি ভিত্তিক গ্যাস সরবরাহ 94% বেশি বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। 17 এপ্রিল থেকে সংঘর্ষবিরতি কার্যকর হলেও ইসরায়েল এবং ইরান সমর্থিত হেজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে সংঘাত অব্যাহত। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, প্রথমে একটি বাড়ি এবং তারপরে একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে প্রাণ হারান 5 জন। শৌকিন গ্রামে পৃথক হামলায় আরও 2 জন নিহত হয়েছেন। এদিকে হেজবুল্লাহ জানিয়েছে, তার উপকূলবর্তী বায়েদ গ্রামে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই আজ 2026 আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। অধিনায়কের দায়িত্ব পালন করবেন হরমনপ্রীত কৌর এবং সহ অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন স্মৃতি মান্ধানা। ইংল্যান্ডের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী 12 জুন শুরু হবে। ফাইনাল ম্যাচটি হবে লর্ডসে 5 জুলাই। দলে রয়েছেন শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ, ভারতী ফুলমালি, রিচা ঘোষ, জস্তিকা ভাটিয়া, রাধা যাদব, নন্দিনী শর্মা প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামী সোমবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গণনার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আগামীকাল অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM Gold।

0: বাংলার ক্যানভাস নিয়ে বিশ্বজিৎ আর সুস্মিতা আপনাদের সঙ্গে, কারণ আজ কথা হচ্ছে ঘটক নিয়ে।
1: ঘটক নিয়ে বাংলার ক্যানভাসে বাংলার সেই চিরাচরিত ঘটকের বিদায়, কিভাবে ঘটকরা ঘটকালি করত এবং কিভাবে তা যুগে যুগে দেখা গেছে উন্নততর হতে হতে আজ একটা অদ্ভুত কি বলবো অনলাইন জায়গায় এসে পৌঁছেছে। যাই হোক না কেন, তাই নিয়ে ছবি, গল্প, সাহিত্য কি হয়নি, বিশ্বজিৎ আর সুস্মিতা সেই সমস্ত গল্প আড্ডা তুলে ধরছে আপনাদের সামনে বাংলার ক্যানভাস জুড়ে। বলছিলাম না এর আগে যে ঘটকই ছিল বাংলার আদি পাবলিক রিলেশন অফিসার, ঘটকের প্রিপেড, পোস্টপেড এবং বোনাস ফি ছিল।
0: এতক্ষণ সংবাদ হলো, তারপরে আবার আসলাম ঘটকের কথায়। তবে একটা গানের এই ঘটক শব্দটার সঙ্গে কোথায় একটা ভালোবাসার সম্পর্ক আছে। এ তর্ক রয়েছে যে ঘটক যখন বিয়ে দেন তখন তো ভালোবাসা হয় বিয়ের পরে। আমাদের এখন যেমন ভালোবাসা বিয়ের আগে বিয়ের পরে, তখন কিন্তু ঘটকরাই সার্টিফিকেট দিত আর সেখান থেকেই শুরু হতো প্রেম বা ভালোবাসা। তাই আজ প্রথমে ভালোবাসার পদ বলি, তারপর ঘটকের কথা।

ভালোবাসার এই পদাবলিতে আদি পাবলিক রিলেশন অফিসার এই ঘটক। একটা সময় বাঙালি বিয়ের সেরা পাবলিক রিলেশন অফিসার ছিল এই ঘটকরা। নিমেষেই তারা বিবাহযোগ্য ছেলে মেয়েদের ইমেজ বিল্ডিং করে দিত, তৈরি করত বংশ মর্যাদার সুনাম। এটাই ছিল।

লক্ষণ, কখনো গায়ের রং, সব মিলিয়ে পাত্রপাত্রের মিল করা ছিল দুঃস্বার্থ ব্যাপার। আর এই দুঃস্বার্থ সাধন করতেন গ্রাম বাংলার এই ঘটকরা। তা আপনি তাকে পাবলিক রিলেশন অফিসার না বলে কি বলবেন বলুন? নিমেষেই ইমেজ বা ভাবমূর্তি বদলে দিত বা নতুন করে তৈরি করত পাত্র বা পাত্রীর, কন্যা বা বরের ভাবমূর্তি বা ইমেজ। তবে এ কাজে একেবারে নিঃশর্ত ছিল না, বা এই কাজ সামাজিক কাজ, বিনা বেতনে হতো এমন নয়। এর সঙ্গে কিন্তু অর্থের একটা সম্পর্ক ছিল। সুস্মিতা সে অর্থের কথা আপনাদের আগে স্মরণ করিয়েছে, প্রিপেডের কথা, পোস্টপেডের কথা, বোনাসের কথা। কিন্তু টাকা পয়সার ব্যাপার তো, একবার একটু গান শুনে আবার চলে আসি এই টাকা পয়সার ব্যাপারে। তখন বিস্তারিত বলবে যে সত্যি ব্যাপারটা কী।

0: এই নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়, এটাই তো মূল সংশয়। ঘটক যখন নির্বাচন করে দেয়, সে কি সবসময় নেয় কি নেয় না, এইটা নিয়েই আমাদের নানান ভাবনা চিন্তা। কারণ একটু আগে আপনাদের বলেছিলাম ঘটক বিদায়ের ক্ষেত্রে যে তত্ত্বের কথা, পেমেন্টের কথা, পেমেন্ট কি করে হবে, প্রিপেড না পোস্টপেড, এরকম নানান ভাবনা আমাদের মাথায় রয়েছে। তাই একেবারে সেই প্রিপেড পোস্টপেডের বা বোনাসের কথা সুস্মিতা আপনাদের শোনাবে।
1: বর আর কনে পক্ষের মধ্যে যোগাযোগ ঘটিয়ে বিয়ে করিয়ে দেওয়ার মধ্যস্থতা করাই ছিল তো ঘটকের কাজ। বাংলা অভিধান অবশ্য বলছেন ঘটকের অর্থ ঘটনার সংঘটিতা। আগে বাঙালিদের মধ্যে ছেলে মেয়েদের মেলামেশার তেমন সুযোগ ছিল না, পূর্ব পরিচয় স্বেচ্ছায় বিয়ে করার সামাজিক বিধিও ছিল না, তাই ঘটকের ছিল রমরমা। কেউ কেউ ঘটকালি করেই জীবন কাটিয়ে দিতেন, এটাই ছিল তাদের একমাত্র পেশা। প্রিপেড এবং পোস্টপেড উভয় পদ্ধতিতেই ঘটকদের ফি নির্ধারণ করা হতো, এছাড়াও বিয়ের পরে তো থাকতই বোনাস পুরস্কার হিসেবে। আর আর অনেক গোপন কথাও গোপন থাকতো না কিন্তু। ঘটকের একটা মডেল ছবি আমাদের সামনে ভেসে ওঠে তো, ঘটককে সবাই অনেকটাই আমরা ওই মজা করে যতটা পারা যায় একটু বেশ আওয়াজ দেওয়া ব্যাপারটা আর কি থাকতোই। পেশারা পাঞ্জাবি পরা, মুখে দাড়ি, মাথায় টুপি আর বগলে ছাতা নিয়ে হেঁটে চলা এক বিজ্ঞ মানুষ। তার সঙ্গে আশেপাশের কয়েকটা গ্রামের প্রায় সবারই দেখা যায় জানাশোনা। তবে ঘটকের কাজে খুব একটা সোজা তা তো নয়। এ যুগের তদন্তমূলক সাংবাদিকদের মতো ঘটকালির কাজ করতে হতো তাকে গোপনে। একমাত্র বরপক্ষ আর কোনে পক্ষের মধ্যে সহমত হলে তবেই ওই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা জানতে পারত। একেবারে গ্রামের দিকে বা প্রত্যন্ত গ্রামে ঘটকালির পর কেউ খুশি হয়ে টাকা দিত, কখনো বা বিয়ের পর দুপক্ষ থেকে পোশাক উপহার দিতেন। তবে তিনি সবচেয়ে বেশি কদর পেতেন বিয়ের দিনে। বিয়ে দিলেই যে তার কাজ শেষ হতো এমন নয়, বিয়ে ভালো হলে তো ঘটকের সুনাম বাড়তই, আর খারাপ হলে তাকে মুখ ঝামটা খেতে হতো। অর্থাৎ বিয়ের পরেও পাত্রপাত্রী এবং দুই পরিবারের খোঁজ তাকে রাখতে হতো, এত সাহায্যে ছাড়ান ছিল না।
0: এরকম নানান ঘটকদের কথা নিয়ে এবং আমাদের পুরাণ শাস্ত্রে ঘটকদের কথা আছে, সেগুলোতেও থাকবো। তবে শুধু ঘটকদের কথা বললে হবে, বিয়ে তো মন যখন খুশি খুশি লাগে, একটা গান শুনে নি আমরা, ওই গানটা ওই যে বনমলি তুমি পরজন্মে হয়ে রাত,
1: আহা শুনতেই হবে।

পরপর দুটো ভালো গান শুনে আবার ফিরে এলাম সেই বিয়ের প্রসঙ্গে, ঘটকের প্রসঙ্গে। হিন্দু শাস্ত্রে এবং পুরাণে এই ঘটকদের আমরা দেখতে পাই। শিব এক ব্রাহ্মণের বেশে পার্বতীর কুটিরে আসেন। ব্রাহ্মণকে দেখে পার্বতী পরম সমাদরে তাকে আসন পেতে দেন, কুশল খবর নেন, ফল খাবার পরিবেশন করেন। কথায় কথায় পার্বতীর তপস্যার কারণ জানতে পেরে ব্রাহ্মণদেব চমকে ওঠেন। তিনি বলেন, এ কি বলছো তুমি, শিবের পত্নিত্ব বরণ করতে চাও? তোমার কি মতিভ্রম হয়েছে? তুমি সোনা ফেলে কাঁচের কদর করছো, চন্দন রেখে গায়ে কাদা মাখতে চাইছ, হাতিকে বাদ দিয়ে বলদকে নিজের বাহন বানাতে চাইছ, গঙ্গার জল রেখে কুয়োর জল পান করতে চাইছ, তোমার পক্ষে এসব মানায় বলো? তুমি মহান হিমবানের কন্যা, সকল দেবতা তোমার আত্মীয়, আর তুমি চাইছ ওই শ্মশানবাসী শিবের সঙ্গ? পার্বতী তখন ব্রাহ্মণকে বলেন, শিব সকল দেবতার দেবতা, এর জন্যই তো তিনি দেবাদিদেব, মহাদেব। ব্রাহ্মণ বলেন, রাখো তোমার দেবাদিদেব, শিবের ট্যাকে একটাও কানাকুড়ি নেই, তার সহচরগণ সব ভূত পেত পিশাচগণ, সারা গায়ে ছাই মেখে ঘুরে বেড়ায়, মাথায় বিরাট জটা, তিনটে চোখালা পাঁচ মুখ রাক্ষস একটা, আর তুমি কোমলপতি, সুন্দরী, শিক্ষিতা, তপস্বিনী, তোমার সাথে শিবের বিয়ে হলে সবাই হাসবে, মান সম্মান সব ধুলোয় মিশবে, তুমি বরং অন্য কোনো দেবতাকে বিয়ে করো, দেবরাজ ইন্দ্র তোমার যোগ্যপতি হতে পারবেন। কি হলো তারপর? ব্রাহ্মণের মুখে এই কথা শুনে তো বিজয় চটলেন পার্বতী। তারপর পার্বতী কি করলেন সে কথায় আসবো গানের বিরতির পর, কারণ গানেও রয়েছে আমাদের এই বাংলার নানান ঐতিহ্যের কথা, নানান ভালোবাসার কথা।

0: দেখুন, ভালোবাসা নিয়ে এত কারবার, আর সেখানে ঘটক মশাই ভালোবাসাকে জুটতে আসেন, সেলাই করতে আসেন। আর আমরা এতক্ষণ বলছিলাম শিব আর পার্বতীর কথা, শিব পার্বতীর গল্প কিন্তু শেষ হয়নি। পার্বতীকে যখন সেই ব্রাহ্মণ বোঝানোর চেষ্টা করছে, কেন শিবের পিছন পিছন যাচ্ছ, আরো কত ভালো ছেলে আছে, তাদেরকে বিয়ে করো, তোমার মতো একজন গুণবতী মেয়ে সে কেন শিবকে বিয়ে করবে, তারপর কি হলো?
1: ব্রাহ্মণের মুখে শিব নিন্দা শুনে পার্বতী যতটা আশ্চর্য হলেন, তার চেয়ে বেশি বীতশ্রদ্ধ হলেন। তিনি ব্রাহ্মণকে তার কুটির ছেড়ে যেতে বললেন, নিজে উঠে দাঁড়িয়ে অন্যদিকে হাঁটা ধরলেন। এমন সময় কে যেন বলে উঠলেন, আমাকে পেতেই এত তপস্যা, এখন আমাকেই তাড়িয়ে দিচ্ছ? পার্বতী মুখ ঘুরিয়ে দেখেন শিবের গম্ভীর মুখে হাসির ঝলকানি। শিবের দর্শন পেয়ে পার্বতী লুটিয়ে পড়লেন। শিব তাকে তার পত্নী হওয়ার বর দিলেন। পার্বতীর তপস্যা পূর্ণতা পেল। হৃদয় ভরা আনন্দ নিয়ে পার্বতী গৃহে ফিরে গেলেন। শিব মহাকাশীতে গিয়ে সপ্ত ঋষিকে ডেকে পাঠালেন। তারা এসে শিবের সাথে দেখা করলেন। শিব তাদের হিমালয়ের কাছে বিয়ের ঘটক হিসেবে পাঠালেন।
0: সেখানেও কিন্তু ঘটক, শিব আর পার্বতীর বিয়ের ঘটক। সপ্তর্ষি আকাশ পথে উড়ে হিমালয়ে গৃহে এলেন। দূর থেকে হিমালয় দেখলেন, সাতটি উজ্জ্বল সূর্য তাদের তার প্রাসাদের দিকে ধেয়ে আসছে। হিমালয় তাদের সাদর অভ্যর্থনা করলেন। সপ্ত ঋষি হিমালয়ের কাছে শিবের সাথে তার কন্যা পার্বতীর পানি প্রার্থনা করলেন। হিমালয়ের আনন্দের সীমা রইল না। তিনি ও তার পত্নী মেনকা এক বাক্যে রাজি হয়ে গেলেন। এভাবেই আমাদের পুরাণে মহাকাব্যে শিব এবং পার্বতী এক হলেন। আর যখন তাদেরকে পাঠানো হলো, অর্থাৎ এই সপ্ত ঋষি হিমালয়কে যখন বললেন, বোঝালেন, মেনকা কিন্তু প্রথম দিকে সেটা পুরোটা মেনে না নিলেও আস্তে আস্তে মেনে নিলেন। কারণ পার্বতী তো এতদিন তপস্যা করছিলেন শুধুমাত্র শিবের কাছে পৌঁছানোর জন্য, আর শিবও ছদ্মবেশে দেখলেন পার্বতীর মন বোঝার চেষ্টা করলেন, আর পার্বতী সেইভাবেই নিজেকে সঁপে দিলেন, নিজের সততা ভালোবাসা। সেই কারণেই এখন শিবও রাজি, পার্বতীও রাজি, তাই পাঠানো হলো ঘটক হিসাবে ওই সপ্ত ঋষিকে হিমালয়ের কাছে। শিবের এই কথা শুনতে শুনতে আমরা একটা গান শুনবো, তারপর চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসবো ঠিক 11:10 মিনিটে। সঙ্গে থাকবেন আপনারা।

গেছিলে, চল চল চল। আসিস তো না খেতে বিয়ের ভোজ, রুই কাতলা কখন চাই নিয়ে রাখিস খোঁজ। আশু ভাই করিম চাচা এসো গো সবাই, আশু ভাই করিম চাচা এসো গো সবাই। আসরে ঢোল বাজিও বাজিও সানাই, টুকটুকে বউ আনবে আমার ভাই। গলা ছেড়ে গলা।

0: আজন সবার পায়ে করি নমস্কার, আসবেন দয়া করে আমাদের ছোট্ট করে, আসবেন দয়া করে আমাদের ছোট্ট করে, আমার ভাইয়ের বিয়ের দিনে শুধু একটি বা
1: আসবো বই
0: মহাজন সবার পায়ে করি নমস্কার।
1: ও বাবুল কাকা তুমিও এসো গো, হাঁটিতে এসো সবাই, না থাকা।

কান গলা ছেড়ে কান গলা ছেড়ে পরে পচা পটলা নেড়া বেটে হ্যাংলা পরে পচা পটলা নেড়া বেটে হ্যাংলা হাদারাম ক্যাবলা আশা চাই আশা চাই আশা চাই ওগো দাদু দিদিমা ওগো মামা মামিমা ওগো দাদু দিদিমা ওগো মামা মামিমা ওগো পিসে পিসিমা আশা চাই আশা চাই আশা চাই এসো কিন্তু

0: টুকটুকে বউ আনবে কিনা জানা যায় না, কিন্তু টুকটুকে বউ আনার ব্যবস্থা যিনি করেন তিনি ঘটক মশাই। গ্রাম বাংলায় ঘটক মশাইদের ছবিটা কিন্তু একেবারে অন্য।
1: গ্রাম বাংলায় আগে ঘটকদের কদর ছিল দেখার মতো, যদিও তিনি মেলাতে পারতেন, মানে যদি আর কি তিনি মেলাতে পারতেন তাহলে দুই পরিবারের মানুষ তো তাকে মাথায় তুলে রাখত। তবে দুই পরিবারের ইচ্ছে অনিচ্ছে আদান প্রদান সবটাই হতো গোপনে। দুই পরিবারের চাওয়া পাওয়া ঘটকের মধ্যে দিয়ে পৌঁছে যেত একে অন্যের কাছে। কোনো কোনো ক্ষেত্রে আলাপ আলোচনা আপোষ করতে হতো, সে কাজ যে খুব একটা সহজ ছিল তা নয়। জেদি পরিবারকে বশ্যতায় আনতে বেশ সময় লাগত। আবার কোনো কোনো ক্ষেত্রে নিরাশও হতেন ঘটক, হাজার চেষ্টা করেও বাগে আনতে পারতেন না কোনো পক্ষকেই, অগত্যা দুটো পরিবারের পদ্মদিকে চলে যেত। ঘটকের নিজের ইমেজের ওপর নির্ভর করত তার আত্মবিশ্বাস। আত্মবিজ্ঞাপনে তিনি সব সময় গিয়ে থাকতেন, রেফারেন্স রেডি রাখত সবসময়। তবে এই পেশায় আসতে গেলে আলাদা প্রশিক্ষণের দরকার ছিল না, বংশ পরম্পরায় চলে আসতেই পেশা। যোগ্যতা বলতে চালচলনে চতুর, যেমন মুখেও মধুর বুলি, বংশ পরম্পরায় পেশা বিয়েতে ঘটকালি। পাত্র বলুন পাত্রী বলুন যেমনটি ঠিক চাই, জুটিয়ে দেবেন ঘটক মশাই, ভাবনা কিছু নাই।

0: এই ধুম লেগেছে খ্যাপার মনে, ধুম যখন লাগে কন্যার মনে তখন তো অবলম্বন করতেই হয় সেই সব যারা একেবারে আমাদের কন্যা খুঁজে নিয়ে আসে সেই ঘটকদের। ঘটকদের কথা কিন্তু শুধু পুরাণে নেই, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ নিয়ে এসেছেন ঘটকের প্রসঙ্গ শেষের কবিতায়।
1: বাঙালির এই ঘটকালিকেই সম্ভ্রান্ত করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। শেষের কবিতায় লিখেছেন, অমিত যোগমায়ের কাছে এসে বললে, মাসিমা ঘটকালি করতে এলেম, বিদায়ের বেলা কৃপণতা করবেন না, পছন্দ হলে তবে তো, আগে নামধাম বিবরণ।

নামটা বলো। অমিত বললে, নাম নিয়ে পাত্রটির দাম নয়, তাহলে ঘটক বিদায়ের হিসাব দিয়ে কিছু বাদ পড়বে দেখছি। দার্শনিক দৃষ্টিতেই রবীন্দ্রনাথ অমিত ও লাবণ্যের বিবাহকে অন্য মাত্রা দিয়েছেন। পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষকে চিনিয়েছেন বংশমর্যাদা আর আত্মসম্মান দিয়ে। এমনও শোনা যায়, পাত্র বা পাত্রীর নিজস্বতা থাকলেও ঘটক সেটা, মানে যদি কোনো খুঁতো থাকে, ঘটক সেটা মেরামতের চেষ্টা করে। তার দর্শন, পৃথিবীর কোনো পাত্র খারাপ নয়, পৃথিবীর কোনো পাত্রীও খারাপ নয়, কিন্তু কোনো কোনো বিয়ের ক্ষেত্রে ঘটকের গোপন শর্ত থাকে, বড় কোণের প্রথম দেখা কিন্তু বিয়ের রাতেই হবে।

ঘটকের কথা বলতে গেলে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বাংলা সাহিত্যে অনেক অনুষঙ্গ রয়েছে ঘটকের। সে হিসাব দেওয়া মানে ভার, সে হিসাব কে বলবে যে এত ঘটকের কথা আমরা জানি। কিন্তু দু তরফের বাড়ি তিনি যাবেন নিয়ম মতো, ঘুরিয়ে কথার জবাব দেবেন, প্রশ্ন করুন যত। পাত্র কেমন, পাত্রী কেমন, মুখের কথাই শুনে বুঝে নিতে হবে সে আপন অনুমানে। এটা আরও একবার বলি, মানে এই যে ঘটকের কথার চাতুরী অস্ত্র হয়ে ওঠে, তিনি এরাবল্লি প্রসন্নর থেকেও বেশি কথায় সুইং করাতে পারেন। দুটো কাজে তিনি সিদ্ধ হস্ত, একদিকে ছেলের ব্র্যান্ডিং আর পাত্রপাত্রীর ব্র্যান্ডিং এবং পরিবারের ব্র্যান্ডিং, এই তিনটে কাজ তাকে করতে হতো। তাহলে কেমন হবে তার যদি বৈশিষ্ট্যের কথা বলি, দুই তরফের বাড়ি তিনি যাবেন নিয়ম মতো, ঘুরিয়ে কথার জবাব দেবেন, প্রশ্ন করুন যত। পাত্র কেমন, পাত্রী কেমন, মুখের কথায় শুনে বুঝে নিতে হবে সেসব আপন অনুমেনে। আর এই পাত্রপাত্রীর খবর দেওয়া নেওয়ার ক্ষেত্রে সেই সময় ছিল চিঠি। হয়তো দূরে কোথাও থাকেন পাত্রী বা পাত্র, ঘটক এসে তার পরিচয় দিল, ছবি এলো, আর তারপর সেই পাত্রী সম্পর্কে বা পাত্র সম্পর্কে চিঠি। আর চিঠি

নিয়ে যেতেন রানার। আর বিয়ের পর তারা বলতেন কে প্রথম কাছে এসেছে, ভুলে যেতেন ওই চিঠিটাই আসলে প্রথম কাছে এসেছে। আমরা থাকবো আমাদের অনুষ্ঠানে বাংলার ক্যানভাসে এই ঘটকদের কথা নিয়ে, পরপর দুটো গান, কে প্রথম কাছে এসেছি, তারপর রানার।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

0: এই রানাররাই কিন্তু চিঠি পৌঁছে দিত, আর সেই চিঠিতে থাকত পাত্র বা পাত্রীর সম্পর্কে নানা খবর। একদিকে ঘটক আর একদিকে রানার, এরাই এগিয়ে নিয়ে চলত এই জার্নি। একসময়ের পেশা হিসাবে এর কদরও ছিল। গুণীজনদের মুখে শোনা যায় ঘটকালি ভাই মহান পেশা, নাই কোনো এর জবাব, সব কথাকে দ্বিগুণ বলা ঘটকগুলোর স্বভাব। অনেক সময় তাদের জন্যেই উল্টো পাল্টা হয়, অসমদের সমান করতে অনেক কথা কয়। কিন্তু সেই ঘটকের পেশায় আজ বিলুপ্তির পথে, গ্রাম বাংলায় খুঁজে পাওয়া যায় না সেই সব ঘটকদের। আবার বলি, কি ছিল তাদের একদম মানে পেশাটাকে কিভাবে দেখত। গুণীজনদের মুখে শোনা যেত ঘটকালি ভাই মহান পেশা, নাই কোনো এর জবাব, সব কথাকে দ্বিগুণ বলা ঘটকগুলোর স্বভাব। অনেক সময় তাদের জন্যেই উল্টো পাল্টা হয়, অসমদের সমান করতে অনেক কথা কয়। আর সেই ঘটকের পেশাই আজ বিলুপ্তির পথে, গ্রাম বাংলায় খুঁজে পাওয়া যায় না সেই সব ঘটকদের। ভাবনায় স্বাবলম্বী হয়েছে গ্রাম বাংলাও, ছেলে মেয়েরা তাদের প্রিয়জনকে খুঁজে নেয়, রয়েছে ইন্টারনেট তার হাতছানি, রয়েছে ডেটিং অ্যাপ এবং নানান ম্যাট্রিমোনিয়াল ঠিকানা। সেই ঠিকানা ধরেই দুটো হৃদয় পৌঁছে যায় চেনা জংশনে। নস্টালজিক বাঙালির বিয়ের ধরনটা কিন্তু এক নেই,
1: পাল্টেছে এই বিয়ের ধরন। শতপাত্রের খোঁজ নিয়ে গঙ্গারামদের কথা বলার লোকের অভাব হয়ে উঠেছে। কেউ এখন আর দায়িত্ব নিয়ে নন্দলালকে বলবে না, জয়কালী জয়কালী বলে দাও, ঝুলিয়ে দাও ঝুলিয়ে।
0: আর আজকের বাংলার ক্যানভাসে আমরা এই হারিয়ে যাওয়া পেশা, বাংলার ঐতিহ্যের সংস্কৃতির সঙ্গে যার নিবিড় যোগ ছিল, সেই পেশাকেই তুলে ধরার চেষ্টা করেছি। কোনো বাড়ির কন্যা বা সন্তানকে বা পাত্র বা পাত্রীকে খুঁজে দেওয়াই ছিল তাদের কাজ। এবং একটা কথা একটু আগে বললাম না, মেরামতি করা, কার কি দোষ ছিল, কার কোথায় খামতি ছিল, সেগুলো অনায়াসে মেরামতি করে দিতেন। তারা আবার বোঝাতেন, কনভিন্স করানোর চেষ্টা করতেন তাদেরকে। আমরা এই পেশার কথা স্মরণ করালাম আজকের বাংলার ক্যানভাসে। গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরে আবার অন্য কোনো বাংলার ক্যানভাস নিয়ে ফিরে আসব। সুস্মিতা আর আমি
1: ভালো থাকবেন, শুভরাত্রি।

হলো শুরু, আমার হলো সারা, আমার সমস্ত বলা শেষ, আমার যা কাজ সারা হয়েছে। এরপরে নতুন যুগের ছেলে মেয়েদের হাতে ভবিষ্যতের কাজ। আমার শুধু এইটুকুই বলার যে তারা যেন পাশ্চাত্য দেশের অন্ধ অনুকরণ না করে নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তার সত্যিকারের গৌরবে প্রতিষ্ঠিত করে।

শুনছেন আধুনিক গান শিল্পী, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কথা সুকান্ত ভট্টাচার্য, সুর সলিল চৌধুরী।

হেমন্ত মুখোপাধ্যায়ের পরে নির্মলা মিশ্রর কণ্ঠে শুনলেন এই গানটি। শুনছেন আধুনিক গান, আবারও শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি। গানটির কথা সত্যেন্দ্রনাথ দত্তের, সুর সলিল চৌধুরী।

0: এবারে হেমন্ত মুখোপাধ্যায়। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

শুনছেন আধুনিক গান, গানটি শুনলেন মান্না দের কণ্ঠে। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুপর্ণ কান্তি ঘোষ। এবারের গানটির শিল্পী কিশোর কুমার, কথা শিবনাথ বন্দ্যোপাধ্যায়, সুর অমিত কুমার।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতুম জানেন?

কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র নিকলতা কেউ নহীঁ বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠল ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর আমায় করলো দেশান্তর সংসারে।

শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজ অন এআইআর অ্যাপে। এবারের শিল্পী নির্মলা মিশ্র।

춘친 아드니깐 রামকুমার চট্টোপাধ্যায়ের এই গানটি শুনলেন।

গানটি পরে এবারের শিল্পী শ্যামল মিত্র। মাফ করবেন, এবারের শিল্পী নির্মলা মিশ্র।

0: বলিস না কেন?
1: মরমে আছি যে মরে,
0: কোন বিধি সৃজিল তোরে, বাহ চাঁদিনীর জোছনা, এই নাম বুঝি তোর অঞ্জনা।

0: চিন্তা চাল করে।
1: যদি বলি তো
2: কি বলবি?
1: বাছা ফাঁদে পড়েছে পিরিতি, সে পিরিতি বুকে দাগা লাগিলে তিলে তিলে মরিবি। জাদু
3: তাই নাকি? মনের পাখি বনে ছিল কেমন করে ধরি গো, যেমন তেমন পা।

0: রং যে দুধ খয়ে
1: পিরিতি
0: ভাদরের দুধি চিড়া
1: পিরিতি
0: ভুলেও না ভুলি বাঁধি গাম ছায়
2: সহেলি
0: সহেলি।

0: তবে শোন,
1: বনেতে ছিল এক টিয়া, বনেতে ছিল এক টিয়া।

জানি যদি চাস আমারে এখনই সুনয়ন সুবাদনি। এ তুই জীবন তুই মরণ, তুই জীবন তুই মরণ, দিদি দিদি দিয়ে যা।

এতক্ষণ শুনলেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে 2:11। এখন শুনবেন বাংলা ছবির গান। প্রথমে ছবির নাম আমার তুমি, শিল্পী লতা মঙ্গেশকর।

শুনছেন বাংলা ছবির গান। এবারে সমবেত কণ্ঠে আরতি মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা শুনবেন সাত ভাই চম্পা ছবির গান।

0: শোন শোন শোন রে সখি, সদাগর বলছে ওকি, হায় রে হায় হায়।
1: ওর ঝুলি কোথায়? সদাও নেই তো মাথায়।
0: হায় রে হায় হায়।

আজ ঝুমুর ঝুমুর তোলে, আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে, আমি চাই না।

আগুন লাগালো গায়ে প্রভু আজ্ঞা শুনে, লঙ্কা দহন করে বীর লেজের আগুনে। যুদ্ধ করিতে লঙ্কা

শুনছেন বাংলা ছবির গান। এবারে রাহুল দেব বর্মন, ছবির নাম পুরুষোত্তম।

না না না, আমি দুঃখী, কত দুঃখী।

এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম অনুপমা, কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর অনুপম ঘটক।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:15। এখন নানা রঙের গান, প্রথমে অতুল প্রসাদী গান, শিল্পী শিখা বসু।

শুনছেন নানা রঙের গান। এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, শুনছেন অতুল প্রসাদী গান।

শুনছেন বাউল গান। এবারে পূর্ণদাস বাউলের কণ্ঠে শুনছেন বাউল গান।

শুনলেন বাউল গান শিল্পী পূর্ণ দাস বাউল। নানা রঙের গানে প্রথমে অতুল প্রসাদী গান, তারপর বাউল গান, এবং সবশেষে পূরবী দত্তের কণ্ঠে নজরুলগীতি।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ নটভৈরব। তবলায় ছিলেন হিন্দুল মজুমদার। এখন শুনবেন খেয়াল, শিল্পী শ্রীমতী কৌশাম্বী মুখোপাধ্যায়, রাগ জৌনপুরী।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল শিল্পী শ্রীমতী কৌশাম্বী মুখোপাধ্যায়, তবলায় ছিলেন তরুণ রায়, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য এবং তানপুরায় মীরা চ্যাটার্জি। রাগ জনপুরীতে শুনছিলেন এই খেয়াল পরিবেশনা। একটু পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 3রা মে, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। একটা একটা করে দিন পেরিয়ে, একটা একটা করে সপ্তাহ, একটা একটা করে মাস পেরিয়ে যায়। এই সেদিন আমরা সবাই নতুন বছর এলো বলে কত কি বললাম, দেখতে দেখতে মে মাস চলে এলো। কিন্তু মিল একটাই থাকে প্রত্যেকটা সপ্তাহ বা প্রত্যেকটা মাসের, বলুন, তা হচ্ছে শুক্র, শনি, রবি, সপ্তাহের এই তিনটে দিন শেষ আর শুরু। অনেকে রবিবার দিয়ে শুরু করেন, তাই বললাম শেষ আর শুরু। এই তিনটে দিন ঠিক ভোর 5টায় গল্পের ভাণ্ডার নিয়ে হাজির হই আমরা চিরন্তনীর আসরে। আপনাকে গল্প শোনাবো।

হ্যাঁ, এখানে গল্প মানে নিছক গল্প নয়, তার মধ্যে ধরা থাকে এমন কিছু বিশেষ বার্তা। কি সেই বার্তা, সে কথাই তো শুনতে চাই আপনাদের কাছে, হোয়াটসঅ্যাপে আর মেসেজে আপনার মনের কথা হয়ে। তবে এটা ঠিক কথা, আগে তো আসবে গল্প, তারপর আসবে ভাবনা, তারপর আসবে সেই মতামত, নিজস্ব মতামত। অবশ্যই গল্পের শেষে আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। আজ আমি সঙ্গে আছি ইন্দ্রাণী, আর আমার সঙ্গে আছেন আপনারা, আছেন একশোর সাথে। চলুন সবাই মিলে গল্প শুরু করা যাক। আর হ্যাঁ, এটাও তো ঠিক কথা, গল্পের মধ্যে যে বার্তা থাকে সেই একই বার্তা থাকে যে গানের মধ্যেও। আজকের গল্প কি দেখি আপনারা গেস করতে পারেন কিনা। আজকে বরং একটা গানের মধ্যে দিয়ে গল্পের সূচনা করি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কত রকম কাণ্ড করে বলা হলো গানটাতে, কি বলুন তো? সেই আলিবাবা 40 চোরের গল্প শুনছিলাম গানে গানে। একেবারে আজ শোনাব ডাকাতের গল্প, তিন ডাকাতের গল্প। যদিও এর মধ্যে একটা বিশেষত্ব আছে। চলুন গল্প তো শুরু হোক, তারপর জানা যাবে কি বিশেষত্ব আছে এই ডাকাতের গল্পের মধ্যে। ঘন অরণ্যের ভিতর দিয়ে গিয়েছে এক সরু পথ। লোকজন বলে সেই পথে গেলে মানুষ যেন নিজেকেই চিনতে পারে না। একদিন সন্ধ্যার ঠিক আগে সেই পথে হাঁটছিল এক যুবক, তার নাম অনিরুদ্ধ। জীবনের মানে সে খুঁজতে বেরিয়েছে, কিন্তু সে জানে না তার সামনে, তার অদূর বা সুদূর ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে। সে এক মনে হাঁটছে হাঁটছে। এই ঘন বন, ঘন জঙ্গলকে আপনি আপনার চারপাশের যে অস্থির অবস্থা, যে দৌড় দৌড় ছুট ছুট, কোনো দিকে যেন খেয়াল নেই, সেটাও ভাবতে পারেন। এই যে বলি না, একটা গল্পের মধ্যে আরো কিছু বলা থাকে, এই গল্পটা পড়তে গিয়ে আমার ঠিক তাই মনে হচ্ছিল। সত্যি তো, ঘন বন, সেখানে শুধু জঙ্গল, অন্ধকার আর গাছগাছালির ভিড়। আমাদের চারপাশেও অনেক অস্থিরতা, অনেক দিশাহীনতার ভিড় আছে না? আর তারই মধ্যে আমরা কোথাও যেন মাঝে মাঝেই পথহারা হয়ে পড়ি। কোথায় পথ খুঁজে পাব, সঠিক পথ আমার জন্য কোনটা হবে, এইসব নানান দ্বিধায় বারে বারে বারে বারে দ্বিধাগ্রস্ত হয়ে যাই। কিন্তু তাতে কি পথ চলা থামে? ওটাই তো জীবন।

যাই হোক, এই যে আমরা অনিরুদ্ধর কথা শুনছি, সে হাঁটতে হাঁটতে জীবনের মানে খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছে এক ঘন বনের মধ্যে। সে পথ চলছে পথ চলছে, হঠাৎ হঠাৎ কি হলো, ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো তিনজন ডাকাত। প্রথম জনের চোখ লাল, মুখে হিংস্র হাসি, সে গর্জে উঠল, ছিনিয়ে নাও, এর কাছ থেকে সব কিছু ছিনিয়ে নাও, এমনকি ওর প্রাণটাও ছিনিয়ে নাও। এই ডাকাতের নাম তম। তম মানে অন্ধকার, অলসতা আর ধ্বংস। দ্বিতীয় জন যে ডাকাত, সে একটা চতুর, তার লোভে চোখ চকচক করে। সে বলে, না না না, প্রাণ নেওয়ার দরকার নেই, ও যা কিছু আছে সব নিয়ে ওকে বেঁধে রেখে যাই, চলো, ব্যাস দেখবে ঠিক আমাদের কাজে আসবে। এ ছিল রজ। এই রজ ডাকাত চঞ্চল, লোভী, সবসময় কিছু না কিছু পেতে চাইছে, এই হচ্ছে রজ ডাকাত। যদিও ডাকাত, তবুও তৃতীয় জন যেন একটু শান্ত, তার চোখে অদ্ভুত এক কোমলতা। সে ধীরে ধীরে এগিয়ে এলো, বলল খুব শান্তভাবে অথচ দৃঢ়ভাবে, না এভাবে নয়, আমরা ওকে লুটে নিতে পারি কিন্তু ক্ষতি কেন করব। এই ডাকাতের নাম সত্য। তার মধ্যে ছিল আলো, তার মধ্যে ছিল মায়া আর শান্তি। তবুও নিয়ম মেনে তারা অনিরুদ্ধর সমস্ত কিছু কেড়ে নিল। নিয়ম মেনে, ডাকাতির যে নিয়ম, ডাকাতি করা, আর ডাকাতরা তাই করল। যাই হোক, তারা তার সব কিছু কেড়ে নিল। রজ মানে রজ ডাকাত তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলল, আর তম ডাকাত খুশি হয়ে দারুণ হা হা করে হেসে উঠল। আর তারপরে তিনজন ডাকাত চলে গেল তাদের নিজস্ব পথে। পথ খুঁজতে বেরিয়েছিল অনিরুদ্ধ, আর সে পথেই তার যা কিছু ছিল সর্বস্ব কেড়ে নিল, সত্য, রজ আর তম। তিন ডাকাত।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে ডাকাতিয়া বাঁশি। বাঁশিতেই ভালো লাগে, কিন্তু ডাকাতেরা বাঁশি বাজিয়ে আসে কি? ওই একজন ডাকাত ছিল যে তার সবার মনোহরণ করার জন্য বাঁশি বাজাত। সত্যি একটা শব্দ আমাদের কাছে কত রকমের ব্যঞ্জনা নিয়ে আসে, তাই না? কোথাও সুখ, কোথাও আনন্দ, কোথাও আতঙ্ক। যাই হোক, গল্পে এগোই, কেননা টিকটিক করে লাল চোখওয়ালা ঘড়ির সময়টা এগোতে থাকে, তাই ওর সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও এগোতে হয়। বলছিলাম যে নিয়ম মেনে ডাকাতেরা অনিরুদ্ধর সব কিছু কেড়ে নিয়ে চলে গেল। তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলল রজ ডাকাত। তমদাতে দারুণ খুশি হলো, তারপর তিনজনেই চলে গেল। রাত নেমে এলো, অন্ধকারে একা পড়ে রইল অনিরুদ্ধ। ভয়, দুঃখ আর হতাশায় একা একা কাঁপতে লাগলো। কিছুক্ষণ পরে অদ্ভুত এক ঘটনা ঘটল। ফিরে এলো এক ডাকাত, তার নাম সত্য। চুপি চুপি ফিরে এসে সে অনিরুদ্ধর বাঁধন খুলে দিয়ে বলল, চলো আমি তোমাকে পথ দেখিয়ে দিই। অনিরুদ্ধ অবাক হয়ে তার দিকে তাকাল। তুমি তো ডাকাত, আমার সব কেড়ে নিয়েছো তোমরা, আর এখন তুমি আমাকে সাহায্য করতে চাইছ, কেন? তখন সত্য ডাকাত মৃদু হেসে বলল, আমি ডাকাত বটে, কিন্তু আমার কাজ ধ্বংস করা নয়, আমি শুধু তোমাকে সঠিক পথের কাছে পৌঁছে দিয়ে আসতে পারি। এই বলে সে অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে এনে একটি বড় রাস্তার কাছে দাঁড় করিয়ে দিল আর বলে দিল, এই পথ ধরে এগিয়ে গেলেই তুমি তোমার গন্তব্যে পৌঁছবে। অনিরুদ্ধ বলল, তুমি আমার সঙ্গে চলো না কেন? সে মাথা নেড়ে বলল, আমি শুধু এত দূরই যেতে পারি, আমি এখনো ডাকাত দলেরই একজন, আমার সীমা আছে যাওয়ার এগোনোর, তোমাকে এখন নিজেকেই এগোতে হবে। অনিরুদ্ধ একা দাঁড়িয়ে রইল, কিন্তু তার এবার আর ভয় নেই। একটু আগেই সে ভয় কাঁপছিল, আর এখন সে যেন বুঝতে পারল যে তম তাকে ধ্বংস করতে চেয়েছিল আর রজ তাকে বেঁধে রাখতে চেয়েছিল, কিন্তু না, সত্য তাকে মুক্তির পথ দেখিয়েছে। আর এইভাবেই সে তার জীবনের, তার চলার পথের রাস্তার দিকে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম রঞ্জিত গোসাইয়ের কণ্ঠে এই গানটি, তাই তো। আসলে প্রতিটি গান বা প্রতিটি গল্প এমন একটা কিছু বার্তা আনে যেখানে অন্যরকম একটা অর্থ তৈরি হয়। আমরা যখন তার মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পাই, তখন তা আমাদের এক অপূর্ব উপলব্ধির জন্ম দেয় মনের মধ্যে। এখানে যেমন সত্য রজতম, এই তিনটে শব্দ আমাদের কাছে খুব চেনা, খুব সহজ। কিন্তু এরই মধ্যে যদি বলা হতো বোধিসত্ত্ব, অর্থ পাল্টে যেত। যদি বলা হতো রজ, আচ্ছা রজ তো শুভ্র, তাহলেও পাল্টে যেত। তখন নিছক নাম আর তম, হ্যাঁ তম দিয়েও যদি কোনো নাম ওরকম বলা হতো যে তমঘ্ন বা তপব্রত, যাই হোক না কেন, তো এইরকমভাবে

যমও তাকে ধ্বংস করতে চেয়েছিল, রজও তাকে বেঁধে রাখতে চেয়েছিল, আর সত্য তাকে মুক্তির পথ দেখাল। এই দিন থেকেই অনিরুদ্ধ আরও একটা কথা জানতে পারল, সে যে জীবনকে চিনতে বেরিয়েছিল, জীবনের পথ খুঁজতে বেরিয়েছিল। আর এই ঘটনা থেকে সে জানল মানুষের মনেও এই দিন ডাকাত বাস করে, অন্ধকার সেই তো তম আমাদের নিচে নামায়, চঞ্চলতা লোভ সেই তো রজ ডাকাত আমাদের বেঁধে রাখে আষ্টে পৃষ্ঠে, আর শান্তি আর জ্ঞান যা কিনা সেই সত্যের সম্পদ, সেই সত্য আমাদের মুক্তির পথে এগিয়ে নিয়ে চলে। তবে শেষ পথটুকু, সত্যিকারের পথটুকু আমাদের নিজেদেরকেই হাঁটতে হয়, কারণ জীবনটা যে যার যার পথ, যে তার তার পথ দেখায় হয়তো কেউ, চলতে যে হয় তাকে একা নিজেকে। এই গল্পটার মধ্যে দিয়ে আমরা একটা সহজ শিক্ষা পাই, তাই না, যে নিজের ভেতরের সত্যগুণকে জাগ্রত করতে হয় তবেই জীবনের সত্যিকারের পথ খুঁজে পাওয়া যায়। আসলে এই যে বলছি সত্যিকারের পথ খুঁজে পাওয়া, যার যার পথ তার তার মতো, কে কোন পথে চলতে চায়, কে কোন ডাকাতকে সঙ্গী করে তার পথ চিনতে চায়, সে তো একান্তই তার হাতে। না, এভাবেই আমাদের সকলেরই জীবনের পথে চলতে হয়, জীবনের পথ চিনতে হয়, আর জীবনের পথ উপলব্ধিও করতে হয়। এ পথ জ্ঞানের আলোয় মোড়া, কে কি গ্রহণ করবে সে স্বাধীনতা তার। দেখতে দেখতে ঘড়িতে 5:26। আজকের গল্পটা এখানে শেষ করছি, হয়তো কিছু ব্যাখ্যা আসবে আমার আরো কিছু কথায় আর আপনাদের কথায়। তবে এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের, আপনার মতামত হোয়াটসঅ্যাপ আর মেসেজে আসুক। আপনাদের অপেক্ষায় খোলা রেখেছি 9903653992 এই নম্বরে আসবেন, আপনার মনের কথা বলবেন এবং আপনি যে উপলব্ধি করলেন এই গল্পটা থেকে সে কথাও জানাবেন। কেমন, সব নিয়ে আমরা আসলে বসে থাকি কোথাও একটা, কি যে আছে কি যে হারাবে জানি না, তবুও দিনশেষে মনে হয়, অনেকটা পথ চলতে চলতে মনে হয় হারিয়ে তো যাই, অবশ্যই যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম বনানী ঘোষের কণ্ঠে এই গানটি, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। সত্যি এই মানুষটি আমাদের মনে সব কথা বলে গিয়েছেন, তাই না? উপলব্ধি তাই আমাদের বুঝিয়ে দেয় সব হারিয়ে যায়। কখনো কখনো মনে হয় আশা আর চলে যাওয়া, আর তার মাঝখানে একটু একটু করে হারানো, একটু একটু করে প্রাপ্তিবোধ, আর একটু একটু করে ওই হারানোর মাঝে যে শান্তি তাকে অনুভব করা, এও বোধ হয় জীবনেরই এক ধরন। আসলে জীবন বোধের মধ্যে দিয়ে আমরা তো জীবনকে নানানভাবে উপলব্ধি করি, আর সেই উপলব্ধি আমাদের ওই পাওয়া আর হারানো সব যেন একাকার করে দেয়। কে জানি আপনাদের কি মনে হয়, অপেক্ষায় তো আছি 9903653992 আপনার কি মনে হচ্ছে। আর একটা কথা, মানে এই পড়ব আপনাদের লেখাগুলোই পড়ব, তার আগে বলি এই গানগুলোর মধ্যে গানের কথা, গানের সুর মাঝে মাঝে সত্যি অবাক লাগে কিভাবে তৈরি করেছেন। একেবারে যেন মনের কথাটা কখনো কখনো আমাদের দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে, কখনো আনন্দ হাসি আহ্লাদ হয়ে বেরিয়ে আসে, আবার এই আনন্দ আর হাসির বা দুঃখের মাঝখানে আরও একটা যে একটা সুন্দর উপলব্ধির বোধ থাকে যা আমাদের স্নিগ্ধ শান্ত করে, ওই সত্য ডাকাতের মতো। সে জানে তার পরিধি, তবু সে এগিয়ে দেয়, সে হাত ধরে পথ চিনিয়ে দেয়। আমাদের অভিজ্ঞতাও যেন সেই সত্য ডাকাতের মতো, চলতে চলতে নানান ঘটনার মধ্যে দিয়ে শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয় যা কিছু ভাবি হারিয়ে গেছে।